আকাশবাণী কৈলাসহর, আজ শুক্রবার, 26শে আষাঢ়, 1948 শতাব্দ, 32শে আষাঢ়, 1433 বঙ্গাব্দ, 17ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:58 হয়ে 45 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে।

0: আকাশবাণী কৈলাসহর অমৃতবাণী।
1: ভক্তি কি? হৃদয়ের কোমল অনুরাগ ভক্তি। কোন প্রকারের পদার্থ অবলম্বন করিয়া ভক্তি উদিত হয়? সত্যং শিবং সুন্দরং পদার্থ। যে পদার্থে কেন সত্য শিব সুন্দর ভাব থাকুক না, তাহা দেখিয়াই ভক্তির উদয় হইয়া থাকে। ফলত ভক্তি ভাব বিশেষ, সত্য শিব সুন্দর এই তিন গুণ উহার উদ্দীপক। ভক্তি এই তিন গুণ ভিন্ন আর কিছু চায় না। যেখানে এই তিন গুণের একটিরও অভাব আছে, সেখানে

0: এই তিন গুণ উহার উদ্দীপক। ভক্তি এই তিন গুণ ভিন্ন আর কিছু চায় না। যেখানে এই তিন গুণের একটিরও অভাব আছে, সেখানে ভাবের পূর্ণতার ব্যাঘাত এবং ভক্তির বিকার উপস্থিত হয়। ভক্তি অবিকৃত কোথায়? সেইখানে যেখানে একজন পুরুষ, যিনি সৎ, মঙ্গল ও সুন্দর, তাহাতে উহা অর্পিত হইয়াছে। এই পুরুষ কিসে সুন্দর? মঙ্গলে এবং দয়াতে। সেই দয়া কাহার? যিনি একমাত্র সৎ পদার্থ তাহার। ভক্তি বিশ্বাসমূলক, ভক্তির ভিতরে বিশ্বাস চাই। বিশ্বাস বিনা ভক্তি হয় না, কারণ ভক্তির প্রধান অবলম্বন দয়া ও মঙ্গল ভাব সত্যে প্রতিষ্ঠিত। সেই সত্যের ধারণা বিশ্বাস ভিন্ন হয় না। বিশ্বাস ভক্তি বিনা থাকিতে পারে, ভক্তি বিশ্বাস বিনা থাকিতে পারে না। যেখানে ভক্তি আছে সেখানে বিশ্বাস অন্তরে নিহিত আছে, ইহা নিশ্চয়। যদি ভক্তিতে বিশ্বাসের অল্পতা হয়, তবে নিশ্চয় উহা বিকৃতা হইয়া যায়। ভক্তিতে সর্বপ্রথমে পূর্ণ বিশ্বাসের সহিত জানা চাই, এই যাহাকে দেখিতেছি তিনি সৎ, তিনি আছেন, নিশ্চিত আছেন, তিনি মঙ্গলময় এবং দয়াল পিতা। সত্য আধার তাহাতেই দয়া আরোপিত হয়। এই আরোপিত দয়া সুন্দর ভাব ধারণ করে। এই সৌন্দর্য আর কোনো সৌন্দর্য নহে, দয়ার সৌন্দর্য। সত্য আধারে দয়া পড়িলে উহা সুন্দর হইবেই হইবে, ইহা কল্পনা নহে। কারণ যথার্থ আধারে দয়া আরোপিত হইয়া সুন্দর বস্তুর গঠন হয়, ঈশ্বরের এই রূপী গঠন। কারণ যিনি দয়াতে সুন্দর হইয়াছেন তিনি দয়াতে অনন্ত, সুতরাং সৌন্দর্যেও অনন্ত। যেখানে সৌন্দর্য আছে সেইখানে আকর্ষণ আছে। যিনি সৎ, মঙ্গলময়, সুন্দর, তিনি হৃদয়কে টানেন। এই টানে আকৃষ্ট হওয়ার ভাবই অনুরাগ, ভক্তি, প্রেম। সত্য, শিব, সুন্দর এই তিনেতে যিনি এক, ভক্তি তাহাকেই দেখে, তাহাকেই চায়। ভক্তিশাস্ত্রে জ্ঞানের কথা এই যে ভক্তির মূল স্থির চাই, ভক্তির মূল ঠিক করা উচিত। যে ভক্তি প্রকৃত মূলে স্থাপিত নহে তাহা দুই পাঁচ বৎসর মধ্যে বিলীন হইয়া যায়। যাহার ভক্তির ভূমি স্থিরতর, যাহার ভক্তি সত্য শিব সুন্দরে প্রতিষ্ঠিত, তাহার ভক্তি অনন্তকাল পূর্ণতা লাভ করে।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কেশবচন্দ্র সেনের রচনা থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

সমবেত কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কৈলাসহর এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে। জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা সকাল 7:15। সকাল 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 7:35 এবং সকাল 7:40। সকাল 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। দিল্লি কেন্দ্রের প্রভাতী হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন যথাক্রমে সকাল 8:00 এবং 8:15। সকাল 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন বাংলা আধুনিক গান। সকাল 9:00 নিউজ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে, 9:10 থেকে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, বেলা 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, দুপুর 12:05 অতুল প্রসাদ রজনীকান্ত এবং দ্বিজেন্দ্র গীতি, নজরুল গীতি 12:30, দুপুর 1:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ দুপুর 1:30, 1:40 বাংলা আধুনিক গান, দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 2:15 শুনবেন বাংলা ছবির গান, 2:30 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থী, রাত 7:00 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত 7:35, আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:05 সাহিত্য আড্ডা, 8:30 বাংলা আধুনিক গান, রাত 9:00 দিল্লি কেন্দ্রের রাত 9:00 ইংরেজি সংবাদ, 9:15 মিক্স মেলোডিস, রাত 9:30 শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 10:10 কীর্তন, বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রাত 10:20, রাত 10:30 পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, সেই সঙ্গে আমাদের আজকের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

আকাশবাণী কৈলা শহর শুরু হচ্ছে সুপ্রভাত। সুপ্রভাতে প্রথমে ইতিহাসে আজকের দিন। আজ 17 জুলাই 2026। আজকের দিনে রুশ সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন ক্যাথরিন দ্য গ্রেট। তার দীর্ঘ শাসনকালে রাশিয়া ইউরোপের অন্যতম বৃহৎ শক্তিতে পরিণত হয়। ১৯৪৫ সালে আজকেরই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, সোভিয়েত ইউনিয়নের জোসেফ স্ট্যালিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জার্মানির পারাসামকে ঐতিহাসিক পারাসাম সম্মেলন শুরু করেন। ১৯৫৫ সালে আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আনাহিম ওয়াল্ট ডিজনির স্বপ্নের থিম পার্ক ডিজনিল্যান্ড আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ১৯৭৬ সালে আজকের এই দিনে পূর্ব তিমুর আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়ার 27তম প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত হয়। ২০১৪ সালে আজকের এই দিনে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট 17 ইউক্রেনের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত হয়, যার ফলে বিমানে থাকা 298 জন যাত্রী প্রাণ হারান। ১৮৩১ সালে আজকের এই দিনে বিশিষ্ট বাঙালি নাট্যকার, কবি এবং সাংবাদিক মনমোহন বসু জন্মগ্রহণ করেন। এছাড়াও প্রতি বছর 17 জুলাই তারিখে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার প্রতি বিশ্বব্যাপী সমর্থন এবং ঐক্য প্রদর্শনের উদ্দেশ্যে আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস পালন করা হয়। মোটামুটি এই ছিল ইতিহাসে আজকের এই দিনের গুরুত্ব। এখন বিভিন্ন সংবাদপত্রের শিরোনাম। আজ কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম এরকম ছিল, বর্ষা শুরুতেই পথ খানাখন্দময়, দুর্ভোগ বাড়ছেই।

জেনারেল ডায়েরির খুঁটিনাটি দেখতে নির্দিষ্ট অফিসার প্রতি থানায়। সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট, শুভেন্দুর হাতে ইস্কনের রথযাত্রার সূচনা, ভবতারিণী ভাস্করের মূর্তি বসছে দক্ষিণেশ্বরে, উচ্ছেদ আশঙ্কায় মধ্য কলেজ স্ট্রিট পথ ঘেঁষা স্টল সরালেন বিক্রেতারা। কলকাতা থেকে দিল্লি বেঙ্গালুরু যেতেও এবার ভলভো বাস। জনগণনার কাজে প্রশিক্ষণে বন্ধ বহু স্কুল, শিখে পড়াশুনো, ব্যাংকে ভুয়ো নথি দিয়ে ঋণ জালিয়াতি, হাওড়ায় গ্রেপ্তার তিন। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম এরকম ছিল, দুর্গাপূজার অনুদান 1,20,000 টাকা,

নথি দিয়ে ঋণ জালিয়াতি। হাওড়ায় গ্রেপ্তার তিন। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম এরকম ছিল, দুর্গাপূজার অনুদান 1,20,000 টাকা, নবান্নের ভাবনায় বাদ ধনী কমিটিগুলো, নিম্নচাপ সরল উড়িষ্যায়, ভালো বৃষ্টি পেল না দক্ষিণবঙ্গ, ভিবিজি রামজি চালুর প্রথম 15 দিনে কমেছে 66,00,000 শ্রমিক, মায়াপুর হচ্ছে নোটিফাইড এরিয়া, রাজ্য জুড়ে মিড ডে মিলের দায়িত্বে ইস্কন, বঙ্গে অপারেশন লোটাসের দায়িত্বে ভূপেন্দ্র, আজ কলকাতা থেকে প্রকাশিত এই সময় পত্রিকার সংবাদ শিরোনাম এরকম ছিল, কেন্দ্রীয় অর্থ সাহায্যের হিসেব অথরা, কলেজ ইউনিভার্সিটির অডিটের জন্য চিঠি ক্যাককে, কন্টেন্ট ক্রিয়েটার লেপ তৈরির উদ্যোগ, বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর, ডেটা গভর্নেন্স ফ্রেমওয়ার্ক চালুর প্রস্তাব শীর্ষ ব্যাংকের, মহেশের আদলেই শ্যামবাজারে পশু পরিবারের রথসজ্জা, আজ আগরতলা থেকে প্রকাশিত বিতীর্ণ পত্রিকার সংবাদ শিরোনাম এরকম ছিল, ধর্মনগরে রথযাত্রায় যুবতীর মৃত্যু, বৃষ্টিবিহীন রথযাত্রায় রাজধানীতে লক্ষ মানুষের ভিড়, পুরীতে রথযাত্রায় পদপিষ্ট 120, মৃত 1, ছিনতাইবাজদের কবলে ছিল উদয়পুর জগন্নাথ বাড়ির রথযাত্রা, তেলিয়ামোড়ায় রথ টেনে ফের পথে দুর্ঘটনা, বিল নিয়ে স্বেচ্ছাচারিতার অভিযোগ, বিদ্যুৎ নিগমে ঠিকাদারদের কাজ বন্ধ করে দিল, সিপিএম দলকে মিথ্যাচারের গবেষণাগার বললেন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতার মন্তব্যকে অপমানজনক বলল অফিসারদের যৌথ সংগঠন, পাল্টা বিবৃতি দিয়ে অবস্থান স্পষ্ট করলেন জিতেন, বিশ্রামগঞ্জ থানার পুষ্করবাড়ি এলাকায় রেল লাইনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃত্যু, বিশালগড় কদমতলি এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু শিশুর, বিহাল রাস্তা আমবাসা গন্ডা ছড়া সড়ক অবরোধের পর প্রশাসন সক্রিয়, জীবন মূল্যবান, অনশনরত ওয়াংচুকের জীবন বাঁচাতে যা প্রয়োজন সেটাই করুন কেন্দ্রকে দিল্লি হাইকোর্ট, সোনামুড়া সীমান্ত এলাকায় 362 কেজি শুকনো গাঁজা উদ্ধার, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেল মোবাইল ফোন উৎপাদন প্রকল্প, সাবরুম গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দক্ষতা দিবস উদযাপন, কাঁটাতারের ছায় সম্প্রীতির রথ টানল হিন্দু মুসলিম, আজ থেকে শুরু জনগণনা, কৈলাসহরে মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে বিজেপির নতুন কার্যালয়ের গৃহপ্রবেশ, তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মেগা স্বাস্থ্য শিবির, মনুবাজারে গণপতি সোলার এজেন্সির সাবরুম মহকুমা শাখার শুভ উদ্বোধন, আসন্ন পুনর্বিন্যাস বিলে সমর্থন জানাতে পারে এনসিপি, অপেক্ষা লিখিত প্রতিশ্রুতির, মায়ানমার উপকূলে বঙ্গোপসাগরে 2 নৌকাডুবি, মৃত্যু 500 রোহিঙ্গা শরণার্থীর,

0: বিশ্বের বৃহত্তম পরমাণু কেন্দ্রের তথ্য ফাঁস, 19,000 ফাইল ডার্ক ওয়েবে। ভারতে প্রথম হাইড্রোজেন ফুয়েল ট্রেন, রেল পরিবহনে সবুজ বিপ্লবের সূচনা। আর্জেন্টিনা দেখিয়ে দিল তারা শুধু মেসি নির্ভর নয়, ম্যাচ নিয়ন্ত্রণ করলেও ইংল্যান্ড ডুবল কোচ টুখেলের ভুল পরিকল্পনায়। খেলা শেষে স্টেডিয়ামে মারামারি আর্জেন্টিনা ইংরেজ সমর্থকদের। মোটামুটি এই ছিল আজ আগরতলা এবং কলকাতা থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক সংবাদপত্রের সংবাদ শিরোনাম। এখন কৃষি পরামর্শ। ভারী বৃষ্টিপাতের ফলে নিচু জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ওইসব এলাকায় কৃষকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নিচু জমির পুকুরগুলোর চারিদিকে জাল দিয়ে ঘিরে দিতে হবে, যাতে করে উপচে পুকুরের পাঁচ জলের সাথে বাইরে যাতে বেরিয়ে না যায়। আগামী দুদিন গবাদি প্রাণী ঘরে বেঁধে রাখুন এবং পর্যাপ্ত খাবার জল এবং খাবারের ব্যবস্থা করতে হবে। জমিতে সার এবং ঔষধ প্রয়োগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পিছিয়ে দিতে হবে। রাজ্যের কম বেশি প্রায় সব জায়গাতেই বিগত কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা গেছে, যার ফলে নিচু এলাকায় অনেক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমন ধানের বীজতলায় জল দাঁড়িয়ে গেলেও তা দীর্ঘমেয়াদী হলে প্রতিকূল পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। তাছাড়া সদ্য রোপণ করা চারা বন্যার জলে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে আউশ ধানের পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক, কোথাও কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তা এখনও ব্যাপক নয়। সামগ্রিকভাবে আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য রাখুন। আবহাওয়ার পূর্বাভাস জানতে মৌসুম বা মেঘদূত অ্যাপ ডাউনলোড করুন। জমিতে জমে থাকা জল বের করে দেওয়ার জন্য বিলম্বে জমির আল খুলে দিতে হবে, কারণ ধান গাছের পাঁচ কাঠি ছাড়ার পর্যায়ে তিন দিনের বেশি সময় ধরে ধান গাছ সম্পূর্ণ জনমগ্ন অবস্থায় থাকলে ফসল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা থাকে। ভারী বৃষ্টিপাত থেমে গেলে জমিতে 2-3 সেন্টিমিটার গভীরতা বজায় রাখুন। এটি শিকড়কে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আটকে থাকতে এবং আরও বেশি পাশকাঠি গজাতে সাহায্য করে। ফুল বা ফল আসার সময় ঢেঁড়শে শোষক পোকার আক্রমণ হতে পারে। আক্রমণ প্রতিরোধে কার্বাইল 50 WP 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে অথবা ইমিডা ক্লোপ্রাইড 0.3 মিলিমিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে লাগবে। এই নির্দিষ্ট সময়ে পোলট্রিতে কোক্সিডাওসিস রোগ দেখা দিতে পারে। মুরগির ঘর শুকনো এবং পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনবোধে ফিনাইল দিতে হবে। নির্দিষ্ট সময় পর ঘর ধুয়ে দিতে হবে। এই রোগ যথেষ্ট সংক্রামক, তাই আক্রান্ত মুরগি আলাদা করে রাখতে হবে। শুকরে এই সময় কৃমির আক্রমণ দেখা দিতে পারে। কৃমিনাশক ঔষধ প্রয়োগ করুন এবং যথাসম্ভব ঘর পরিষ্কার রাখুন। মোটামুটি এই ছিল আমাদের আজকের কৃষি পরামর্শ। সেই সঙ্গে শেষ হলো আমাদের আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। আমাদের আজকের প্রথম গান শিল্পী উষা মঙ্গেশকর এবং সহশিল্পীরা।
1: संतोषी माँ की महिमा अपार है। हर भक्त ने उनकी महिमा का गुणगान अपने अपने ढंग से किया है। इस चित्र की कथा भी कुछ धार्मिक पुस्तकों और लोक कथाओं के आधार पर है। आशा है आप इसे सच्ची भावना से स्वीकार करेंगे। जय संतोषी माँ।

ভক্তিসুধা অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলাসহর। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24 হয়ে 50 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তার অপবহিত পরেই আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করবেন। তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একাধিক পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। গুজরাট সন্ত্রাসবাদ দমন বাহিনী পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ এ মোহাম্মদের পাঁচজনকে গ্রেপ্তার করেছে। নিট ইউজি 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মার্কিন যুক্তরাষ্ট্র গত রাতে ইরানের উপর হামলা অব্যাহত রেখেছে। কার্ডিফে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত ইংল্যান্ডের কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে। আসে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করবেন। তিনি 14,000 কোটি টাকার বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত সেই সব দেশের তালিকায় যুক্ত হবে যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা রয়েছে। এই তালিকায় জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি অন্তর্ভুক্ত। পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এই হাইড্রোজেন ট্রেনটিতে 10টি কোচ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 75টি পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয় তৈরি স্টেশনগুলিকে তাদের আঞ্চলিক পরিচয় বজায় রেখে আধুনিক যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের অধীনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের জন্য 64টি স্টেশন চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 6টি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আজ পূর্ব রেলের মালদা ডিভিশনের অধীনে শিবনারায়ণপুর রেলওয়ের স্টেশনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। 17,94,00,000 টাকা ব্যয় শিবনারায়ণপুর রেলওয়ে স্টেশনটির পুনর্নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পশ্চিমবঙ্গের পুনর্বিকাশিত 2টি রেলওয়ে স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশন দুটি হল উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি। এছাড়া রঙ্গিয়া ডিভিশনের অধীনে আসামের মাঝবোট পুনর্বিকশিত স্টেশনেরও উদ্বোধন করবেন। স্টেশনগুলিকে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে পুনর্বিকাশ করা হয়েছে। কেরালায় নবনির্মিত আধুনিকীকরণ করা 6টি অমৃত রেলওয়ে স্টেশনের উদ্বোধন হবে আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের 75টি অমৃত স্টেশনের পাশাপাশি এই স্টেশনগুলির উদ্বোধন করবেন। উদ্বোধন হওয়া স্টেশনগুলি হল চারাকুড়ি, আঙ্গামালি, তিরুর, তালাসেরি, পারাপ্পানানগাড়ি এবং নীলাম্বুর রোড। যাত্রীদের সুবিধার জন্য স্টেশনগুলিতে আধুনিক প্ল্যাটফর্ম, উন্নত স্টেশন ভবন, নতুন ওয়েটিং হল এবং বিভিন্ন আধুনিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি রেলওয়ে, স্বাস্থ্য পরিষেবা, সংস্কৃতি, যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসূচিতে অংশ নিতে হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের জনগণের মাঝে উপস্থিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, এই কাজগুলি জনগণের জীবনে, বিশেষ করে দেশের যুবশক্তির উপর অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন। তার বাবা আমির শেখ হামিদ বিন খালিফা আল থানির প্রয়াণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, প্রাক্তন আমিরের অবদান ভারত ও কাতারের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে পথপ্রদর্শক হিসেবে কাজ করে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তিন দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। সফরকালে তিনি সীমা সুরক্ষা, শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা এবং উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শন করার পাশাপাশি 18 নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানদের সঙ্গে কথা বলবেন। বিএসএফ সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি। বিকেলে তিনি পশ্চিমবঙ্গের সীমান্ত সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে 3টি নতুন ফৌজদারি আইনের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন বলে খবর। গুজরাট সন্ত্রাসবাদ দমন বাহিনী এটিএস পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ এ মোহাম্মদের 5 জনকে গ্রেপ্তার করেছে। পাটন জেলার সিদ্ধপুর তালুকের খড়িয়াল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আধিকারিকরা জানিয়েছেন, চলতি মাসের 3 তারিখ গ্রেপ্তার 8 সন্দেহভাজন জৈশ জঙ্গি জিজ্ঞাসাবাদের সময় এই 5 জনের নাম করার ফলেই তাদের গ্রেপ্তার করা হয়। এই 5 অভিযুক্তকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর এম ভাটিয়ার আদালত 24 জুলাই পর্যন্ত এটিএস হেফাজতে রাখার নির্দেশ দেন। সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে আজ এনডিএ এর বরিষ্ঠ মন্ত্রীদের এক গুরুত্বপূর্ণ বৈঠক হবে। আগামী 20 জুলাই শুরু হতে যাওয়া অধিবেশনকে সামনে রেখে এই বৈঠকে জোটের সংসদীয় কৌশল চূড়ান্ত করা হতে পারে। বৈঠকে এনডিএ এর আইন প্রণয়ন সংক্রান্ত কর্মসূচি, জোটের শরিক দলগুলির মধ্যে সমন্বয় এবং অধিবেশন চলাকালীন বিরোধীদের মোকাবিলায় অভিন্ন কৌশল তৈরির বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল ও অন্যান্য বিষয় নিয়ে জোটের অবস্থানও পর্যালোচনা করা হতে পারে।
খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নিট UG 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবারের 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। পাঞ্জাবের আরিয়ান গুপ্তা এবং হরিয়ানার পনশুল বনসল 720 মধ্যে 715 নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন। পাশের হারে এগিয়ে আছে মেয়েরা, উত্তীর্ণদের মধ্যে 58% বেশি ছাত্রী। NTA জানিয়েছে 66টি শহর থেকে শীর্ষ 138 জন পরীক্ষার্থী আছেন। 705-এর বেশি নম্বর পেয়ে শীর্ষ 17 জন পরীক্ষার্থী পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, তামিলনাড়ু এবং তেলেঙ্গানার। এছাড়া 19 জন 700-এর বেশি নম্বর পেয়েছেন। 750 বা তার বেশি নম্বর পেয়েছেন 1,492 জন। 600 বা তার বেশি নম্বর পেয়েছেন 10,160 জন এবং 500 বা তার বেশি নম্বর অর্জন করেছেন 90,780 জন পরীক্ষার্থী। প্রথম 138 জনের মধ্যে 93% বেশি প্রথমবার নিট দিয়েছেন। মধ্যপ্রদেশের ভোপালের একটি জুভেনাইল হোমে অন্য বন্দী কর্তৃক দুটি কিশোরকে শারীরিক ও যৌন নির্যাতনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে জাতীয় মানবাধিকার কমিশন মধ্যপ্রদেশের মুখ্য সচিব এবং ভোপালের পুলিশ কমিশনারকে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের খবরের ভিত্তিতে কমিশন আগামী 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কমিশন জানিয়েছে ওই দুই কিশোরের ডাক্তারি পরীক্ষায় প্রাথমিকভাবে এই নির্যাতনের অভিযোগে সত্যতা মিলেছে। অন্যদিকে বিহারের মুজফ্ফরপুর জেলার কান্তি এলাকায় ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন NTPC নির্মিত অ্যাশ ডাইক লেগুনে ডুবে 3 শিশুর মৃত্যুর ঘটনায় NTPC দিল্লির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এবং বিহারের মুজফ্ফরপুরের সিনিয়র পুলিশ সুপারকে নোটিশ পাঠিয়েছে কমিশন। এই ঘটনাতেও 2 সপ্তাহের মধ্যে এক বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা অব্যাহত রেখেছে। দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে টানা 6 রাত সামরিক অভিযান চালালো। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে আরও দুর্বল করে দেওয়া। ওয়াশিংটন দাবি করেছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলির জন্য তেহরান এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে দেশটির অসামরিক পরিকাঠামো লক্ষ্য করে চালানো সাম্প্রতিক মার্কিন হামলায় 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরানের হরমুজগান প্রদেশের একাধিক এলাকায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি বিমান হামলায় বন্দর খামির কাউন্টির শোর নদী ও কোহরেস্তান গ্রামের নিকটবর্তী দুটি সেতুকে লক্ষ্য করে হামলা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে অতি বাম সন্ত্রাসবাদীদের সে দেশে প্রবেশ নিষিদ্ধ করতে ট্রাম্প প্রশাসন নতুন ভিসা নীতি আরোপ করেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যেসব বিদেশি নাগরিক অতি বাম সন্ত্রাসবাদীদের অর্থ প্রদানের পাশাপাশি উস্কানি দেয় তারা আমেরিকার শত্রু এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের স্বাগত জানানো হবে না। এই নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতির লক্ষ্য হল বোমাবাজি, হত্যাকাণ্ড এবং অন্যান্য ধরনের সন্ত্রাসবাদের মাধ্যমে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল করার প্রচেষ্টা সফল না হয় তা সুনিশ্চিত করা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নামে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক বিনিয়োগ প্রচারের AI নির্মিত ভিডিওকে সম্পূর্ণ ভুয়ো বলে খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই ভিডিওতে দাবি করা হয়েছে 20,000 টাকা বিনিয়োগ করলে প্রতিদিন 1,00,000 টাকা এবং মাসে 30,00,000 টাকা নিশ্চিত আয় করা যাবে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে ভিডিওটি AI ব্যবহার করে তৈরি করা হয়েছে। অর্থমন্ত্রী এ ধরনের কোনো বিনিয়োগ প্রকল্প বা প্ল্যাটফর্মের অনুমোদন দেয়নি বলেও স্পষ্ট বলা হয়েছে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া

0: আজ উত্তরপ্রদেশে মাই ভারত জাতীয় যুব স্বেচ্ছাসেবক সম্মেলনের আয়োজন করছে। এরপর আগামীকাল ও 19 জুলাই দুই দিনব্যাপী চিন্তন শিবির অনুষ্ঠিত হবে। মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই দুই কর্মসূচির লক্ষ্য তৃণমূল স্তরে যুবকদের অংশগ্রহণ বাড়ানো, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা এবং যুব নেতৃত্বকে আরও শক্তিশালী করা। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া, প্রতিমন্ত্রী রক্ষা নিখিল খার্সে সহ একাধিক আধিকারিকরা উপস্থিত থাকবেন। অমরনাথ যাত্রীবাহী একটি বাসে আগুন লাগলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান 47 জন যাত্রী। রাজস্থান থেকে আসা তীর্থযাত্রীদের নিয়ে স্লিপার বাসে শ্রীনগর থেকে জম্মুর দিকে যাওয়ার সময় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে পুলিশ, সিআরপিএফ, সেনাবাহিনী, এসডিআরএফ, দমকল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে গতকাল ইংল্যান্ডের কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে ভারত। ফলে 3 ম্যাচের সিরিজ 1-1 সমতা ফিরেছে ইংল্যান্ড। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিলের নেতৃত্বে ভারত 44 ওভারে 233 রানে অল আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ 66 রান করেন শ্রেয়াস আইয়ার। বিরাট কোহলির ব্যাট থেকে আসে 65 রান। 234 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 45 ওভারেই 6 উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনে যাত্রার সূচনা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গ আসছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা।
2: আচ্ছা, এমন কোন লাইফ ইন্স্যুরেন্স পলিসির নাম বলুন তো যেখানে কম প্রিমিয়াম থাকবে আর বোনাস পাওয়া যাবে, সঙ্গে ভরসাও করা যায়।
3: পিএলআই আছে তো?
2: সরকারি কর্মচারী সঙ্গে সঙ্গে সব প্রফেশনাল গ্রাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডাররা নিতে পারেন পিএলআই পলিসির ফায়দা, সঙ্গে পোস্টাল ডিপার্টমেন্টের ভরসাও। বিস্তারিত জানতে কাছাকাছি পোস্ট অফিসে গিয়ে আজই কথা বলুন বা লগ ইন করুন ইন্ডিয়া পোস্ট ডট গভ ডট ইন ওয়েবসাইটে।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশন থেকে জিন্দ ও সোনিপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন যাত্রার সূচনা করবেন। সম্পূর্ণ ভারতীয় নকশা ও প্রকৌশলে তৈরি এবং সংযোজিত এই ট্রেনটি রেলওয়ে প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতার প্রতিফলন হিসেবে দেশীয় প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে। এই হাইড্রোজেন ট্রেনে 10টি কোচ রয়েছে, ফলে এ পর্যন্ত তৈরি হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেনগুলোর মধ্যে এটিই হবে অন্যতম দীর্ঘ ট্রেন। ট্রেনটি হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে হাইড্রোজেনকে বিদ্যুতে রূপান্তরিত করে চালানো হবে। এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে কেবল জলীয় বাষ্প নির্গত হওয়ায় ট্রেনটি চলার সময় কোনো কার্বন নিঃসরণ হবে না। ত্রিপুরায় আজ থেকে শুরু হচ্ছে জনগণনা 2027-এর স্বগণনা পর্ব। মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গতকাল জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানান, দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা সফলভাবে বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী 31 জুলাই পর্যন্ত নাগরিকরা ac.census.gov.in পোর্টালে ঘরে বসেই নিজেদের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এরপর 1 থেকে 30 আগস্ট পর্যন্ত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহতালিকা প্রস্তুতিকরণ ও গৃহগণনার কাজ করবেন। তিনি জানান, সংগৃহীত সব তথ্য আদমশুমারি আইন 1948 অনুযায়ী সম্পূর্ণ গোপন রাখা হবে এবং ডিজিটাল নিরাপত্তায় উন্নত এনক্রিপশন ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এদিকে দক্ষিণ উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনও জনগণনা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে পৃথক সাংবাদিক সম্মেলনে জানিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের জন্য বিভিন্ন খেলাধুলা এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন। টিআইএফটির কনফারেন্স হলে সংশোধনাগারগুলির সংস্কার ও আধুনিকীকরণের লক্ষ্যে আয়োজিত সভায় গতকাল তিনি এই নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রশিক্ষণ নিলে শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর তারা বিভিন্ন কাজ করে রোজগার করতে পারবেন। সংশোধনাগারের আবাসিকদের সঠিক পুষ্টি চিকিৎসা নিয়েও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আগরতলা শহরের জলাবদ্ধতা ও নগর জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে প্রজ্ঞা ভবনে আয়োজিত 2-দিনব্যাপী আলোচনা চক্র আজ শেষ হচ্ছে। পূর্ত দপ্তর ও জল সম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে গতকাল থেকে শুরু হওয়া এই আলোচনা চক্রে নগর জল নিকাশি ব্যবস্থা, বৃষ্টির জল ব্যবস্থাপনা এবং সুস্থায়ী পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিশেষজ্ঞরা মত বিনিময় করেছেন। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে গতকাল জিবি হাসপাতাল পরিদর্শন করে মেডিসিন ওয়ার্ডে 24 শয্যার ICU দ্রুত চালু এবং সেন্ট্রালাইজড AC কাজ শুরুর নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালের যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা, রিং রোড নির্মাণ এবং মূল ফটকে মে আই হেল্প ইউ কাউন্টার স্থাপনের নির্দেশ দেন তিনি।

সারা দেশের সঙ্গে রাজ্যেও গতকাল রথযাত্রা উৎসব যথাযথ মর্যাদায় উদযাপিত হয়। আগরতলায় জগন্নাথজিউ মন্দির, ইস্কন মন্দির, হরেকৃষ্ণ মন্দির, উদয়পুরে মেলাঘরে, বিলোনিয়া, জোলাইবাড়ি, বাইখোড়া, সাবরুম, মনুবাজার সহ রাজ্যের বিভিন্ন স্থানে সুসজ্জিত রথের আয়োজন করা হয়। আগামী সাত দিন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম গুন্ডিচা মন্দিরে অবস্থান করবেন এবং উল্টো রথের দিনে আবার মূল মন্দিরে ফিরে আসবেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস গুজরাটের ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। গতকালের বৈঠকে রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও দুগ্ধ চাষীদের আর্থিক ক্ষমতায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার পৌরোহিত্যে জোলাইবাড়ি ব্লকে গতকাল এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এমডিসি কেনারাম রিয়াং, ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ। সভায় জোলাইবাড়ি ব্লক এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। খেলার খবর। বিশ্বকাপ ফুটবলের 2 সেমিফাইনালের লড়াই শেষ হয়েছে। প্রথম সেমিফাইনালে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচে প্রত্যাবর্তন ঘটিয়ে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগামীকাল ফ্রান্স মুখোমুখি হবে ইংল্যান্ডের, আর 19 জুলাই নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ, যেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে। সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি হারিয়ানা বেড়াইমাও থাঙ্গানো আরব জিন রেলওয়ে স্টেশন নিসিমে জিন তৈ সুনিপাত নিবিসঙ্গ ভারতনি পুইলা হাইড্রোজেন ট্রেনও চেঙ্গেরিওয়ানো ভারতনি ডিজাইন তাই তাংসেপনি বিসংতৈ স্নামজাক অ ট্রেন হাকতনি হামচাজাক রেলওয়ে তাং বেখ্রেপনি বাবায়ও ভারতনি হামক্রাই ইংমানী ফুরুকমারি অ হাইড্রোজেন ট্রেনও কাইচি কোর্স টঙ্গানো আবনো কারিব অ ট্রেন কবাংমা বেরেমনি নাইমথাংনি সেপ টঙ্গো অ ট্রেন চেঙ্গজাকমা বাই ভারত হাকতর হাইড্রোজেন বাই ট্রেন চলিনাই সেপনি মুংরেমো ফায়ানো অ মুংরেম আমেরিকা জার্মানি জাপান চীন বোগদালজাক তঙ্গো তিনি নিসিমি হাস্তেব চেঙ্গজাগানো লুকুলেখামং নৈসাই নৈচিসিনি আব অঙ্গানো হাকতনি পুইলা ডিজিটেল লুকুলেখামং আব মোবাইল এপ্লিকেশনস তৈ ওয়েবনি বিসিংতৈ মনিটরিং বাই ককথুম নাহারনানি তৈ আমজগৈ নাইজাগানো আব বাই লুকুলেখামং স্রাই স্রাই অঙ্গানো লুকুলেখামং নাইখুংনি দাগিফাং রতন বিশ্বাস মিয়া তাংন কতর ককতুমা থুমনাই রকনি থুম অ ককন শাখা ব শাখা হাস্তেব শাক বাই থাংলেখানানি সামং তিনি নিসিমি চেঙ্গজাগানো আব চলিবানো অ জুলাই তালনি সালথামচিসা সালমারি জরা আবনি উলো আগস্টনি পুইলা সালমারি নিসিমি আগস্ট সালথামচিসা সালমারি জরা নকনগ থাঙ্গই লেখামুংনি সামুং তাংজাগানো হাস্তেনি লুকু লেখামানি ফিল নৈ বেরেম বিশি নৈ সাই নৈ চিসিনি ফেব্রুয়ারি তালো চেঙ্গজাগানো আবনো চাসারনানি বাকি হাস্তে হাপাংতৈ লুকু লেখামুং নাইখুং কথাউই তিয়ার অংলাই দঙ্গো তিনি নিসিমি অ তালনি সালথামচিসা সালমারি জরা শাকবাই থাং লেখানানি বেরেম বরক রকনগ আচুগুইন অনলাইন পোর্টাল sc.census.gov.in নিবিসিংতৈ জানিজা ককথুম শাক বাইথাং ফিল আপ খাই মানানো দাগিফাংতৈ বসাকা শাক বাইথাং লেখানানি সামঙ্গ বরক রক বাইথাংনি মোবাইল নাম্বার বাই ওয়ান টাইম পাসওয়ার্ডনি বিসিংতৈ পোর্টাল লগ ইন খাই মানবায়ানো আয়ঙ্গ সালগ্রাতে সালচি ত্রিপুরা হাঙ্ক নাইকল ফাংব লুকু লেখামং নগৈ বেবাক বেরেমনি যুগালি মংনাহার কাহানি ককমা থুমনাই রকনি থুমো শাখা বীরখং বেড়াইখিরি মন্ত্রী কিঞ্জারাপুর রামমোহন নাইডু সাকা উড়ান তাংবুতাংনি উলনি বেরেম নাহারমুং অংখা কতাল সারা নৈচি থায় বীরখং লাইসুরমা মানজুনানি তৈ বুসকাং বিশিচি ও খরক ব্রী রাজাক বেড়াইনাই রকনি সেবরনানি দিল্লি কতালো উড়ান তাংবুতাংনি উলনি বেরেম মুঙ্গই লয় খ্লাইমং কাইসব ককনারকথানি মোচাং নাইডু অ কক্ন সাকা হাকতর বাই বাক্সা হাস্তেও বমিয়া যাই যাইখে রথযাত্রাতের পালাই যাখা আগরতলা জগন্নাথ জিউ মান্ডব ইস্কন মান্ডব হরে কৃষ্ণ মান্ডব উদয়পুর মেলাগড় বিলোনিয়া জুলাইবাড়ি বাইখোড়া সাবরুম

0: মনোবাজারন খবৈ হাস্তেনি জুদা জুদা থায় চিঠিজাগ রড্র কারি জাখা বস্কাং শালসিনি জগন্নাথ সুভদ্রা তৈ বলরাম গুন্দিচা মান্ডব তঙ্গানো তৈ কিফিলমা রত্নি সাল হাইনহাই বাইথাংনি মান্ডব কিফিলি ফায়ানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ও তালনি নৈচিদক শালমারি ককতিশালনি ফুংদাম চিসাও আকাশবাণী মান কি বাত পান্ডাও হাকতর তাই বুই হাকতর নিলুকুরক বাই ককলাম সালায়ানো অবঙ্গানো মান কি বাত নি ফিল ছাড়া থামচিদক বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক ন বরকনি ওয়ানসকমা খাকামাকক মান কি বাত রহরনানি কবক্ষা মাইগ পপেন ফুরম এবার নমো এপসো লুকুরক ওয়ানসুকমুং রক্ন রহরই মানবায়ানো মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস মিয়া গুজরাট ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডনি অফিসার রকবাই ককলাম সালাইমাও আচুখা ককলাম সালাইমাও হাস্তিনি দুধ মান থগ্রনা নি বাংরনাতে দুধ মান থগ্রমাও গদালচাক রকন রাংথংতুই ঝুকজাক খাইনা নাহারই শুক্রবুই ককলাম অংখা টাবুক হায়ুঙ্কা ফুটবলনি ককতুমা ফুটবল হায়ুঙ্কা সেমি ফাইনেল কনই বাতাইলাইমং পাইখা পুইলা সেমি ফাইনেল স্পেন নই বুক যা গোল বাই ফ্রান্স ন মেচে নই ফাইনেল কাসাকা তে কাইসা সেমি ফাইনেল হায়ুং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ড নইসা গোল নি ফেরবাই মেচে নই তে বাইসা হায়ুঙ্কাপ নি ফাইনেল কাসাকা আয়ঙ্গ উল্টাম থাইনি বাকে অ তালনি শালচিচার শালমারি ফ্রান্স বাই ইংল্যান্ড থাইনে অ তালনি শালচিচুকু শালমারি নিউ জার্সি নি ম্যাটলাইফ স্টেডিয়ামও সংসার জাগানো ফাইনেল ম্যাচ আরো চ্যাম্পিয়ন হংনি বাকে স্পেন বাই আর্জেন্টিনা থাইনে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি মিয়ানি থংলাইমাও ফ্রেন্স ইউনিয়ন কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক থংলাইমাও ফ্রেন্স ইউনিয়ন নৈবুক জাগ গোলনি ফেরবাই বীরেন্দ্র ক্লাবনো মেচেনখা তাবুক নবাটিবানি ককতুমা তিনি দিবর জরা নখামনাকজাক তঙ্গানো হাস্তে গনাঙ্গই কিচানি সিমি বুং খর খরকে ফেরাঙ্কগৈ ওয়াতৈ ওয়াউই মানুহনৈ হজাক মংরেখা নবার্তিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈয়ানো আগরতলা তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি নৈচিবা দশমিক চুকুদ্রিগিরি সেলসিয়াস তংমানি কক্রক বাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রীচিবাও
1: কলকাতা এবং আগরতলা কেন্দ্রে সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আমাদের আজকের শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় এবং শ্যামলী দাশ।

এতক্ষণ দিল্লি কেন্দ্রের প্রভাতী ইংরেজি, হিন্দি এবং উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন বাংলা আধুনিক গান, আমাদের আজকের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

বাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন রিলে করে শোনানো হচ্ছে। এরপরে রয়েছে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

0: নমস্কার।
1: হ্যালো নমস্কার দিদি, আমি রাবেন্দ্র জাপাতি থেকে বলছি।
0: আচ্ছা বলুন।
1: কানের আছে হচ্ছে সুগুণবার্তা নগর বাজে।
0: আচ্ছা
1: গান শুনে নেবেন। হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: সুগুণবার্তা নগর বাজে।
0: ঠিক আছে শুনিয়ে দেবো।
1: যারে নিয়ে শুনবো কথা শুনবে, শুনবেন বিনান দাদা বিচার দাস কুমার গাছকে শুনবেন, অমলে কাবুন আরো কুলদীপ আর কুলাসরকে শুনবে, আসুতে বনাদ দাদা।

0: 马罗嗯就万好了转的火车就二十就好的小的春节算了就万行
1: ঠিক আছে সুরের ফেলার প্রথম গান আপনার পছন্দের যাচ্ছে শুনুন ফোন করবেন ধন্যবাদ নমস্কার।

0: সব দিকে খুব ঝমঝমাট ছিল, খুব ভালোই কেটেছে। আমি হ্যাঁ আমি জিজ্ঞেস করব বলতে বলতে কিন্তু আপনি বলে দিলেন, আপনি কেমন কাটিয়েছেন?
1: হ্যাঁ হ্যাঁ, দেখুন মনের কথা যখন যেটা মানে ভাবা হয় সেটা যদি
0: সেটাই
1: পক্ষ থেকে বলা হয় তখন
0: সেটাই সেটাই সেটাই তো সেটাই বলছি। হ্যাঁ বলুন, আপনি কেমন কাটিয়েছেন বলুন। দিনটা ভালো ছিল, ভালো থাকায় মানে আমাদের মানে ব্যাঘাত হয়নি, যদিও বৃষ্টি দিত তার মধ্যেও কিন্তু আমরা আনন্দ করতাম, ঠিক না?
1: তখন
0: আমরা সব মিলে যাই আমি কে হ্যাঁ সেটাই
1: আবার নতুন ভাবে সূচনা করতে চাই যে আমাদের এই বছরটা যাতে ভালোভাবে কাটাতে পারি,
0: সেটাই আমি তুমি এই সব ভেদাভেদ আমরা ভুলে যাই তখন সেই সময়টাতে, ঠিক না? সবাই এক হয়ে যায়, খুব আনন্দ কাটায়, ঠিক আছে। এইভাবেই আমরা সবাই মিলে বাকি যে অনুষ্ঠানগুলো আসছে বা উৎসব আসছে সেগুলো

0: নমস্কার সুরের ভেলা, হ্যালো।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, দেবেন কে বলছেন?
1: আমি ধর্মনগর থেকে অবিনাশ।
0: আচ্ছা বলুন, ভালো আছেন তো আপনি?
1: হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো তো?
0: হ্যাঁ আমিও ভালো।
1: আচ্ছা আচ্ছা, তো কালকে রথের মেলা কেমন কাটালেন?
0: বাহ,

0: মিলে যায়। আমি কে? হ্যাঁ সেটাই, নতুন
1: ভাবে আমরা একটা আবার নতুন ভাবে সূচনা করতে চাই যে আমাদের এই বছরটা যাতে ভালোভাবে কাটাতে পারি।
0: সেটাই, আমি তুমি এই সব ভেদাভেদ আমরা ভুলে যাই তখন সেই সময়টাতে, ঠিক না? সবাই এক হয়ে যায়, খুব আনন্দ কাটায়, ঠিক আছে? এইভাবেই আমরা সবাই মিলে বাকি যে অনুষ্ঠানগুলো আসছে বা উৎসব আসছে সেগুলোতে আমরা আনন্দ করব, ঠিক আছে? আর অবশ্যই সুরের ভেলাতে আপনাদের জানাবো আর আপনারাও জানাবেন, ঠিক আছে? আমরা এক মানে একে অন্যের সাথে কিন্তু আমরা সারা বছরই রয়েছি উৎসব অনুষ্ঠান সবের মাধ্যমে। হ্যাঁ, গানের পছন্দ শুনে নি আজকে?
1: হ্যাঁ, তো আজকে পছন্দের গান হলো, ওর ছবির নাম অভিমন্যু, আর শ্রী কুমার সাম্রাজ্যের একটি গান রয়েছে ভালোবাসারই উপহার।
0: ঠিক আছে, আমি দেখছি।
1: হ্যাঁ, আর আমার সাথে আছেন অনুপ দা, আছেন আশুতোষ দা, জহর দা, প্রেমজিৎ দা, আর রয়েছেন আমাদের রান্ত ভাই, আর রয়েছেন সুশান্ত ভাই, আর রয়েছেন আমাদের রবীন্দ্র ভাই, আর সঙ্গীতা দি, সুতপা দি, আর শ্যামলী দি, আর অম্বালিকা ভট্টাচার্য, আর বিশাখা দাস, আর এই মুহূর্তে আরো বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন আকাশবাণী কৈলাসহর, সবাইকে নিয়ে শুনবো, আপনি শুনবেন?
0: অবশ্যই, আমাকে তো শুনতেই হবে, আপনাদের পছন্দ রাখতেই হবে আমাকে। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আগামীতে ফোন করবেন, গান চলে এসেছে, শুনুন।
1: আপনার সাথে আমার অনেকদিন পর কথা হচ্ছে, কারণ আমি এতদিন 6-7 মাস ফোন করিনি, সেই জন্য আর আপনার সাথে কথা হয়ে উঠেনি, কিন্তু আপনার অনুষ্ঠান আমি প্রতিদিন শুনতাম, খুবই ভালো
0: লাগে।
1: আপনাদের সবার উপস্থাপনা আমাদের খুবই ভালো লাগে, কারণ এক একটা অনুষ্ঠান আপনারা যেভাবে সাজিয়ে দেন নিজের শ্রেষ্ঠকে দিয়ে আমাদের জন্য, আর সেটা আমরাও ফোনটোন করি সেই ক্ষেত্রে, কিন্তু আমাদের ওই যখন আপনারা যে অনুষ্ঠানগুলো নিয়ে আসেন, যখন আমরা সেটা শুনে উপভুক্ত হই, তখন কিন্তু সেই অনুষ্ঠানটা সার্থক হয়ে ওঠে।
0: বাহ বাহ, সেটাই সেটাই, গান চলে এসেছে, শুনুন, ধন্যবাদ, কথা বলে ভালো লাগলো।
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, নেবেন।

0: নমস্কার সুরের ভেলা।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: বেশ বলুন বলুন।
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কেমন আছেন?
1: আর আপনার কথা একটু আস্তে আস্তে দিদি ভাই।
0: আচ্ছা শুনতে পাচ্ছেন না? হ্যালো
1: শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ এবার শুনতে পাওয়া যাচ্ছে।
0: আচ্ছা আচ্ছা বলুন
1: দিদি। আমাকে গান শোনাবেন?
0: অবশ্যই।
1: কণ্ঠে আমার পূজার ফুল।
0: হ্যাঁ খুব সুন্দর গান। হ্যাঁ বলতে হবে, কালকে রথ ছিল, কেমন কাটিয়েছেন?
1: হ্যাঁ রথ তো আমাদের এই বাড়ির সামনেই হয়, রথের মেলা, রথেও দেখতে গিয়েছিলাম। প্রচন্ড ভিড় হয়েছিল, সব ছোট থেকে বড় থেকে সকলেই গিয়েছিলেন এই রথ দেখতে।
0: সেটাই আমরা
1: রথেতে কিন্তু অনেক রকম মানে খেলনা থেকে ছোটদের এবং খাওয়া দাওয়া জিনিসও বিক্রি হচ্ছে।
0: সেই মানে পুরনো দিনের যে ছোঁয়াটা সেটা কিন্তু আমরা মধ্যে মধ্যে ফিরে পাই এই সব অনুষ্ঠানগুলোর মাধ্যমে, ঠিক না?
1: রথ তো আমরা ছোটবেলাতে আমরা যেতাম, সেই ছোটবেলার দিনগুলো কিন্তু মনে পড়ে যায়।
0: সেটাই সেটাই, মানে মা বাবার হাত ধরে হোক আমরা যেতাম, এই খেলনা দেখতাম, প্লাস্টিকের ছোট ছোট খেলনা দেখতাম, মাটির, যদিও মাটির পুতুলের সেটা কিন্তু এখন অনেক কমে গেছে, তাও মানে ছোঁয়া কিছুটা কিন্তু গেলে কিন্তু আমাদের সেই স্মরণের পাতায় কিন্তু আমরা মানে একটু আঘাত লাগে, ঠিক না? যে বাহ আমরা আবার যেমন ফিরে পাচ্ছি, যুগ সময় পাল্টাচ্ছে কিন্তু পুরনোকে ধরে রাখার একটা প্রচেষ্টা এইসব অনুষ্ঠানের মাধ্যমে। ঠিক আছে খুব ভালো কাটান, গান চলে এসছে আপনার, কেউ আছে সাথে আজকে? অবশ্যই বলুন।
1: হ্যাঁ বাদল খটিয়াল, দেবজিৎ দাস, যমুনী চক্রবর্তী, গুল্ডি দিদিভাই, আশুতোষ দেবনাথ, অনুপ ভট্টাচার্য, কণিকা দিদিভাই এবং সঙ্গীতা দিদিভাই কিনে শুনবো, এবং আরো যারা শুনছেন সকল বন্ধুদের কিনে শুনবো।
0: ঠিক আছে সবার জন্য যাচ্ছে,
1: নমস্কার দাদা, ভালো থাকবেন।
0: হ্যাঁ নমস্কার, আপনিও ভালো থাকবেন।

0: কিশোর কুমারের কণ্ঠে গানখানি শুনছেন শ্রোতা বন্ধুদের। আরেকখানি ঘোষণা জানিয়ে দিচ্ছি, আগামীকাল থেকে আমাদের মনসা মঙ্গল গানের অনুষ্ঠান, যেটা রীতিমতো আপনার প্রত্যেক বছরেই আপনারা শোনেন, সেই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে সন্ধে 6:30। আপনারা আপনাদের পছন্দের মনসা মঙ্গল গান শুনবেন, মনে করে শুনবেন, সাথে এখন শুনুন সুরের ভেলা। নমস্কার, নমস্কার সুরের ভেলা।
1: নমস্কার সুরের ভেলা, আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: হ্যাঁ বলুন।
1: নিশ্চয়ই পারমিতা দি, হ্যালো।
0: হ্যাঁ, অনুষ্ঠান শুনছেন তো আপনি?
1: ও আমাকে ধন্দে ফেলে দিলেন একদম। আসলে কি হয়, আপনার কণ্ঠস্বরটা ঠিকঠাক মানে শুনতে পাচ্ছি না, যার ফলে অনেকটা আমি দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছিলাম। একেবারে এখন পরীক্ষায় 100-এর মধ্যে 200 পেয়ে যাবো, সুস্মিতা দি, তাই না?
0: আমার একটা প্রশ্নতে কিন্তু আপনি বুঝে গেলেন, ঠিক না? সেটাই পুরো
1: তাই, একদম সত্যি খুব ভালো লাগে সুস্মিতা দি যখন এত আপন করে কথা বলেন, সত্যি তখন মনে সব সবাই আপন করে কথা বলেন
0: সবাই। আমরা আমাদের এই অনুষ্ঠানটাই রয়েছে আপনাদের, মানে আমরা যাতে পরস্পর একে অপরের মানে কাছে থাকতে পারি, ঠিক না? পরিপূরক তো পরিপূরক, আর আমরা কথাবার্তার এই যে দেখা নেই আমাদের, চেনা নেই, কিন্তু আমরা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনাদের সাথে একটা নিবিড় সম্পর্ক হয়ে যাচ্ছে, সব কিছু আমরা মনে হয় জেনে ফেলেছি, ঠিক না?
1: একদম সত্যি,
0: আপন করে আমরা কথা বলতে পাচ্ছি, সব কিছু বলতে পাচ্ছি।
1: আর আসলে আপনাদেরকে তো দেখিনি, সঙ্গসুগ আপনাদের সাথে হয়নি, কিন্তু এই যে মানে টেলিফোনিক কথাবার্তা বলা বা টেলিফোনিক কথাবার্তায় যে আপনাদের সাথে একটা অদ্ভুত একটা সঙ্গ বা অদ্ভুত একে সম্পৃক্ততা,
0: সেটাই বলছি, সেটাই বলছি। আমাদের কত শ্রোতারা রয়েছেন, শুধু সুরের ভেলা বলে নয়, মানে প্রত্যেক প্রত্যেক দিনেই যে অনুষ্ঠান যাচ্ছে আর রোববার দিন যে অনুষ্ঠান যাচ্ছে, আমরা এত বছর ধরে চলছে এই অনুষ্ঠানগুলো, আর শ্রোতাদের সাথে এত কথা বলতে বলতে আমাদের মানে আমরা মনে হচ্ছে আমরা এক, সবাই মিলেমিশে আমরা একভাবেই অনুষ্ঠানটাকে চালাচ্ছি, ঠিক না?
1: ঠিক সুস্মিতা দি, একেবারে আপনি সত্যি বলেছেন, কারণ আমরা আকাশবাণী কৈলাস শহর এত দিন ধরে, বিশেষ করে আমার প্রেমজিৎ বাবু আছেন, তারপর আমি আছি বা আরো অন্য শ্রোতা,
0: হ্যাঁ অনেক পুরনো পুরনো শ্রোতা বন্ধু, অনেক শ্রোতারা কিন্তু আমাদের ছেড়ে চলে গেছেন অনেক দূরে না ফেরার দেশে, কিন্তু তার মধ্যেও যারা রয়েছেন বা আমরা যারা আছি, আমরা কিন্তু মিলেমিশে আমরা এই অনুষ্ঠানগুলোকে পরিচালনা করছি।
1: আমরা শেকড়কে আমরা কোনোদিন হেট করতে পারবো না, শেকড়কে আমরা কোনোদিন কি বলবো মানে আমরা সবসময় সম্মান জানাবো, কারণ আপনারা এত সুন্দর অনুষ্ঠান সাজাতেন বা এখনো সাজাচ্ছেন এটা বলার অপেক্ষা রাখে না এতদিন ধরে। আর আমরা বিশেষ করে আপনাদের মতো বাচিক শিল্পীরা বা কণ্ঠশিল্পীরা এত সুন্দর কথা বলেন, তখন মনে হয় সত্যি আর একটু যেন কথা বলি। শ্রোতা বন্ধুরা আছেন, তারা লাল চোখ করে আছেন, অনুপবাবু এত কথা বলছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে,
0: হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে গানের পছন্দ, সোজা সোজা গানের পছন্দ,
1: গানটা বলি। গানটা মানে নজরুল সঙ্গীত, নজরুল সঙ্গীত এই গানটা এরকম, এনেছি আমার শত জনমের প্রেম আঁখি চলে গাথামালা, এরকম গানটা ঠিকঠাক হয়নি আমার, আর এটা অবশ্যই গিয়েছেন অনুপ ঘোষাল, হ্যাঁ অনুপ ঘোষাল গিয়েছেন। আর সুস্মিতা জি যাদের নিয়ে গানটা শুনতে চাইছি, বিশেষ করে আমার অবিনাশ ভাই আছে ধর্মনগর থেকে, প্রেমজিৎ বাবু আছেন, মিঠুন চক্রবর্তী আছেন, তা আছে, তারপর আমাদের নাম বিশ্বজিৎ পাল, তারপর সুমন মোহরী, দেবজিৎ দাস।

0: তারপর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য। খুব ভালো লাগলো সুস্মিতা দি, ভালো থাকুন,
1: আপনারও ভালো থাকুন, সবাই মিলে গান শুনছি আপনার পছন্দের।
0: জয় জগন্নাথ,
1: জয় জগন্নাথ,
0: জয় জগন্নাথ।

0: নমস্কার দিদিভাই।
1: নমস্কার, সুরের ভেলা?
0: সুরের ভেলা, আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
1: বলুন, কেমন আছেন?
0: হ্যাঁ দিদিভাই, ভালো আছি, আপনি কেমন আছেন?
1: আমিও ভালো আছি।
0: তো দিদিভাই, আমি একটি গান শুনবো, আনন্দ আশ্রম।
1: আচ্ছা,
0: তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন।
1: হ্যাঁ, হ্যালো,
0: হবে?
1: হ্যাঁ
0: হবে দিদি,
1: হবে হবে হবে।
0: আমার সঙ্গে শুনবেন আশুতোষ দাদাভাই, সঙ্গীতা বৌদিমণি, বাদল ভাই, লালন ভাই, রবীন্দ্র ভাই, আর দিদিভাই আপনিও শুনবেন।
1: অবশ্যই, আমি তো শোনা শুরু করেই দিয়েছি, গান চলে এসছে, শুনুন, আপনারাও শুনুন।
0: নমস্কার দিদিভাই, ভালো থাকবেন।
1: নমস্কার নমস্কার নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো,
1: নমস্কার নিবেন।
0: নমস্কার, বলুন।
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন ম্যাডাম।
0: হ্যাঁ বলুন।
1: ভালো আছেন তো?
0: ভালো ভালো আছি, আপনিও ভালো আছেন নিশ্চয়ই?
1: হ্যাঁ ম্যাডাম, অবশ্যই ভালো আছি।
0: বেশ,
1: তো আজকে আমাকে একটি গান শুনিয়ে দেবেন।
0: হুম,
1: সুরের রানী আশা ভোঁসলে ও অমিত কুমারের দ্বৈত কণ্ঠে।
0: হ্যাঁ, কোন গানটা?
1: বহু আশা নিয়ে
0: হুম,
1: ভালোবাসা দিয়ে আমরা রাখি রাখিব খেলা গো, বহু আশা নিয়ে ভালোবাসা দিয়ে আমরা রচিব খেলা গো। মহান গীতিকার উমেশ কুণ্ডলিকা সেই গানটিতে মধুর সুর দিয়ে সাজিয়েছেন মহান সুরকার বাপ্পী লাহিড়ী।
0: বেশ, শতরূপা ছবি থেকে তো?
1: হ্যাঁ ম্যাডাম,
0: শতরূপা ছবি থেকে, আশা ভোঁসলে এবং অমিত কুমারের কণ্ঠে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: ঠিক আছে, গান চলে এসছে, শুনুন।
1: পেয়েছেন ম্যাডাম?
0: হ্যাঁ পেয়েছি, গান চলে এসছে তো, শুনুন।
1: সেই গানটি শুনিয়ে দিবেন।
0: হ্যাঁ,
1: আর কি বলবো, আকাশবাণী কৈলাসহরে যদি ফোন না করি তাহলে দিনটা যেন কিছুতেই কাটতে চায় না। আর আপনাদের সাথে যখন আমরা সুরের ভেলাতে কথা বলি বা আপনারা আপনারা কেমন রয়েছেন তা জানার আমাদের সুযোগ হয়, সত্যি মনটা একবারে ভালো হয়ে যায় সারাটি দিনের জন্য।
0: আমরা যারা অনুষ্ঠান করতে বসি, ঠিক আছে, আমরা যারাই বসি, আমরা মাইক্রোফোনের সামনে, আমরা যখন সম্পূর্ণ অনুষ্ঠানটাকে পরিচালনা করার জন্য যখন কলিংয়ের এটা ধরি, তখন আমাদের শ্রোতাবন্ধুদের কাছ থেকে যখন আমরা এইভাবে মানে অনুষ্ঠানের ভালোবাসা, আমাদের প্রতি তাদের ভালোবাসা, এই সব যখন আমরা কথা বলি, আসলে মানে অনুষ্ঠানটির সার্থকতা তখনই কিন্তু প্রকাশ পায় সেটা। আর আপনাদের মতো শ্রোতারা কিন্তু আমাদের খুব মূল্যবান শ্রোতারা। আপনারা যদি কোনো দিন ফোন না করেন, অবশ্যই কিন্তু আমাদের মনে হয় যে উনি তো করলেন না আজকে, এই একটা ছোট্ট একটা প্রশ্ন দাগ কাটে মনে।
1: আমরা তো শুরু থেকে আমরা তো পুরোপুরি অনুষ্ঠানটা শুনি, কে কিভাবে কোথাও বলছেন বা উপস্থাপকের উপস্থাপনা কেমন হচ্ছে তা আমরা শুরু থেকে
0: সবাই কিন্তু সেটা যাচাই করতে পারেন, ঠিক না?
1: তো সেই শোনার মধ্য দিয়ে আমাদের সেই শোনাটা সার্থক হয়ে যায় যখন আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর আমরা কথা শুনতে পারি বা শ্রোতাদের সাথে আপনাদের সুন্দর সুন্দর কথাগুলি হয়, তখন মনটা একবার ভালো হয়ে যায় সারাটা দিনের জন্য, মনটা একবার ভালো হয়ে যায়। কি বলবো, সেটা একটা যেন

0: সেগুলো আমাদের কাছে।
1: সেটাই তো বলছি, যেমন গান বলছি যে আপনাদের সাথে যে কথা বলছি, হ্যাঁ আমাদের আমরা মন থেকে কিন্তু আমাদের মধ্যে একটা হাসি বা উৎফুল্ল ভাব একটা এসে যাচ্ছে, কিন্তু যখন এই কথা স্টপ থাকছে আমরাও কিন্তু স্টপ। এই যে হাসিটাকে ধরে রাখা, এটাই হচ্ছে আমাদের জীবনে, মানে এই জীবনে যে হাসিটা পাওয়া এই মুহূর্তের জন্য অনেক বড় প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি।
0: আর সেই দুপুর ১২টার সাথে সাথে যখন অনুষ্ঠানটি শেষ হয়ে যায়, তখন অনুষ্ঠান শেষ হওয়ার পরে মনটা খানিকক্ষণের জন্য যেমন কিছুটা খারাপ হয়ে যায়, যেমন মনে হয় যে এত সময় তো ছিলাম আপনাদের সাথে কিন্তু এখন হারিয়েছি আপনাদের, কিন্তু আবার সেই আশা নিয়ে থাকি আগামীকাল,
1: আগামীকাল আসবে অনুষ্ঠান। হ্যাঁ, তো আগামীকাল বলতে যারা অনুষ্ঠান শুনছেন সব শ্রোতা বন্ধুরাই জানেন, কিন্তু আগামীকাল থেকে তাও আবারও বলে দিচ্ছি, আমাদের সন্ধে ৬:৩০ মনসা মঙ্গল যাচ্ছে, শুরু হচ্ছে, পুরো মাসব্যাপী চলবে। আমরা আশা রাখছি প্রত্যেক শ্রোতারাই কিন্তু এই মনসা মঙ্গল অনুষ্ঠান শুনুন। হ্যাঁ ঠিক আছে, গান চলে এসছে, অনেক কথা বললাম। হ্যাঁ আপনিও ভালো থাকুন, নমস্কার, নমস্কার।

0: নমস্কার সুরের ভেলা। হ্যালো
1: ম্যাডাম।
0: হ্যালো,
1: আমি একজন গান শুনতে চাই।
0: হ্যাঁ বলো, কি গান?
1: কালের আমার জোল ফেটে গেল,
0: আচ্ছা
1: হবে তো ম্যাডাম?
0: হ্যাঁ আমি দেখছি, হবে হবে।
1: আমার আমার কাছে

0: ঠিক আছে,
1: সবাই মিলে গান শুনবো, আপনিও শুনবেন।
0: অবশ্যই, গান চলে এসছে, শুনুন, ফোন করবেন।

0: নমস্কার, সুরের ভেলা। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন?
1: অসিত আইদ বলছি, হাওড়া থেকে, দক্ষিণবঙ্গ।
0: আচ্ছা বলুন।
1: ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি। বৃষ্টি শুরু হয়ে গেছে নিশ্চয় আপনাদের ওখানে?
1: হ্যাঁ, এখন বৃষ্টি প্রচুর হচ্ছে।
0: হ্যাঁ, আর রথ মানে তো বৃষ্টি।
1: রথ মানে আমার তো বাড়ির পাশেই একদম রথ, একদম বাড়ির পাশে।
0: বাহ বাহ, তাহলে প্রথম
1: বাচ্চা খুব ঘুরতে ভালো লাগছে।
0: হ্যাঁ, প্রথম থেকে তাহলে রথের, রথযাত্রার আনন্দ নিচ্ছেন, ঠিক না?
1: অবশ্যই অবশ্যই, আপনারা যদি আসতেন আরো ভালো হতো।
0: বাহ, অবশ্যই পরবর্তীতে চেষ্টা করব, যেহেতু নিমন্ত্রণ পেয়ে গেছি।
1: বললে ভালো হয়।
0: সেটাই সেটাই, বলুন কি গান শোনাবো?
1: শুনতে চাই তোই ছবি, একটু বসো চলে যেও না।
0: একটু বসো চলে
1: চলে যেও না, আশা বুঝলে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: এই গানটা শুনে দেয় লালন ভরমি বাদল ঘটিয়ালো আপনাকে।
0: অবশ্যই, আমরা সবাই মিলে, হ্যাঁ আমরা সবাই মিলে শুনছি আশা ভোসলের গাওয়া এই গান। ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, গান শুনুন।

0: নমস্কার, সুরের ভেলা। হ্যালো, নমস্কার, বলুন।
1: অনেকদিন পর গো মা।
0: হ্যাঁ, অনেকদিন পর। ঠিক, ভালো আছেন আপনি?
1: অসুস্থ আছিলাম
0: ও,
1: তো আজকে 11 দিন পরে রান্না আরম্ভ হচ্ছে, আর শিখতে হইতে চেষ্টা করলো, গান শুনবো।
0: বাহ বাহ, কি কি হয়েছিল আপনার? হ্যালো,
1: গগনে কৃষ্ণ মে গো ঝুলে, কিশোর কৃষ্ণ ঝুলে বৃন্দাবন, গগনে কৃষ্ণ মে গো ঝুলে, কিশোর কৃষ্ণ ঝুলে বৃন্দাবন।
0: হ্যাঁ, আমি শুনবো। আপনি খাওয়া দাওয়া ঠিক রাখেন আর বিশ্রাম নেবেন, ঠিক আছে? ওষুধপত্র তো,
1: খুব অসুস্থ, খুব অসুস্থ।
0: হ্যাঁ, আপনার গলা শুনে সেটাই ভাবছি।
1: শরীরের অবস্থা খুবই খারাপ,
0: হ্যাঁ
1: অনেকদিন পর, প্রায় 1 মাস পর।
0: হ্যাঁ, অনেকদিন অনেকদিন ধরে কিন্তু আপনাকে পাইনি, মনে পড়ে জানেন তো, আপনাদের মতো। হ্যাঁ বলুন।
1: এক মাসের উপরে হবে আপনার, আপনাদের সাথে।
0: হ্যাঁ হ্যাঁ, সেটাই অনেক মনে পড়ে জানেন, যখন আপনাদের ফোন না পায়। আপনাদের মতো বিশেষ কতগুলো শ্রোতা আছে আমাদের, মানে অন্তরের খুব কাছে, আর শ্রদ্ধেয়, আপনারা শ্রদ্ধেয় আসলে। আপনাদের কথা আর এই বয়সে যে আপনারা আমাদের আকাশবাণীকে, আমাদের অনুষ্ঠানগুলোকে এত ভালোবাসা দিচ্ছেন না, আসলে গান তো বিভিন্ন মাধ্যমে শোনা যায়, ঠিক না? এই হ্যাঁ, কিন্তু তার মধ্যেও
1: আপনাদের সাথে আমার একদম বয়স 10-11 হয়েছে আমার রেডিও,
0: বাহ, সেটাই।
1: 10-11 বছর বয়স থেকে আমার রেডিও, এই রেডিওর সাথেই আমি আছি। রেডিও আমার প্রাণ, রেডিও আমার রক্ষা করে রাখছে। তাই আপনাদের সাথে আমাদের অন্তরঙ্গ তো অবশ্যই বিশেষ অন্তরঙ্গ, এগুলো
0: হ্যাঁ, বিশেষ বিশেষ অন্তরঙ্গ।
1: বিশেষ অন্তরঙ্গ। আচ্ছা রাখলাম।
0: হ্যাঁ, রাখুন, গান শুনুন, আর গান শুনবেন, সব সময় গান শুনে খুশিতে থাকবেন, ঠিক আছে?
1: গান শুনে
0: হ্যাঁ,
1: রেকর্ডিং করে রাখি আপনাদের অনেক।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, করে রাখুন। আপনি যখন যে গান ভালো লাগবে শুনবেন, খুশিতে থাকবেন, ঠিক না? হুম হুম, ঠিক আছে, গান শুনুন, ভালো থাকবেন আপনি।

0: হ্যালো,
1: নমস্কার। সুরের ফেলা,
0: নমস্কার নেবেন?
1: নমস্কার,
0: শুনতে পাচ্ছি আমার কথা?
1: আমি শুনতে পাচ্ছি। আপনার সাথে যে রেডিও সেটটা রয়েছে আপনি মিউট করে দিন।
0: আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমার কাছে কি জানা রয়েছে, রেডিও সেট নয়, আমার দুটো মোবাইল নিয়ে আমি বেরিয়ে গেছি।
1: হ্যাঁ, যেটাই যেটাই শুনছে, যে মাধ্যমে শুনছেন সাউন্ডটা একটু কমিয়ে দিন।
0: এফএম মাধ্যমে? আচ্ছা, প্রথমে আমি বলি, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের ত্রিভূমি জেলা থেকে। আর ভাবছি না যে আজকে লাইনটি পাবো বলে, সত্যি আসলে দেখুন, একটি মোবাইলের রিচার্জ নেই, একটি রিচার্জ রয়েছে এখানে হটস্পটের মাধ্যমে, আমি নিউজন এয়ার শুনছি কৈলাসহর অনুষ্ঠান, আর একটা ডায়াল করছি আর পেয়ে গেছি, যাইও ভালো লাগছে। আর প্রথমে আপনাকে এবং শ্রোতাদেরকে জয় জগন্নাথ, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তরা লুটিয়ে করে প্রণাম। সত্যি আসলে দেখুন, রথযাত্রা আমাদের এমন একটি উৎসব, মানে পবিত্র উৎসব। সত্যি কথা বলতে গেলে সেই আসলে জগন্নাথ দেব, তিনি হলেন আমাদের জগতের নাথ, জগন্নাথ আমাদের সবাইকে তিনি রক্ষা করেন, ঠিক না?
1: সেটাই।
0: আর উনার সেবা আমরা অবশ্যই করবো, উনাকে ভক্তি করবো, ভক্তি করে আমরা রথের দড়িতে দৌড়বো এবং টান বরর। আর আজকে আমি আমাকে গান শুনিয়ে দেবেন, ছবির নাম হচ্ছে ছোট বউ, জীবনের স্বর তুমি কবুকো, এরকম একটি গান রয়েছে, জীবনের স্বর তুমি কবুকো আমার, এরকম একটি রয়েছে। আর অনুষ্ঠান খুব ভালো লাগছে শুনছি।

0: আর বিশেষ করে এসব কিছু তারা অংশগ্রহণ করছেন, কত ভালো একটি অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর, সেটা তো আর বলার মতো আমার কিছু নেই। অন্য তারা যখন বলে ফেলেছেন, তাহলে সেই অন্য তাদের কথা আমার কথা মানে একই, আমি সমর্থন
1: সহমত
0: করছি
1: তো।
0: ওনাদেরকে। আর বিশেষ করে মানে সত্যি কথা বলতে গেলে আসলে আকাশবাণী তো আমাদের প্রাণ, ঠিক না, আমরা শুনতে হয় আর আমরা সবাই শুনবো। আজ রথযাত্রা গতকালকে শুরু হয়েছে, এখন একদিন কিন্তু রথযাত্রা হবে, আর আপনারা নিশ্চয় জানেন যে কানাইবাজারের রথযাত্রা
1: বিখ্যাত বিখ্যাত রথযাত্রা, সেটাই
0: আপনারা আমন্ত্রণ আপনাকে করছি, আপনি আসবেন রথযাত্রা দেখবেন।
1: বাহ বাহ, উল্টো রথে আসছে তাহলে,
0: ঠিক আছে,
1: ঠিক আছে, হ্যাঁ গান চলে এসছে।
0: বিশেষ করে আজকে শুনলাম মানে বহুদিনের পিছত আজই অবিনাশ ডাঙ্গরিয়া ফোন করেছে আকাশবাণী কৈলাসহরত, মোর বহুত বাল্টু লাগিছে অবিনাশ ডাঙ্গরিয়ার, মই বহুত বহুত ধন্যবাদ জানাইছো ফোন করার লগত।
1: ঠিক আছে
0: ঠিক আছে
1: ঠিক আছে,
0: ভালো থাকবেন, আশা বন্ধুরা আপনার সবার তখন সুস্থ, সবাইকে নমস্কার, ধন্যবাদ।

0: নমস্কার দিদি।
1: নমস্কার,
0: আমি আশুতোষ দেবনাথ চণ্ডীপুর কৈলাস সরকার বলছি।
1: আচ্ছা বলুন।
0: আজকে ফোন লাগানোটা কি বলবো, ভীষণ যুদ্ধ করতে হয়েছে।
1: ও তাই বুঝি।
0: যাই হোক, জগন্নাথজি লাগিয়ে দিয়েছেন ফোনটা। আপনি ভালো আছেন দিদি?
1: হ্যাঁ ভালো আছি।
0: তো সময় তো আর বেশি নেই।
1: হ্যাঁ আপনি মনে হয় আমাদের অনুষ্ঠানের সবশেষ কলার।
0: বলুন।
1: বলছি আপনি আপনি আমাদের অনুষ্ঠানের কিন্তু সবশেষ কলার। সুন্দর একটা গান পছন্দ করুন, শুনতে শুনতে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব।
0: তো সালটা ছিল 1988। কয়েকজন নক্ষত্রকে নিয়ে একখানা বিখ্যাত অ্যালবাম তৈরি হয়েছিল, আর গানটা হচ্ছে দুর্গে দুর্গে দুর্গতি নাসিনী।
1: বাহ বাহ।
0: কণ্ঠ মহান শিল্পী আশাজি, কথা স্বপন চক্রবর্তী, সুর রাহুল দেববর্মনজি।
1: আজকে
0: আর আশাজির এই গানটা তো কি বলবো, সারা জীবন সেরা হয়ে থাকবে,
1: সেটাই বলছি। আর আজকে আপনি অনুষ্ঠানে খেয়াল করেছেন কি না জানি না, অনেক শ্রোতারাই কিন্তু পছন্দ করছেন, মানে আশা ভোসলের গাওয়া কিন্তু বেশিরভাগ গানে কিন্তু আজকে গেছে, যদি আপনারা খেয়াল করেন।
0: আগে যিনি ছিলেন উনি আশাজির।
1: হ্যাঁ অনেক গান, কারণ আমি তো গানগুলো বেছে বেছে আমরা শোনাচ্ছি, তো তো

0: দেখছি যে বেশিরভাগ গানে কিন্তু আজকে মানে এক এক দিন এক একটা হয়ে যায়, যেটা আমাদের হাতে থাকে না কিন্তু। আর এই যে সবশেষ গানটা পছন্দ করলেন, হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, এটা কিন্তু কাকতালি ভাবে হয়ে গেছে, সবাই মিলে কিন্তু
0: কোনো প্ল্যান নেই,
1: আজকে আশাজির গান শুনবো, কাকতালি ভাবে হয়ে গেছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই
1: না।
0: আর যেটা বললাম যে যেতে যেতে এত সুন্দর গান আপনি পছন্দ করেছেন, অমর হয়ে আছে এই গানটা আশাজির গলায়।
1: একদম দিদি,
0: সেটাই।
1: আর এই গানটা দিদি আপনাকে নিয়ে শুনবো, আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবো।
0: ঠিক আছে, গান চলে এসেছে, শুনুন, রাখছি, ধন্যবাদ, নমস্কার নেবে।

সুরের ভেলা অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা, আমরা সব শেষে আশা ভোসলে এবং সহশিল্পীদের কণ্ঠে এই গানখানি শুনে শুনে সুরের ভেলা থেকে বিদায় নিচ্ছি। কথা হবে আগামী অনুষ্ঠানে, আগামী সুরের ভেলাতে। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল।

অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। অতুল প্রসাদের গান শুনবেন বেলা 12:05। নজরুল গীতির অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি পরিবেশিত হবে বেলা 12:30। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 1:05। রয়েছে হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 1:30। দুপুর 1:40 বাংলা আধুনিক গান।

একটি বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান। বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্রের রিলে করে শোনানো হবে দুপুর 2:30। বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থের অনুষ্ঠান, রাত 7:00 আগরতলা কেন্দ্রের ককপুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। রাত 7:35 প্রথমে রয়েছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে রাত 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রের ককপুরুক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

সাহিত্যের আড্ডা অনুষ্ঠানটি শুনবেন রাত 8:05, রাত 8:30 রয়েছে গুলমোহর অনুষ্ঠান। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত 9:00। রাত 9:15 মিক্স ম্যালোডিজ অনুষ্ঠান। রাত 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে রাত 10:00। 10:10 রয়েছে কাওয়ালি গানের অনুষ্ঠান। দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে রাত 10:20। রাত 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি, সঙ্গে রয়েছে আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আমাদের আজকের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৌল শহর, শুরু হচ্ছে অতুল প্রসাদের গান। এই অনুষ্ঠানে আজকের শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ অতুল প্রসাদের গান শুনলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে।
1: Truth is inconvenient and I-

শৈলেন্দ্র সিং এবং সহশিল্পীদের কণ্ঠে গানখানি শুনলেন। চিত্রমালায় শুনছেন ওয়ারদাত ছবির গান। এবারের গানখানি দ্বৈতকণ্ঠে গিয়েছেন ঊষা উত্থুপ এবং

পিলাহিরে এবং সহশিল্পীদের কণ্ঠে শুনছিলেন চিত্রমালা অনুষ্ঠানের সবশেষ গান ওয়ারদাত ছবি থেকে আকাশবাণী কৈলাসহর। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29 হয়ে 56 সেকেন্ড। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জেন্দ ও সোনপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেন। তিনি 14,000 কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পে সারা দেশে 75টি পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 19 জুলাই রোববার থেকে ইউরোপের 3 দেশ মলডোভা, উত্তর মেসিডোনিয়া এবং রোমানিয়া সফর শুরু করবেন। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামী রবিবার এক সর্বদল বৈঠক ডেকেছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী হরিয়ানার জেন্দ স্টেশন থেকে জেন্দ ও সোনপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। শ্রী মোদী বলেন, স্বয়ম্ভর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
1: ভবিষ্য মে জব ভি হাইড্রোজেন ট্রেন কা জিক্র আয়েগা তো জিন্দ কা সোনিপত কা হরিয়ানা কা নাম ভি আয়েগা হি আয়েগা। सभी को पूरे देश को भारतीय रेल की आधुनिकता से जुड़े इस बड़े कदम के लिए बहुत बहुत बधाई देता हूं।
0: পরিবেশ বান্ধব ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 110 কিলোমিটার হলেও আপাতত এটি সর্বোচ্চ ঘণ্টায় 75 কিলোমিটার গতিতে চলবে। এছাড়াও প্রধানমন্ত্রী 14,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পরিচ্ছন্ন শক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে নির্মিত ভারতের প্রথম হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেন সুস্থিত বিকাশ এবং বিশ্বমানের রেল পরিকাঠামোর নজির হিসেবে গণ্য হবে। তিনি বলেন, এই প্রযুক্তি আগামী দিনে নৌ পরিবহন, খনি থেকে খনিজ পদার্থ উত্তোলন সহ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো যাবে।
2: इसका सबसे बड़ा बेनिफिट ये होगा कि इस टेक्नोलॉजी को अब और दूसरे सेक्टर्स में भी यूज किया जा सकता है। फॉर एग्जांपल ट्रक इन कार्स, इन स्मॉल फिशिंग बोट्स।

0: It can be used in large mining trucks, mining equipment. It can be used in defense also. So ek baar ye technology Bharat mein ban gayi, IP rights apne paas Bharat mein ITR apna hai. So now we can basically use this technology in multiple sectors without depending upon anybody.
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 75টি পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় 1,570 কোটি টাকা ব্যয়ে এই স্টেশনগুলিকে আধুনিক ও যাত্রীবান্ধব পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের শিবনারায়ণপুর স্টেশনটি আজ জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড ও কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশন দুটিও উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে পাঞ্জাবের জলন্ধর সফর করবেন। সেখানে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এই প্রকল্পগুলির লক্ষ্য যোগাযোগ ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা, যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। জলন্ধর থেকে তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় 74টি পুনর্নির্মিত স্টেশনের উদ্বোধন করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 19 জুলাই রোববার থেকে ইউরোপের 3 দেশ মলডোভা, উত্তর মেসিডোনিয়া এবং রোমানিয়া সফর শুরু করবেন। 20 জুলাই রাষ্ট্রপতি মলডোভায় পৌঁছবেন এবং সেদেশের প্রেসিডেন্ট মাইয়া স্যান্ডুর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। ওই দিনই তিনি মলডোভার আইনসভার প্রধান ইগর গ্রোসুর সঙ্গে বৈঠক করবেন এবং মলডোভা ভারত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মিলিত হবেন। এছাড়াও তিনি এক বাণিজ্য ফোরামের বৈঠকে বক্তব্য রাখবেন এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে কথা বলবেন। এই প্রথম ভারতের কোনো রাষ্ট্রপতি সেদেশে যাচ্ছেন। সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি মুর্মু 21 তারিখে উত্তর ম্যাসিডোনিয়া সফর করবেন। সেদেশের প্রেসিডেন্ট গোরদান আসেল জানুভস্কা ডাফকোভা ও প্রধানমন্ত্রী রস্টিয়ান মিগলোকসির সঙ্গে বৈঠকে মিলিত হবেন। সেদেশের আইনসভাতেও তিনি ভাষণ দেবেন। এছাড়াও রাষ্ট্রপতি ভারত উত্তর ম্যাসিডোনিয়া বাণিজ্য ফোরামের বৈঠকে বক্তৃতা দেবেন। সফরের তৃতীয় পর্যায়ে 23 তারিখে প্রেসিডেন্ট মুর্মু রোমানিয়া সফর করবেন এবং সফরে সেদেশের প্রেসিডেন্ট নিগুজর ডান এবং অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইলিয়ে বলুজানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও ভারত রোমানিয়া সংসদীয় মৈত্রী গোষ্ঠীর সদস্যদের সঙ্গেও তাঁর বৈঠক হবে। অন্যদিকে ভারত রোমানিয়া বাণিজ্য ফোরামের বৈঠকেও তিনি ভাষণ দেবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামী রবিবার এক সর্বদল বৈঠক ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশনে সরকারের পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ থেকে শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসু শোক প্রস্তাব পাঠ করেন। এরপর 1 মিনিটের নীরবতা পালন শেষে শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। উল্লেখ্য, 20 থেকে 24 জুলাই পর্যন্ত বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা হবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল ও অর্থ বিল, পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে। আন্তর্জাতিক বিচার দিবস উপলক্ষে আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল আজ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ন্যায়সঙ্গত, সমতাভিত্তিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা আমাদের সকলের যৌথ দায়িত্ব। সমান সুযোগ, ন্যায্য ব্যবস্থা এবং সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা সম্পন্ন এক সমাজ গড়ে তোলার জন্য তিনি দেশবাসীর কাছে আহ্বান জানান। মেঘাওয়াল বলেন, প্রতিটি নাগরিকের কাছে বিচার সহজলভ্য করার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। আজ রাত 9টা নাগাদ তিনি দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। বিএসএফের ক্যাম্পে রাত্রিবাসের পর আগামীকাল উত্তরবঙ্গের 2টি বিএসএফ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি, যোগ দেবেন প্রহরী সম্মেলনে। এরপর দুপুরে উত্তরকন্যাতে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলি নিয়ে একাধিক বৈঠকের কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সীমান্ত নিরাপত্তা, বিএসএফ আউটপোস্ট সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য প্রশাসনের শীর্ষকর্তারা সেখানে উপস্থিত থাকবেন। আগামী 19 জুলাই রবিবার শ্রী শাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এরপর ন্যাশনাল লাইব্রেরিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেল 4টা নাগাদ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা। অস্ট্রেলিয়ায় এক আন্তর্জাতিক বিমান মহড়ায় পিচ ব্ল্যাক 2026-এ অংশগ্রহণের জন্য ভারতের 4টি রাফাল জঙ্গি বিমান এবং C-17 পরিবহন বিমান সেদেশে পৌঁছেছে। ক্যানবেরায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

0: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, চীন আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপের জন্য ব্যাপক প্রচার চালিয়েছে এবং তাকে ছোট দেখানোর লক্ষ্যে কোটি কোটি মার্কিন ভোটারের তথ্য চুরি করেছে এবং মার্কিন গোয়েন্দা সংস্থার ভেতরেও তা গোপন রাখতে সক্ষম হয়েছে। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত গোয়েন্দা নথি প্রকাশ করার ঘোষণা করেন। এই নথিতে আমেরিকার নির্বাচনী কাঠামোর গুরুতর দুর্বলতা এবং চীনের দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রচেষ্টা উন্মোচিত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচনী তথ্যের সর্বাধিক অপব্যবহার বলেও প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদীদের সে দেশে প্রবেশ নিষিদ্ধ করতে ট্রাম্প প্রশাসন নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যেসব বিদেশি নাগরিক অতি বাম সন্ত্রাসবাদীদের অর্থ প্রদানের পাশাপাশি উস্কানি দেয়, তারা আমেরিকার শত্রু এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বাগত জানানো হবে না। এই নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতির লক্ষ্য হল বোমাবাজি, হত্যাকাণ্ড এবং অন্যান্য ধরনের সন্ত্রাসবাদের মাধ্যমে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রকে দুর্বল করার প্রচেষ্টা সফল না হয় তা সুনিশ্চিত করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবৈধ অভিবাসী ট্রাক চালকদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হবে। পেনসিলভেনিয়া ডিফেন্স অ্যান্ড ইনোভেশন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ ট্রাক চালকদের বদলে সেনাবাহিনীর প্রাক্তন সদস্যদের বাণিজ্যিক লাইসেন্স দিয়ে নতুন বৈধ ট্রাক চালক হিসেবে নিয়োগের প্রস্তাব দেন। কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রক আজ উত্তরপ্রদেশে মাই ভারত জাতীয় যুব স্বেচ্ছাসেবক সম্মেলনের আয়োজন করছে। এরপর আগামীকাল ও 19 জুলাই দুই দিনব্যাপী চিন্তন শিবির অনুষ্ঠিত হবে। মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই দুই কর্মসূচির লক্ষ্য তৃণমূল স্তরে যুবকদের অংশগ্রহণ বাড়ানো, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা এবং যুব নেতৃত্বকে আরও শক্তিশালী করা। বিশ্ব দাবা নিয়ামক ফিডে সংস্থা ফিডে এক্সেলেন্স অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনীত দাবাড়ুদের নামের তালিকা প্রকাশ করেছে। চলতি বছর থেকেই পুরস্কার দেওয়া শুরু করেছে ফিডে। পুরুষ দাবাড়ুদের তালিকায় ভারত থেকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ, দেশের এক নম্বর দাবাড়ু অর্জুনের ইসাই এবং রমেশবাবু প্রজ্ঞানন্দ স্থান পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ ও সোনপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেন। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অমৃত ভারত স্টেশন প্রকল্পে সারা দেশে 75টি পুনর্নির্মিত স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 19 জুলাই রোববার থেকে ইউরোপের 3 দেশ মলডোভা, উত্তর মেসিডোনিয়া ও রোমানিয়া সফর শুরু করবেন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: সম্প্রচারিত হলো কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। অনুষ্ঠান শুনছেন শ্রোতা বন্ধুরা 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম শিল্পী সৈকত মিত্র।

আধুনিক গানের অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা আজ শুনছিলেন সৈকত মিত্র এবং সুমিত্রা রায়ের কণ্ঠে আধুনিক গান, আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ আকাশবাণী কৈলাসহর। এখন বাংলা ছায়াছবির গান, একই শিল্পীর কণ্ঠে প্রথমে শুনুন বালুচি ছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: सुन रहे हैं विविध भारती।
1: सखियों के दिल की जुबान। हेलो सहेली।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় রয়েছে ঘর গৃহস্থীর আসর, সন্ধ্যে সাতটায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু জনগণনা 2027 উপলক্ষে ওনার বক্তব্য রাখবেন। এই বক্তব্য আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 রয়েছে গুলমোহর অনুষ্ঠান, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 মিশ্র গানের অনুষ্ঠান, 9:30 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 রয়েছে মৈত্রী অনুষ্ঠান, 10:20 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ শুনবেন, 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন ঘর গৃহস্থির আসর।

0: নমস্কার দাদা। দাদা, গোরগ্রস্তির আসরে আমরা আইছি। দাদা, এটা কোন জায়গা?
1: এটা শান্তিপুর ধরে, মধ্য শান্তিপুর।
0: মধ্য শান্তিপুর। দাদা, নামটা কি?
1: আমার নাম রসামণি দেবনাথ।
0: দেবনাথ, আচ্ছা। তো মোটামুটি আপনি খ্যাত কিছুর লোকে কত বছর ধরে জড়িত আসুন?
1: আমি অল্প কিছুদিন যাবৎ, বছর দিনের মতো। এর আগে আমার বাবা দাদু এরা কৃষিকাজের সাথে যুক্ত ছিলেন।
0: আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এই গ্রামেই বোধ হয় আপনার জন্ম, না কি?
1: এই গ্রামেই আমার জন্ম।
0: পড়াশোনাও করছেন এখানেই?
1: হ্যাঁ, এখানেই পড়াশোনা।
0: আচ্ছা। তো এখন দেখলাম আমি আইলাম, তো আপনার বাড়িতেও আইলাম, পাশে আপনার খেতে আছে, বিভিন্ন রকমের ফসল আপনার ফলাইছেন। হ্যাঁ, তো শালকুমারও দেখলাম, বিভিন্ন রকম গাছ আমরা যা এই ছোট্ট জায়গার মধ্যে আপনার সব ধরনেরই
1: অল্প স্বল্প
0: চাষ করছেন। তো পাশের একটা খেত দেখলাম, এটা কিন্তু আপনার ইউনিক। এটা কিতা? এটা
1: যদি এটার পাতাটা ভাঙ্গিয়া দেওয়া হয় বাগুটা, তাইলে মুড়া হইব। তো আমি এটা ভাঙ্গিয়া দিতেছি না, কারণ ভাঙ্গিয়া দিলে লতাটা কমইব আর অল্প স্বল্প। এটা যেহেতু সেই রকম মুড়া হইতো না, অল্প স্বল্প মুড়া হইব বাগুটা ভাঙ্গিয়া দিলে, না ভাঙ্গিয়া দিলে বাগুটা মুড়াটা একদম কমইব আর লতাটা একটু বেশি হইব।
0: আপনার তো মানে আপনার তো দাম মানে টার্গেট করছেন আপনার লতাই বিক্রি করবেন?
1: হ্যাঁ, লতা বিক্রি করবো।
0: আচ্ছা। তো ওখান পর্যন্ত লতা আপনি বিক্রি করছেন নি?
1: হ্যাঁ, লতা বিক্রি করছি।
0: আচ্ছা। আপনি প্রতিদিনই করেন নি লতা বিক্রি?
1: প্রতিদিনই কম বেশি বিক্রি হয়।
0: আপনি বিক্রি করতে পারবেন? আচ্ছা। তো এটা বাজারে নিয়ে আপনি বিক্রি করেন না? এটা
1: না, বাজারে যাইতে লাগে না, আমার বাড়ির পাশে এগুলা বিক্রি হয়ে যায়।
0: আচ্ছা, মানে কোনো অসুবিধা হয়
1: না? অসুবিধা হয় না।
0: আমি দেখলাম আপনার সামনে একটা দোকানের মতো আছে, এখানে আপনারা
1: এখানে আমার মাল বিক্রি করিলে
0: বিক্রি আপনি করিলেন? আচ্ছা। এটা তো নিশ্চয়ই খেজি হিসাবে বিক্রি করেন না?
1: খেজি হিসাবে।

0: খেজি হিসেবে। তো আপনার খেজি কত বিক্রি করেন?
1: আমি খেজি একদম ন্যূনতম 40 টাকা পর্যন্ত বিক্রি করলাম।
0: আচ্ছা, এর আর একটু বেশি বেশি পাইছে পাইছে পাইছেন নানি?
1: না, আমি আর বেশি পাওয়ার আমি চেষ্টাও করছি না।
0: আচ্ছা,
1: আমি যে আমার এতটুকুই ব্যাস।
0: আচ্ছা, মোটামুটি কবে থেকে আপনার বিক্রি হতো?
1: এটা প্রায় 2 মাস,
0: 2 মাস ধরে বিক্রি করা। তো এই যে আপনার লতাটা কি মানে লতা যে বিক্রি করবো, আর কতদিন বিক্রি করতে পারবো মোটামুটি?
1: আরো 6 মাসের মতন বিক্রি করতে
0: আরো ছয় মাস
1: লতা বাইরিব, 6 মাস পর্যন্ত, এখন কম বেশি 6 মাস পর্যন্ত বিক্রি হইব।
0: মানে আপনার পার করতে পারলে বিক্রি হইব
1: হইব।
0: আচ্ছা, মোটামুটি আরো 5-6 মাস যাইব।
1: হ্যাঁ, যাইব।
0: ও অন্ত ধরেন আপনি আমি যে বাংলা মাস যদি ধরিতে, এখন 6 মাস চলে না, কেন জ্যৈষ্ঠ আইছে,
1: এখন জ্যৈষ্ঠ আইতেছে।
0: আচ্ছা, তো জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র পর্যন্ত যাইব কিনি? ভাদ্র আসেন
1: আসেন লতা তো একদম ধরেন পৌষের আগ পর্যন্ত লতা
0: দিয়া দিব,
1: দিয়া দিব।
0: আচ্ছা, তা আপনি এটা লাগাইছিলা হবে?
1: এটা লাগাইছি 10 দিন আগেই। এটা অন্তত পক্ষে 4-5 মাস আগেই আমি লাগাইছি।
0: আগেই লাগাইছি, মানে আপনার বোধহয় গত পূজার আগেও লাগাইছিলেন না? এটা
1: না, এটা পূজার পরেই পরবর্তী মূর্তি
0: লাগাইছিলাম। তো মোটামুটি আপনি 2 মাস ধরে আপনি বিক্রি করলাম, আরো 4-5 মাস আপনি বিক্রি করতে পারবা। আচ্ছা, তো এইখানে যে এই যে গাছগুলো যে লাগাইছেন, এটা সারা হিসেবে আপনি এটা কই থেকে সংগ্রহ করছেন?
1: এটা সারাটা সংগ্রহ আমার দাদু করেছিলেন। আমি আমার দাদুর কাছ থেকে সারাগুলো আমরা আনিয়া আমরা বাড়িতে লাগাইছিলাম। তো সেই সারা থেকে আমি আমার
0: মুড়াটা
1: যেটা ভালো থাকবো পাশে যে ড্যাম দিব, লতা থেকে যে ড্যামটা উঠবো সেই ড্যামটা আমি রাখবো, সারিবদ্ধ ভাবে রাখবো।
0: হ্যাঁ,
1: পরবর্তীতে যেটা যে বড় গাছ, যে এখন বুড়া গাছ আছে, এই গাছটা যদি নষ্ট হইয়া যায় তো নষ্ট হইয়া গেল, আমার ড্যামটা আছে, আর যদি থাকে তো থাকলো। হ্যাঁ, পরবর্তীতে ওই গাছটা থেকে আবার লতা দিব, আর নতুন যে গাছটা আছে ওই গাছটাও লতা দিব।
0: আবার ওই জায়গার মধ্যেই লাগাইবানি?
1: 2 বছর একটা জায়গার মধ্যে হইব, পরবর্তীতে বার যদি ভালো গোবর টুবর দেওয়া যায় 2 বছর পরে একবার তুলিয়া সারাটারে একত্র করিয়া জমিটারে আরবার একটু চাষ করিয়া পরবর্তীতে আবার গোবর টুবর দিয়ে রাগাইলে পরে আরবার হইব। যে কারণে আমি 2টা ক্ষেত্র, এখানে একটা ক্ষেত লাগাইছি, নিচের দিকে আর একটা ক্ষেতের মধ্যেও এটা আমি লাগাইমু, তখন ওইটা অদল বদল করিয়া আমি এটারে পুনর্বার আমি এটা রোপণ করতে পারবো।
0: আচ্ছা আচ্ছা, তো মোটামুটি গাছ হিসেবে কতটুকু গাছ আছে?
1: গাছ হিসাবে হাজারের উপরে আছে,
0: হাজারের। আচ্ছা, তো এইটার ভিতরে সার হিসেবে আপনি কেটে দিয়েছেন কোনো সার, যে রাসায়নিক সার দেওয়া আছে নি আপনার?
1: রাসায়নিক সার দিতে লাগছে না, ওই অল্প অল্প গোবর দিছি, যেহেতু প্রথম ক্ষেত প্রথম লাগানো হয়েছে, যে কারণে ক্ষেতের মধ্যে যথেষ্ট পরিমাণে বল আছে, যে কারণে রাসায়নিক সার তেমন প্রয়োগ করতে লাগছে না।
0: আচ্ছা আচ্ছা, তো এমনি তো শুনি যে পশুতে মানে আপনার রোগ পোকার আক্রমণ কম হয়, কথাটা ঠিক নেই?
1: রোগ পোকা আক্রমণ এতটা কম হয় এটা ঠিক আছে, এখন সব রোগ পোকার নিবারণ করতে গেলে, একটা ফসল সম্পূর্ণরূপে পাইতে গেলে, সব রোগ পোকার দমন করতে গেলে একটা কৃষকের যে পরিমাণে খরচা হইব সেই পরিমাণ খরচা সে ফসল থেকে তুলতে পারত না, যে কারণে সমস্ত কিছুর রোগের প্রতিকার না করিয়া বিশেষ বিশেষ রোগগুলা যেগুলো আমার বিশেষ ক্ষতি হইতেছে এগুলারই প্রতিকার করাটা ভালো। এখন সব রোগের সমস্ত সমস্যার সমাধান করতে গেলে কৃষক কিছুই পাইত না।
0: তো এমনি আপনি মানে ধরুন গাছের পাতা গজে গেল বা ডাটা মরি গেল, তো এটার লাগিয়ে আপনার কোনো ওষুধ দেওয়া লাগেনি?
1: না না, কচুর গাছ, একটা গাছ যদি মারাও যায় তার পাশে ওই গাছ মারা যাওয়ার আগেই সে অল্প একটু গাছ হওয়ার পরে সে আর একটা গাছ সৃষ্টি করতেছে। তো একটা গাছ যদি কোনো কারণেও যদি মারাও যায় তাতেও লস নাই, কারণ সে মারা যাওয়ার আগেই আরো কয়েকটা

0: আর সারা সে উৎপন্ন করিয়া যাইতেছে।
1: আচ্ছা আচ্ছা, মানে আর উচ্চ থেকেই আপনার লতা বাড়াইতেছে। আচ্ছা, তো মোটামুটি ওখান পর্যন্ত কিরকম লতা আপনি বিক্রি করছেন? এটা আইডিয়া আর কি,
0: আইডিয়া বা প্রায় 2000 টাকার মতো লতা আমি বিক্রি করছি এখন।
1: 2000 টাকার মতো লতা বিক্রি করছেন? আচ্ছা, তো মোটামুটি আশা করা যায় আপনার পর্যন্ত আরো 5-6 মাস আপনি লতা ওখানে বিক্রি করতে পারবা। তো এই লতাটা বোধ হয় শুল্কা টুলকায় না? মনে হয়
0: না, শুল্কায় না,
1: শুল্কায় না। আপনাকে তো খাইছেন শুনিনি?
0: আমরা নিজেরাও খাই এবং তারাও কোনো কমপ্লেন করছে না এখনো।
1: আচ্ছা আচ্ছা।

0: বিয়ে করছেন, তো এমনি আর আপনার আর কিতা আছে?
1: বেন্টি আছে, রামাইশ আছে, পুই আছে অল্প, এগুলা
0: আর শাক পাতা তো আপনার আছে?
1: আছে।
0: আচ্ছা, এটাও বিক্রি করছেন?
1: বিক্রি করছি, যতটুকু আমার সামর্থ্যের ভিতরে যতটুকু উৎপন্ন হয়েছে সেই অনুসারে আমি বিক্রি করছি।
0: আমরা
1: এগুলার মধ্যে গোবর সারি, আমরা ইউরিয়া বা অন্যান্য সার এগুলা খুব কম, আমার বাপ দাদার আমল থেকে এগুলা খুব কম পরিমাণে ব্যবহার করিয়া আছেন, আমিও এগুলা খুব কম, আমি গোবর সারটাই বেশি দিচ্ছি।
0: আপনার কিন্তু গোবর কিনা কিনতে লাগেনি না?
1: না, আমি গোবরটা কষ্ট করিয়া, নিজের যেহেতু গরু টরু কিছুই নাই, কষ্ট করিয়া আমি
0: সংগ্রহ
1: করিয়া আমি এটা ব্যবহার করি।
0: আচ্ছা, মানে ঠিকই আছে। মানে তো এমনি পুইটুই আপনার বিক্রি করছেন? পুই
1: খুব অল্প পরিমাণে পুই বিক্রি করছি, গাছ লাগাইছি, এগুলা ওইটাছে, আরো সামনের দিকে বিক্রি হওয়ার আশা আছে।
0: তেমনি ডাটার মধ্যে দেখলাম আপনার সালকুমারের একটা জার আছে, এটাও মোটামুটি ধরা শুরু করছে, বা এটাও আপনি বিক্রি করতে পারলা? আচ্ছা, তো মোটামুটি আপনি সবকিছু লইয়েই আপনি আসুন। তো এমনি আউশ দানন করেননি? আউশ খাত করেননি?
1: করি,
0: তো এবার করবানি?
1: মিলছে, ভালোই মিলছে, পনেরো ষোলো ফালির মতো মিলছে।
0: মিলছে, আচ্ছা। তো মোটামুটি এখন আউশ তো আর করছিলেন না বোধ হয়?
1: না,
0: গতবার করছে, এইবার করার ইচ্ছা আছে?
1: এখন ভাবিছিলাম, এখন দেখি কি হয়, আউশ করি কি সাইল করি, এখনো ঠিকই হয়েছে না।
0: আউশ করলে তো আপনার
1: এখানে কেউ আউসকাত করে না, বান্দরের উপদ্রব, যার কারণে একবার ভাবিছিলাম আউসকাত করবো, কিন্তু এখন ভাবতেছি যে সাইল কাতই করবো নাকি, ওইটা লিয়ে চিন্তা করলাম।
0: তো এই হিসাবে আপনি মানে চিন্তা করলাম? তো মোটামুটি আপনি দীর্ঘ বছরের, তো যাই হোক আপনি কয় বছর ধরে করলেও আপনার একটা অভিজ্ঞতা আপনি সঞ্চয় করতে পারছেন। তো মোটামুটি আপনি মানে এর ফলে তো বুঝলা যে কোন কোন ফসলটা লাগাইলে পরে আপনার লাভ হইব।
1: লাভ সবচেয়ে ভালো হয় সব ক্ষেতের সাথে কচু ক্ষেত রাখলে পরে। এটার পিছনে একটা কারণ হইল কচুটা আপনার এই বৃষ্টি খরা কম বেশি প্রচুর পরিমাণে বৃষ্টি হইল, অন্যান্য ফসল আমি যে পয়সা খরচ করিয়া বীজ কিনলাম, সার কিনলাম, অন্যান্য ফসল লাগাইলাম, এখন যদি বৃষ্টির কারণে খরার কারণে অন্যান্য ফসলগুলো যদি নষ্ট হইয়া যায়, প্রচুর বৃষ্টি দিলেও চেমা লাগলেও অন্যান্য গাছগুলো নষ্ট হইয়া গেলেও কিন্তু আমার কচুটা কিন্তু নষ্ট হইতো না। তো আমার অন্যান্য দিকে যে আমি লস খাইলাম সেই লসটা সীমিত পরিমাণে হইলেও লস থেকে বাইরিতে গেলে আমার সব ক্ষেতের পাশের সাথে যদি আমি কচু ক্ষেত একটু প্রচুর পরিমাণে রাখি তাহলে অন্যান্য ক্ষেতের লসটা আমি ওই কচু দিয়ে আমি পূরণ করতে পারি।
0: এই যে বৃষ্টি হয়েছে আপনার তো কচু ক্ষেতের মধ্যে জল আছে, তো আপনার এটা
1: না কিচ্ছু হয়েছে না,
0: আপনার জল যদি থাকেও সে মরতো না?
1: মরতো না। তো ওই কারণে কৃষকের একটা লাভদায়ক দিকগুলো গিয়া সমস্ত কিছু ক্ষেতের সাথে সে যদি একটু কচু ক্ষেত রাখাটা সব থেকে ভালো, এতে তার অন্যান্য দিকের ক্ষতিটা সে ওই কচু দিয়া পূরণ করতে পারবো।
0: আর মাঝে আপনার মোটামুটি আপনার দীর্ঘ সময়ও আপনার বিক্রি করতে পারবা?
1: হ্যাঁ, দীর্ঘ সময় বিক্রি করা যায়।
0: জিঙ্গা তো দুই মাসের ভিতরে শেষ, কিন্তু কচু কিন্তু আপনার দিতেই থাকবে
1: দীর্ঘ সময়
0: আপনার। তো সেই হিসাবে আপনার এটারে একটু বাচ্চা নিয়েছেন যে আমার এটার থেকে আপনার ইনকাম আপনি করতে পারবা
1: পরবর্তীতে, সারাটাও কিনতে লাগলো না, ক্ষেতটাও পরবর্তীতে আবার চাষ দিতে লাগলো না, গাছ টাছ আবর্জনা যেগুলো আছে এগুলা পরিষ্কার করিয়া অল্প কুর দিলেই হইয়া যায়।
0: তো মানে আপনার তো সেই হিসাবে আপনার তো খরচাটাও কম,
1: খরচাটা কম,
0: পোকামাকড়ের আক্রমণ হইতেছে না, যার ফলে আপনার এই

0: পরসেটা নাই যে ফুকা মাখলে ওষুধ আপনার দিতে লাগবো, এটা তো আপনার দিতেও লাগেন না। আচ্ছা আচ্ছা, তো যাই হোক খুব ভালো লাগলো যে আপনার খেটটাও মোটামুটি আপনার সুন্দরই হয়েছে। আচ্ছা, তো ফাঁকে আরেকটা কথা কম, আপনি মদন কসু তো লাগাইতে পারবেন?
1: হ্যাঁ, মদন কসু আছে আমার খেতে, এটা যেহেতু আগে থেকে আসলো না, আমার একজন ভাই আমার দুইটা সারা দিছিলেন, ওই দুইটা সারা থেকে আমি লাগাইয়া অল্প দিনের ভিতরেই আরো কয়েকটা সারা আমি লাগাইছি। এখন আশা রাখি সামনের বছরে আমি এখান থেকে আরো প্রচুর পরিমাণ সারা আমি ব্যবহার করতে পারবো, লাগাইতে পারবো।
0: কারণ মতন বছর কিন্তু আবার ডিমান্ড আছে কিন্তু, তো মোটামুটি এই বছর আর তো আপনি লাগাইতে পারতেন না, আপনি লাগাইতে সামনের বছর লাগাই,
1: সামনের বছর
0: লাগাইতে। তো এটার তো একটা সিজন আছে, কোন সময় লাগাইতে লাগে এই ব্যাপারটা আপনার জানা আছে?
1: কচু সাধারণত সিজন টিজন লাগে না, যে কোনো সময় লাগাও গাছটারে বাঁচাও, সে তার সময় মতো তার ফলন দিয়া যাইব।
0: আচ্ছা আচ্ছা,
1: এখন অধিকাংশ ক্ষেতই মানুষ আর সেই সময় তিথি ব্যবহার করে ফসল ফলায় না, এখন যখন যেটা মানুষের সুবিধা হয়, জায়গার সুবিধা হয়, সময়ের সুবিধা হয়, অর্থনীতির সুবিধা হয়, মানুষ সেটাই ব্যবহার করে।
0: সব ফসলই আপনার বারো মাস আপনার হয়? হ্যাঁ
1: হয়,
0: কথাটা ঠিক না নি?
1: কথাটা ঠিক, তো কম আর বেশি তো মানুষ সবসময় আগে একটা গাছ লাগাইতে চায়।
0: আচ্ছা, তো যাই হোক আপনি এটাও আপনি করবা কইছেন, আপনি মদন খুঁজোটাও আপনি লাগাইবা। আচ্ছা, পাশে আপনার দেখলাম একটা আপনার মধ্যে একটা পুষ্করিণীর মতো দেখলাম
1: আছে,
0: তো এটা থেকে আপনি মাছ চাষ করেননি?
1: হ্যাঁ চাষ করি।
0: তো এটা কিন্তু আপনাকে আর সরকারিভাবে পাইছেন না?
1: এটা সরকারিভাবে
0: আপনি পাইছেন। আচ্ছা, এখানে কতটুকু জায়গার মধ্যে এই পুষ্করিণীটা আপনি করছেন?
1: এটা প্রায় আধা খানির মতন,
0: এককানি জায়গার মধ্যে করছেন? আচ্ছা, তো এটাতে আপনি কিন্তু মাছুস ফলাইছেন না, সরকারিভাবে দিছে?
1: না, এটা আমরা সরকারিভাবে দিছে না, আমরা নিজেরাই এটা ফলাইছি,
0: মানে ফোনা ফলাইছি।
1: হ্যাঁ ফোনা ফলাইছি।
0: তো এই ফোনা মোটামুটি আপনি কতদিন হয়েছে?
1: না, তিন চার মাস এরকম হইব।
0: তিন চার মাস হয়েছে। তো মানে দেখছেন মানে যে ফোনা যে ফলাইছেন এগুলা জীবিত আছে নি?
1: এটা জীবিত আছে।
0: তো এটাতে আপনি খাওয়া তো দিতে লাগবে?
1: হ্যাঁ খাবার দিতেছি।
0: খাওয়া হিসাবে কিতা কিতা বাজার থেকে কিনে এনে দিতেছে নি না কিতা?
1: না, এটা আমরা ব্লক থেকে মাছের খাওয়াটা দেওয়া হয়েছে, ওই খাওয়াটা আমরা দিতেছি।
0: আচ্ছা আচ্ছা, এবং এখানে যে এই যে ফোনাটা যে ফলাইছেন রকমারি ফোনা বোধ হয় রকমারি
1: আছে, কয়েক রকমের ফলান হয়েছে।
0: তো আপনি এটার মধ্যে কিতা ফলাইছেন?
1: এই তো আরো বাউস কাশকাপ এগুলা ফলান হয়েছে, ছোট মাছও কিছু আছে, শিঙ্গি মাগুর পুটি উটি এগুলা আছে।
0: তো এমনি মোটামুটি তো আর আপনি তো আর মানে এখনো মাছ আপনি মারতে পারছেন না?
1: না, এখনো আমরা মারছি না।
0: তো এর মানে বোঝা গেল যে এই পুষ্পটা খুব বেশি দিন হয়েছে না?
1: না, এটা নতুনই,
0: নতুন বছর খানে হইবনি?
1: বছর খানে হয়েছে না,
0: হয়েছে না
1: আর কম হইব।
0: আচ্ছা, তো প্রথম চালানে যে আপনার যে মাছ ফেলাইছেন এই মাছটা এখনো রয়েছে, মানে যে পোনা যেটা ফেলাইছে আপনি এটা হয়েছে না? ধরা হয়েছে না আপনার কিন্তু। আচ্ছা, তো প্রতিদিন এটা দেখুন নি আপনি, খেয়াল করুন,
1: এটা দেখা হয় প্রতিদিনই দেখা হয় এগুলো।
0: তো আপনার যে এখানে যে কচু লাগানির পেছনে আরেকটা যুক্তি কিন্তু আপনার কিন্তু বানরের উপদ্রব দেখা নেই?
1: হ্যাঁ, বানরের উপদ্রব থেকে এটাও, আর পরবর্তীতে আমি দেখলাম যে এটাতে বহুমুখী একটা লাভ আছে, ওই যে বিভিন্ন রকম লস এটা পূরণ করা যায়, বা এটার ছাড়াও আর কিনতে লাগে না, খেতটার উপরেও খরচাটা কমে যায়। তারপরে এখানে ইচ্ছে করলে পরে হাঁস দুইটা ফেলা যাইব, বিভিন্ন রকম উপকার আছে। ধান কাত করলে হাঁস ফেলা যাইব ঠিক আছে, কিন্তু ধানের অনিষ্ট করব, ধানটা নষ্ট করব। তো সেই সম পরিমাণ জায়গাতে আমি যদি কচু কাত করি তো আমি দীর্ঘদিন ফলনও পাইমু, প্লাস আমি ধান কাতও করতে পারম, হাঁসও ফেলতে পারমু, তারপরে চাষের খরচাটাও কমে যাইব, বিভিন্ন দিকে একটা লাভ আছে,
0: মানে পোকারও আক্রমণ থেকে আপনি রেহাই পাইবা। তো যাই হোক, দীর্ঘক্ষণ আপনার লগে আমি আলাপ আলোচনা করলাম, যাতে আপনার যাতে দিন দিন যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইব। নমস্কার দাদা।
1: নমস্কার, আপনাকে নমস্কার।
2: আগামী 19 জুলাই সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং অনেক জায়গাত হালকা তাকিয়া মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32-34 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত

0: দক্ষিণ পূর্ব দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 10 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা 97 এবং 68% থাকতে পারে। এই পরিস্থিতিতে ভারী বৃষ্টিপাতের ফলে নিচু জমিতে জল দাঁড়াইয়া যাওয়ার সম্ভাবনা। ওই সমস্ত এলাকার কৃষক ভাই যারা আছেন সর্বোচ্চ সতর্ক থাকতে হইব। নিচু জমির পুকুরগুলির চারিদিক জাল দিয়া ঘেরাও করিয়া দেওয়া লাগব। জল যাতে উপচিয়া পুকুরে ঢুকলো, মাছ যাতে বাইরিয়া না যায় এদিক নিশ্চিত করতে হইব। আগামী 2 দিন গবাদি প্রাণীর ঘরে বান্ধিয়া রাখা এবং পর্যাপ্ত পরিমাণে খাওয়ার জল খাওয়ার ব্যবস্থা করতে হইব। জমিতে সার এবং ওষুধ প্রয়োগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পিছিয়ে দিতে হইব। রাজ্যের কম বেশি প্রায় সব জায়গাতেই বিগত কয়েকদিন ধরিয়া ভারী তাকিয়া অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, যার ফলে নিচু এলাকায় অনেক জায়গায় বন্যা হয়েছিল। আমন ধানের বীজতলা জল দাঁড়াই গেলে এবং তা দীর্ঘমেয়াদী হইলে পরে প্রতিকূল পরিস্থিতির সম্ভাবনা আছে। এছাড়াও সদ্য রোপণ করা চারাও বন্যার জলে ক্ষতিগ্রস্ত হইতে পারে। তবে আউশ ধানে এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক। কোনো কোনো জায়গাত বন্যা পরিস্থিতি সৃষ্টি হইল, এখনও ব্যাপক কোনো ক্ষতি হয়েছে না। স্বাভাবিকভাবে আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে অবস্থা অনুযায়ী ব্যবস্থা আপনারা গ্রহণ করবা। নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস শুনবা, লক্ষ্য রাখবা ক্ষেতের দিকে। আবহাওয়ার পূর্বাভাস জানতে আপনারা অবশ্যই মৌসুম বা মেঘদূত অ্যাপ, যারা মোবাইল আছে বড় মোবাইল, তারা ডাউনলোড করিয়াও রাখতে পারেন। জমিতে জল জমিয়া থাকলে জল বাইর করিয়া দেওয়ার লাগিয়া পর্যাপ্ত ব্যবস্থা করতে হইব, আল তুলিয়া দিতে হইব। কারণ ধান গাছের পাশকাটি ছাড়ার পর্যায়ে 3 দিনের বেশি সময় ধরিয়া ধান গাছ সম্পূর্ণ জলমগ্ন অবস্থায় থাকলে ফলন উল্লেখযোগ্যভাবে কমিয়া যাওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টিপাত থামিয়া গেলে জমিতে 2 থেকে 3 সেমিটার গভীরতা বজায় রাখবা। একটি শিকড়কে মাটির সাথে দৃঢ়ভাবে আটকে থাকে এবং আরও বেশি পাশকাটি গজাইতে সহায়তা করে। ফুল বা ফল আসার সময় ঢেঁড়সের শোষক পোকার আক্রমণ হইতে পারে। আক্রমণ প্রতিরোধে কার্বারেল 50 WP 4 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়া অথবা ইমিডাক্লোপ্রিড 0.3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলিয়া স্প্রে করবা। আক্রমণের মাত্রা বেশি হইলে পরে আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিয়া অবশ্যই ওষুধ স্প্রে করবা। প্রাথমিক অবস্থায় থেরেস গাছে কোনো রকমের অসুবিধা বা ওষুধ দিতে লাগে না, জৈব ওষুধেই কাজ করে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার কারণে ওষুধ স্প্রে করার আগে আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে নিবা, সেইভাবে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করবা। এই সময়ে পোলট্রিতে কক্সিডায়োসিস রোগ দেখা দিতে পারে। মুরগির ঘর শুকনা এবং পরিষ্কার রাখতে হইব। প্রয়োজন বুঝে ফিনাইল দিয়া নির্দিষ্ট সময়ে পরপর ঘর দিয়া দিতে হইব। এই রোগ যথেষ্ট সংক্রামক, তাই আক্রান্ত মুরগি আলাদা করিয়া রাখতে হইব। শুকরের এই সময় কৃমির আক্রমণ হইতে পারে। কৃমিনাশক ঔষধ অবশ্যই প্রয়োগ করবা চিকিৎসকের পরামর্শ নিয়া। যথাসম্ভব ঘর দর পরিষ্কার রাখবা এবং সবসময় হাঁস, মুরগ, শুকর, ভেড়া, মহিষ, গরু প্রভৃতি ছাগল যারা পালন কররা সবার ক্ষেত্রেই আমরা অনুরোধ করিয়ার জীবাণুনাশক দিয়া সবসময় ঘরটা পরিষ্কার করিয়া রাখবা। তাতে করিয়া আপনার পশু সম্পদ খুব সুরক্ষিত থাকবো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, বিশুদ্ধ পানীয় জল পান করবা, রান্নাবাড়ার কাজেও পরিষ্কার পরিশ্রুত জল ব্যবহার করবা। জলের উৎস যাতে দূষিত না হয় এদিকে খেয়াল রাখবা। আগামী কালকের তাকিয়া শ্রাবণ মাস শুরু, আর এই শ্রাবণ মাসের বিশেষ অনুষ্ঠান মনসামঙ্গল গান। সম্পূর্ণ শ্রাবণ মাস আমরা প্রচার করব, আশা করি আপনারা এই অনুষ্ঠান শুনবা।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আজ আসর শুরু করি। আর তা আসরে আজকে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু, তো আপনার পরিচয় হাম দিলাওকা।
2: নমস্কার, আমার নাম স্বপন মালাকার, আমি একজন কৃষিবিদ।
1: আচ্ছা, আজ আসরে

0: তিনটা বিষয় নিয়ে আলোচনা কর্তা।
1: আজকে আমরা চাষবাস করতে গিয়ে যে আমরা জলসেচের ব্যবস্থাপনার সম্বন্ধে একটু আলোচনা করব এবং জলসেচ করতে গিয়ে জলের কোয়ালিটি কেমন হওয়া উচিত বা জল কী কীভাবে দেওয়া যায় সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব।
0: আচ্ছা, তো শুরু করে দিন।
1: দেখুন, প্রথমতই আপনাকে চাষবাস করতে গেলে জল সেচ বা যেটা আমরা ইরিগেশন বলি অবশ্যই দিতে হবে এবং নজর রাখতে হবে জলের কোয়ালিটিটা আপনার ঠিকঠাক আছে কিনা।
0: আচ্ছা, জলের কোয়ালিটি মানে কিটা কোনচাই?
1: জলের কোয়ালিটি বলতে ধরুন বিভিন্ন ধরনের জল, সংক্রামিত জল হতে পারে, আর্সেনিক দূষিত জল হতে পারে, আপনার বিভিন্ন ধরনের হেভি মেটালস বা ভারী ধাতুযুক্ত জল হতে পারে। সেই সমস্ত জল যাতে আমরা জমিতে প্রয়োগ না করি সেই দিক থেকে আমাদের নজর রাখতে হবে। বিভিন্ন ধরনের যে বর্জ্য পদার্থযুক্ত জল, বিভিন্ন বড় বড় সিটি কর্পোরেশনের যে ড্রেনেজগুলো থাকে, বড় বড় খাল থাকে, সেই সমস্ত খালের মধ্যে খার জল যেগুলোতে বিভিন্ন ধরনের আপনার হেভি মেটালস, ধাতু, আর্সেনিক বা বিভিন্ন ধরনের ক্ষতিকারক জীবাণু থাকতে পারে, সেই সমস্ত জল আমরা অবশ্যই জমিতে ব্যবহার করব না, সেদিক থেকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। সেটা হচ্ছে একটা। দু নম্বর হচ্ছে কিছু কিছু জেলের জলের ক্ষেত্রে আমাকে সোডিয়ামের পার্সেন্টেজ মানে লবণ কতটা আছে বা ক্যালসিয়ামের পার্সেন্টেজ বা ম্যাগনেশিয়ামের পার্সেন্টেজ বা আয়রনের পার্সেন্টেজ, লৌহ যেটা বলি আমরা, সেগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে। তো সাধারণ কৃষক হিসাবে আমরা তো সেটাকে চট করে যাচ করতে পারবো না জলের মধ্যে কোনটার কত পার্সেন্টেজ আছে। সেই হিসাবে আমাদের বিভিন্ন জায়গায় রিসার্চ সেন্টার আছে বা কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, সেগুলোতে যদি আমরা জলের স্যাম্পল নিয়ে যেতে যাই ওখান থেকে ওরা টেস্ট করে বলে দিতে পারবে যে আপনার যে জলসেচের যে জলটা দিচ্ছেন সেটা সঠিক কিনা, সেটাতে কোনো জীবাণু আছে বা সেটাতে কোনো হেভি মেটালস জাতীয় ভারী ধাতু আছে কিনা, সেটাকে সোডিয়ামের পার্সেন্টেজ কী আছে, সেটাতে ক্যালসিয়ামের পার্সেন্টেজ কী আছে, সেটা ওরা নিশ্চয়ই বলে দেবে। সেটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আপনার জলসেচ দিতে গেলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। যেমন যদি আমরা বাগানের ক্ষেত্রে জলসেচ দিই, বাগান বলতে যেমন ফলের বাগান হতে পারে, সেটা আবার সবজির ক্ষেত্রে জলের জলসেচ ব্যবস্থা হতে পারে, ধানের ক্ষেত্রে সেটা একটা জলসেচ হতে পারে, মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু জলসেচের যে টাইপ বা এই জলসেচের ব্যবস্থাপনা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা।
0: আচ্ছা, তো ও যে জল দেওয়ার ব্যাপারে, যেমন আমি সারা লাগাইলাম, লাগানোর লগে লগেও কি তা জল দেওয়া দরকার নেই না কয়দিন পরে জল দেওয়া দরকার?
1: অবশ্যই লাগানোর সঙ্গে সঙ্গে জল দিতে হবে। তাছাড়া জমিতে একটা আর্দ্রতা থাকা সত্ত্বে আমাকে চারাগুলো রোপণ করতে হবে, আদারওয়াইজ নতুন চারা যখন আপনার জলের ঘাটতি দেখবে, সূর্যের যদি তীব্রতা যদি বেশি থাকে সেক্ষেত্রে গাছগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। তাই লাগানোর সঙ্গে সঙ্গে আপনাকে জল অবশ্যই দিতে হবে, যেটা সেটা আপনার ফলের গাছ হতে পারে বা সবজি হতে পারে, যে কোনো গাছ হতে পারে, লাগানোর সঙ্গে সঙ্গে একবার জল দেওয়া উচিত। এবং কখন আমার গাছের জলের রিকোয়ারমেন্ট আছে মানে জলের প্রয়োজন আছে সেদিকে অবশ্যই আমাকে নজর রাখতে হবে। এবং বিভিন্ন ধরনের ওয়েদার রিপোর্ট আমাদের আজকালকে হোয়াটসঅ্যাপে বা মোবাইলে চলে আসে যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিংবা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কদিন বৃষ্টিপাত হবে কি হবে না, আজ হবে কি কাল হবে, সেটাকে অবশ্যই রেখে আপনাকে কৃষক ভাইদের জলসেচ করতে হবে। কারণ দেখা গেল যে আজকে ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে কালকে বৃষ্টি হবে, আমি আজকে জমিতে জল দিয়ে দিলাম, কিন্তু পরক্ষণে দেখা গেলো যে কালও বৃষ্টি হলো, পরশু হলো, তিন দিন এক টাকারে বৃষ্টি হলো, যার ফলে আমার জমিতে কাদা হয়ে গেল, আমি জমিতে নামতে পারছি না, আমি স্প্রে করতে পারছি না, আমার গাছের গোড়ায় জল জমে গাছগুলো আমার ড্যামেজ হয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে ওয়েদারের রিপোর্টটা অবশ্যই কৃষক ভাইদের খেয়াল রাখতে হবে, রেখে জমিতে জলসেচ দিতে হবে।
0: আচ্ছা, খুব সুন্দর আলোচনা। তো ও যে জলসেচ, ওই যে ভারী জলসেচ বা যে কোনো যে কইছেন, তো কোনো কোনো শুকনার সিজনে আপনি গিয়া দেখবা ও যে লোহা মিশ্রিত জলেই হয় না, আর এই জলেই হন জলই পাওয়া যান না খেত দোয়াল লেগে। তো এই জায়গাত কৃষক ভাইরা কি তা করবা যে নোংরা জল আমি দিতামও না খেত, কিন্তু খেত বাঁচাইতে হইলে হয়তো দহনই লাগতে পারে।

0: আর যদি দেই ন অর্থাৎ এটা গাছ মরে দিব নাকি? তা
1: গাছ মরার প্রশ্ন নয়, যেটা হচ্ছে যেই সবজিগুলাতে হেভি মেটালস যুক্ত বা বিভিন্ন ক্ষতিকারক জীবাণুযুক্ত জল বা ওই যেমন আমি আর্সেনিক বললাম সেটা মিশ্রিত জল যদি দেওয়া হয়, সেটা জলের মাধ্যমে মাটির মাধ্যমে সেটা গাছে যাচ্ছে, গাছ থেকে গাছের ফলে যাচ্ছে, যেই ফলটা বা যেই সবজিটা আমরা মানবজাতি খাচ্ছি বা পশু পাখিরা খাচ্ছি সেটা কিন্তু আমাদের শরীরেও অটোমেটিকলি চলে আসবে। হেভি মেটালস এমন একটা জিনিস, বিভিন্ন ধরনের হেভি মেটালস, সেগুলো কিন্তু ফলের মাধ্যমে সবজির মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করলে মানুষও বিভিন্ন ধরনের রোগ, যেমন হাতে আর্সেনিকের প্রভাব বা এটাই বিভিন্ন ধরনের মারাত্মক ক্ষতিকারক রোগের সম্মুখীন মানুষকে হতে পারে। তো সেদিকে লক্ষ্য রেখে আমাদের অবশ্যই জলের কোয়ালিটিটা মেনটেন করতে হবে। আর যেমন গ্রীষ্মকালীন সময়ে আমরা অনেক সময় দেখি যে নলকূপের মাধ্যমে, মানে মাটির গভীর থেকে জল উঠিয়ে আমরা যদি ব্যবস্থা করে রেখে দিতে পারি, তাহলে ওই সময় আমরা ওই জলের ব্যবস্থাটা আমাদের জমিতে অ্যাপ্লাই করতে পারবো। আরেকটা জিনিস যেটা আমি বললাম, সবজির ক্ষেত্রে বা আপনার ফলের ক্ষেত্রে আলাদা আলাদা সিস্টেম আছে। যেমন আধুনিক বিজ্ঞানের যুগে কিছু কিছু সিস্টেম, ড্রিপ ইরিগেশন বা স্প্রিংকলার ইরিগেশন, সেগুলোর ক্ষেত্রে কি হয়, যেমন ড্রিপ ইরিগেশন মানে ড্রপ ওয়াইজ, মানে ড্রপ ড্রপ করে গাছের গোড়াতে জলের জল পড়বে, এবং স্প্রিংকলার ইরিগেশন যেটা হচ্ছে বৃষ্টির মতো উপর দিকে ছিটকে ছিটকে জল পড়বে। তো সেইগুলোর ক্ষেত্রে অ্যাডভান্টেজ কি, যেটা বললেন আপনি অনেক সময় জলের ক্রাইসিস, ওই ক্ষেত্রে কি হয়, ড্রিপ ইরিগেশন দিলে আপনার জলের সেভিংসটা, মানে জলের আপনি 50-70% আপনি জলটা আপনি সেভিং করতে পারবেন, মানে জলের পরিমাণটা খুবই কম লাগছে ড্রিপ ইরিগেশনের ক্ষেত্রে এবং স্প্রিংকলার ইরিগেশনের ক্ষেত্রে। তবে ড্রিপ ইরিগেশনটা বিশেষ করে ফল জাতীয় গাছের ক্ষেত্রে প্রযোজ্য এবং কিছু কিছু ক্ষেত্রে ভেজিটেবলের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু অধিক ঘনত্বযুক্ত ভেজিটেবলের ক্ষেত্রে বা শাকসবজির ক্ষেত্রে সেটা দেওয়াটা একটু মুশকিল, কারণ ড্রিপ ইরিগেশনটা একটু গাছের দূরত্ব, ইউনিফর্ম দূরত্ব এবং সুন্দর দূরত্ব মেনটেন করে তারপর এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি।
0: আচ্ছা, খুব সুন্দর আলোচনা দাদাবাবু। তো ওহন আমি জানতাম চাই আর এই যে জলের মধ্যে অনেক সময় ইউরিয়া মিশাইয়া দিন, বিভিন্ন গাছে কৃষক দাদারা ইউরিয়া মিশাইয়া দিন, তো ও জলও কিতা মানে দূষিত জল হিসাবে কিতা আপনি কইরা নেই এটা, নাকি এই জলটা ঠিক আছে?
1: না, যেটা
0: দৈন্য হতা তারা করবা, যে কোনো শাক করবা তুরা ইউরিয়া মিশাইয়া জল গুণ দিলাই বা স্প্রে করিয়া,
1: সেটা দেওয়া যেতে পারে, কারণ ইউরিয়াটা তো
0: এজে
1: মানে ফার্টিলাইজার বা সার হিসাবে আমরা দিচ্ছি, তো জলের সাথে দেওয়া যেতে পারে, যেটাকে আমরা বলি ফার্টিগেশন, মানে জলের সাথে মানে ইরিগেশনের সাথে যখন ফার্টিলাইজারটা দেওয়া হবে সেটাকে ফার্টিগেশন বলে, এবং সেটা আমি ইউরিয়াও দিতে পারি বা পটাশ বা যে কোনো ধরনের ফার্টিলাইজার যখন জলের সাথে একটা ড্রামের মধ্যে গুলে দেব, অথবা যখন যে এই ছাপ্পুজ আমরা আলু চাষ করলে আলুর জল দেওয়া হচ্ছে লাইন লাইন করে, যেটা আমরা ফারো ইরিগেশন বলতে পারি, লাইন লাইন করে জল দেওয়া হচ্ছে, ওই লাইনের মধ্যে আমি ইউরিয়া হাত দিয়ে ঢেলে দিলে সেটাও গাছ খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারে, কারণ জলের সাথে সারটা গুলে যাবে এবং গাছ খুব ইজিলি নিতে পারবে, সেটা কোনো ক্ষতিকারক দিক নয়, সেটা আমরা অবশ্যই করতে পারি।
0: আচ্ছা, এইটার মধ্যে কোনো বাধ্যবাধকতা কোনো কিছু নাই। আচ্ছা, ও জলের লগে লগে থোড়া ফুকের ব্যাপার লইয়া কি তা একটু আলোচনা করিলি বানি।
1: যদি আপনার মনে করুন জমিতে কাটুয়ার জাতীয় মানে লার্ভা জাতীয় বা পোকা জাতীয় যেগুলো সমস্যা থাকে, অথবা যদি মনে করেন আপনার জমিতে ছত্রাকজনিত কোনো রোগ আক্রমণ হয়েছে, সেটার ক্ষেত্রেও আমরা কিন্তু এই জলের সাথে আমরা ওষুধটা মিলিয়ে জমিতে প্রয়োগ করতে পারি। তাতে কি হয়, আপনার স্প্রে করতে গেলে যে কস্টিংটা আসবে বা খরচাটা আসবে বা লেবার কস্টিংটা আসবে সেটা কিন্তু অনেকটা অংশে এটা কমে আসবে। তো এটা অবশ্যই আমরা করতে পারি, জলের যদি জমিতে যদি কোনো সমস্যা থাকে পোকামাকড় সংক্রান্ত বা ছত্রাকজনিত, তাহলে আমরা অবশ্যই ওই ঔষধগুলো জলের সাথে

0: মিশিয়ে আমরা জমিতে প্রয়োগ করতে পারি।
1: আচ্ছা, তো এইটা রোগ পোকার কথা আমি কেনে কইলাম, ধান গাছেরই কইন আর ইয়াই কইন, গাছ লাগানোর আগে আইয়া ফুক বই থাকবো আপনি, ও যে বেগুন গাছের কথাই কইন, বেগুন গাছেও দেখবা ও যে আগাডলা একটা ব্যাপার আছে, এরপরে পাতা কুকরির একটা ব্যাপার আছে, তো এইসব ইয়াতে কিতা করা দরকার।
0: সেটার ক্ষেত্রে আমাদের প্রথম থেকেই যদি আমরা প্রিকশন মেজার নিতে পারি, মানে লাগানো থেকে শেষ পর্যন্ত, তাহলে রোগ পোকার আক্রমণটা অনেকাংশেই কমবে। যেটা হচ্ছে আমরা যদি মনে করেন বীজ বপন থেকে শুরু করে বীজ চারা গাছ মূল জমিতে রূপান্তরিত করা থেকে শুরু করে লাস্ট অবধি যদি আমরা বিভিন্ন ধরনের নিমবিসিডিন বা নিম জাতীয় যে সমস্ত মেডিসিন মার্কেটে পাওয়া যায়, অথবা আপনাদের বিভিন্ন ধরনের বোটানিক্যাল পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড, পাইরিথ্রাম, রুটিনন, এ ধরনের নিম অয়েল, এইগুলো যদি আমরা শুরু থেকে স্প্রে করে রাখতে পারি, তাহলে অনেকাংশেই এই যেমন বেগুনের ডিক্কাটা পোকাগুলো আমরা কন্ট্রোল করতে পারি বা বিভিন্ন ধরনের পোকামাকড় কন্ট্রোল করতে পারি। আর যদি আমরা শুরু থেকেই এই সমস্ত অর্গানিক পদার্থ বা এই সমস্ত যেগুলো উপকারী জীবাণু সার বা জীবাণু নাশক আমরা স্প্রে করতে পারি তাহলে ভালো, আদারওয়াইজ আমাদের হঠাৎ করে অ্যাটাক অবশ্য হয়ে গেলে ওই কেমিক্যাল কন্ট্রোলই আমাদের যেতে হবে, এছাড়া উপায় খুব কষ্টসাধ্য হবে কন্ট্রোল করা।
1: আচ্ছা, আর ধান গাছের ক্ষেত্রে আপনি কিটা কইবা, ধান গাছে মৌয়া ফুকুই হইন আর সিজনে আপনি, আবার এই কয় বছর ধরিয়া যেমন দেখলাম ফুকের উপদ্রবটা ধান গাছে কিছুটা কম আছে আগের তুলনায়
0: ধানের ক্ষেত্রে মেজর।
1: আর একটা জিনিসও আবার আপনারা কইলাম যে গাছ লাগাইছি মানে ফুক আইব, তে ফুক নাও নে লেগে ফুকবালা আইসেও না হলো, গাছের গুড়াত কিটা ওষুধ দিলাও নি যে ফুকাইতো না আমি ওষুধ দিলাইছি।
0: যেটা আমি বললাম প্রথম থেকে যদি আমরা অর্গানিক বিভিন্ন ধরনের পদার্থ বোটানিক্যাল যেটা আমাদের গাছপালা থেকে তৈরি হয় সেটা যদি আমরা শুরু থেকে দিয়ে ব্যবহার করে যেতে পারি তাহলে আমরা অবশ্যই রেজাল্ট পাবো, কারণ বিভিন্ন ধরনের বোটানিক্যাল যে পেস্টিসাইডগুলো হয় বা বিভিন্ন ধরনের জৈবিক যে উপাদানগুলো আমরা জমিতে ব্যবহার করি সেইগুলোর কিন্তু রেজাল্ট আসতে অনেকটা কেমিক্যালের তুলনায় সময়টা বেশি, এর জন্য আমরা শুরু থেকে এগুলো যদি ব্যবহার করতে পারি। ধানের ক্ষেত্রে অনেকগুলো মাজরা পোকা বা এই যেমন গান্ধীবাগ বা যেমন বিভিন্ন ধরনের রোগ শীত ব্লাইট বা খুলক পচা বা ব্রাউন স্পট, এগুলো আমরা কন্ট্রোল করতে পারি শুরু থেকেই আমাদের রাখতে হবে এবং শুরু থেকেই আমরা জৈব পদার্থ অ্যাপ্লাই করতে হবে। তাছাড়া ধানের ক্ষেত্রে আমরা ইয়েলো স্টেম বোরার কন্ট্রোলের ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন ধরনের লিউর পাওয়া যায় অর্গানিক লিউর, সেগুলোকে আমরা যদি মাঠে টাঙিয়ে রাখতে পারি, বিভিন্ন ধরনের ইয়েলো স্টিকি ট্র্যাপ, ব্লু স্টিকি ট্র্যাপ যেগুলোতে বিভিন্ন ধরনের সাকিং পেস্ট আমরা জানি যে কালারের দিকে আকৃষ্ট হয়, সেই ক্ষেত্রে আমরা ওগুলোকে কন্ট্রোল করতে পারি। বিভিন্ন ধরনের মরণ ফাঁদ, যেমন যদি লাইট ট্র্যাপ আমরা ইউজ করতে পারি বা জমির পাশে যদি সন্ধ্যাবেলা আমরা আগুন জ্বেলে রাখতে পারি সেক্ষেত্রে পোকামাকড়গুলো আগুনের দিকে আলোতে আকৃষ্ট হয়ে আসবে এবং জলে মারা যাবে। এই ধরনের বিভিন্ন ধরনের মেকানিক্যাল ডিভাইসগুলো আমরা ব্যবহার করতে পারি।
1: আচ্ছা, আর ও আগে আগে ওষুধ দিলাওনের ব্যাপারটা এটা একটু কই না যে ফুক আইতে পারে আগের তনে ওষুধ দিয়া রাখি দিই,
0: যদি সেটা এই জৈব পদার্থ হয় বা বোটানিক্যাল হয় বা এই যেমন জীবাণু সারযুক্ত বা জীবাণু থেকে তৈরি অর্গানিক যেগুলো সেগুলো আপনার অবশ্যই আগে থেকে স্প্রে করে রাখতে পারেন, তাতে কৃষকের অবশ্যই লাভ হবে, রোগ পোকাগুলো থেকে বিরত থাকতে পারবেন।
1: আচ্ছা, কারণ স্প্রে করিয়া দিয়া যেই জিনিসটা হয় সেটা অনেক সময় ইয়র সিটা দিয়া, ও যে সুপারি গাছের সই দিয়া অনেক কৃষক বাইরে দেখছে সিটেয়া সিটেয়া দিন, বা যার স্প্রে নাই স্প্রে মেশিন নাই হেও দিন। আচ্ছা, তো এইখানের মধ্যে যদি আপনি গোবর গুলিয়া গরুর সেনা ওটাও দেওয়া যায়, আবার মানে বেশি হয়ে গেলে গিয়া আপনার কেমিক্যালের ইয়েও দেওয়া যাইতে পারে। আচ্ছা, আর আপনার কিটা আলোচনা আছে
0: গোবরগুলার ক্ষেত্রে যেটা বললেন সেটার পার্টিকুলার।

0: ডোজ আছে সেটাকে আপনাকে মেনটেন করতে হবে। যেমন যদি 500 গ্রামের মতো আমরা 5 কেজির মতো নিম পাতা এবং 5 লিটার জল এবং 2 কেজি কাউডাং মানে গোবর যদি আমরা ওভারনাইট 24 ঘন্টা ভিজিয়ে রাখি, পরদিন সকালবেলা সেটাকে তুলে নির্যাস বের করে 100 লিটার জলের সাথে সেটাকে ডাইলিউট করে স্প্রে করতে হবে, তাহলে আমরা ভালো রেজাল্ট পেতে পারি, পোকামাকড়ের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। সেটাতে আমাদের একটু টাইম লাগবে, কারণ জৈব পদার্থ দিয়ে বা বোটানিক্যাল পেস্টিসাইড দিয়ে যখনই করবেন সেটাতে একটু কন্ট্রোল হতে টাইম লাগবে, এর জন্যই প্রথম থেকে আপনাকে করতে হবে।
1: আচ্ছা, আর আমার আরেক কথা হইল, ও যে গাছ লাগাইলাম ছোট ছোট গাছ, ও তার ধরুন গেছে কয়েকদিন, তখন 2 পাতা 3 পাতা দিয়া এটা বড় হয়েছে, এটার মধ্যে যদি হালকা কইরা গোবর গুলিয়া এই ফাতার মাঝে মাঝে মাঝে মাঝে দিয়া গেলা গিয়া, তে কিবা গাছের গুঁড়াতে একটু সার হইল আর গোবরের গন্ধে কিবা ফুকাও আইল না, এই দিয়া দিয়া যদি আপনি বড় হরুন কিছুদিন পরে আপনি হালকা করিয়া গোবরের সেনা গুলিয়া এই হালকা কইরা স্প্রে কইরা ফুক আওনের সুযোগ নাই, আমার দর্শেও না বালা, কিন্তু অতা আমি দিয়া গেলাম গিয়া অতা তো গাছের উপকার তো হইব।
0: অবশ্যই উপকার হবে, কারণ আমরা জানি যে কাউ ইউরিন বা গোমূত্র এবং কাউডাং যেটা গোবর, আমরা এটার একটা ইনসেকটিসাইডাল প্রপার্টি আছে, মানে ওরা কীটনাশক হিসাবে কাজ করতে পারে, তার জন্য আপনাকে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন সেটাকে সঠিক ডোজ মেনটেন করে যদি আপনারা স্প্রে করতে পারেন।
1: আচ্ছা, তো আজ আসর অন্য শেষ করলাম গান শুনতে শুনতে।
2: আগামী কালকের তাকিয়া শ্রাবণ মাস শুরু, আর এই শ্রাবণ মাসের বিশেষ অনুষ্ঠান মনসামঙ্গল গান। সম্পূর্ণ শ্রাবণ মাস আমরা প্রচার করব, আশা করি আপনারা এই অনুষ্ঠান শুনবা।
3: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

0: কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান।

অবতার পুরুষরা এসেছেন আমাদের অধর্মের পথ থেকে ধর্মের পথে নিয়ে যাবেন বলে। সত্যযুগে তিনি এলেন শ্রীহরি রূপে, ত্রেতায় শ্রীরাম রূপে, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে, আর কলিযুগে শ্রী গৌরাঙ্গ রূপে। এই শ্রী গৌরাঙ্গ রূপে এসে আচণ্ডালে প্রেম বিতরণ করলেন আর সকলকে বললেন, তোরা একবার হরিনাম উচ্চারণ কর, তোদের পারে যাবার আর কোনো ভয় থাকবে না। মহাপ্রভু শেখালেন

শুনছিলেন কিষানবাণী অনুষ্ঠান, আকাশবাণী কৈলাসহর। একটি বিশেষ ঘোষণা, আজ রাত 8:05 শুনবেন জনগণনা 2027 উপলক্ষে ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু কর্তৃক রাজ্যবাসীর উদ্দেশ্যে একটি আবেদন। এরপরেই শুনবেন তার বাংলা এবং ককবরক রূপান্তর। ঘোষণাটি শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা যতনী ভাষী খাপাংনি হামজমুয়া ফরে তাবুক চেংজাগ চিনি তিরিনি সানজা জরানি কক বরক আওয়াই পান্দা তিনি খানাবাই না ডাক্তারনি পান্দা তিনি ডাক্তারনি পান্দাও খানাবাই না রি থাকমানো তুই ককলাম সামানি পান্দা।

0: তো তাহক তাই বুক সঙ্গে তিনি সাহ খামক্রাই পান্ডাও সঙ্গ তিনি খালাই ব্রী রক নি থাকমা জরাও এবারে মেনোপস অংমানে জরাও তাম তাম কেবং মাই আবনরেগি তিনি কগলাম পানাও নারওয়াই অং ফাই সকে বরম গান গাইনোকোলজিস্ট ডক্টর অমূল্য দেববর্মা সার লামসঙ্গ সার চিনে পান্ডাও
1: বেলাই না হামাই আনো তিনি জরাও সময় মা বাকে জরার মা বাকে যে মেনোপোস নিপরে সঙ্গে কক সালাই হানি যে স্ট্রং লাইমানি বাকে বেলাই না হামাই
0: আও হংকে চো চিনি বুড়ি রক হংকে বেলাই খেনো গবাং মানতিন চিনি সাগো চে বেং মু নগু চিনি বুড়ি রক হংকে বহগ চুফুরো চিমিন চিনি বুড়ি রকা বেলাই খেনো চিনি চিনি টং থানি চিনি চা থানি বেলাই খেনো চাকথারে চিনি সাক নাইকলে মা তঙ্গ হ্যাঁ চিনি বুড়ি রকা বেলাই খেনো বেমার বাই গদালো নুকজাগৈ তমানে অকনো চাও ফেয়াবা যাবুক বুড়ি রকনি বিশিঙ্গ উমর লাইরে রক চিনি বুড়ি রকনি যুকজাগ যে রি রক থাকানি সকাং গবাং মানো চিনি সাগ কেবেং মফায়ু হিঙ্কে আবো বাহাইকে সাইমানাই যে রি থাকানি কাসুকা আপনার তৈ আং তিনি কিসা সঙ্গে সার
1: রি থাকমানি তো সালচাওয়াই থাকি থাকি আমা হাইয়া কিসা আবো সময় নাঙ্গ তাই আমার কাছে স্টেজ স্টেজ দো আবো তিনটা স্টেজ দো থ্রি স্টেজ আপনার পইলা হাঙ্কে পেরেমেন পোসঙ্গ আবোকে নিনি ফর্টি ইয়ার্স নিশিম চেঙ্গো এবারপরে আবো প্রায় নিনি সেভেন এইট ইয়ার্স হাইঙ্গ এরপরে ফিফটি বা ফিফটি ওয়ানও থাকি নাই মেনোপোস মেনোপোস অংখানি সামানি কক ক্লাইকে মানে জেফান বেড়ই জেফুর ব টুয়েলভ মান্থস জরা তুই যদি রিসুই আঙি তখা মানে রিসুই মালি আব মানে বছর কাইসা অংখা কাপড় চাবো মেনোপোস আমি যাবগ্রাম সিক্স মান্থস জরা তুই ব ইং আঙি তখা বা এইট মান্থস ফান রিসুই আঙি তখাকে যাবো মেনোপোস মাইয়া মেনোপোস ডেফিনেশন মানে ন ব জেফুর টুয়েলভ মান্থস ইংলিশে নব রিসুলি আঙ্কে যাবো মেনোপোস নি তিনটা স্টেজ আংখাজিং সামানে হাই পেরি মেনোপোস মানে মেনোপোস রিসুমানি থাকিয়ানি সঙ্গ একচুয়ালি অ প্রসেস চেঙ্গি দো এরপরে রিসুখা থাকা এরপরে রিসুমানি থাকি এরপরে তাই যে স্টেজ নামকে পোস্ট মেনোপোস পোস্ট মেনোপোজাল হনো আপুর ন প্রবলেম স্টার্ট মানে চেঙ্গো একচুয়ালি
0: আবনো চিনি বুড়ি রকম খা বেলাই খেয়ে কিরিমা চাওই দো যে চিনি কিসা সাহামিয়া বহগ নি বেমার বা গবাং মানো চিনি বহগ বহগ সাও কেব কেব বা টাংমায়ং মান জরাও রি সুমানি জরাও বাকসানি বা বহগ রক সাও আও হঙ্গে ও বহগ রক সামানি নইব কিসা সঙ্গানি মসঙ্গ আবো তামঙ্গি অ জরাও হঙ্গে বহগ রক সানানি গলাই
1: রি সুপুর বহগ সামানি তো গবাং কারণ দো পইলা মানে বসা খক যে হন যে জায়গাও চেরাই বা যে জায়গা হয়তো মেন সেঙ্গ আমরা সঙ্গীসা সাইমানে পইলা এনাটমি তাম সাইমানে নাঙ্গ রিসুমানি বসা খক যে হাবো কাছে তো মেশিন হাইছে বোন আসল গনা ইংকা তো বিন গানও অবারি তো বসা খক গানও অবারি হই যত বুড়ি নিয়ে কাইনি তো ইয়াগ্রা দিয়ে কাছে তো দেবরা দিয়ে কাছে তো অবারিও তাম তং অবারিও তো অর অবারি হয়তো তপটুই রিলিজ সঙ্গ আবো মাস তৈসা যেদিন মেন সঙ্গ আপনি দুই সপ্তাহ পরে টু উইক্স নিপরে তকটুই অংখরু গা তকটুই অংখর কাছে মেনসু যদি কোনো কারণে তকটুই অংখলিয়া মানে ব মেন সিংলিয়া থাকিং সঙ্গ যে কক সামা হাই যে মেনোপোস নি কক সামা হাই যেফুর মেনোপোস সংখ্যা মানে বিনি শাক নি তকটুই পাই থাকা আপুকে তাই মেন সিংলিয়া তা আপনি সঙ্গ মেন্স বো থাকো হনো তাবো কাইসা কাইসা বুড়ি নি লাইভ বা বিনি ক মেচুর যেফুর ব মেন সিং স্টার্ট হো আপুরু আর তকটুই নি নাম্বার অংখা অ্যারাউন্ড থ্রি ফিফটি টু ফোর হান্ড্রেড আসুক বাং তো তকটুই সানা থাকে থ্রি ফিফটি টু ফোর হান্ড্রেড জরতই বিনি প্রেগনেন্সি চান্সেস দো আমার হাইতা যেফুর থ্রি হান্ড্রেড ফিফটি টু ফোর হান্ড্রেড তকটুই কমাবা খেয়াবা পাই থাকে আপুর মেনোপোস যাবো তাবুক যে নাকা যে মেন সঙ্গে তাঙি বহক সা হ্যাঁ তাবুক অর হয় কারণ ফাইও যাব তকটুই যদি সিস্ট নি তো কাইসা সিস্ট মানে আরো তুইছিলি হাইরঙই তো আবার তটে তটে তটে হ্যাঁ বহক সাই মানো মানে অবার ইয় কাইসা সিস্ট কাইসা স্পেশাল সিস্ট হন এন্ডোমেট্রো আমা আজাগাও থই কসাঙ্গ থই অঙ্ক কালেকশন নুঙ্গ তা যেফুর মেন সঙ্গে আরো আমা হাই বাহান এব নর্মাল নই আচাইও বাগে আরো কিসা ডেলি মেন সঙ্গে আরো সুজাগি তো তিনি কিসা অ মাসে কিসা তাই মাসে কিসা আঙ্কে আমন বাগে সুজাকে সুজাকে আবার তরি খাও যেফুর তর সিস বা টিউমার বহন তা আমন বাগে কাইসা বহক সাইমানো তাই কাইসা আঙ্কে বসা খগনো কাইসা রোগ দো এডেনো মায়োসিস নেই হনো আবো আমা হাই না আমা হাই না যে এন্ডোমেট্রিয়াল টিস্যু দো যে বসা খং বাহান বিসঙ্গ আবো এব নর্মাল নই তো তা
0: হিঙ্কে আবো যে বহক সামানে আবনি বাহাইকে সলভ অংনাই যে ও সি সাইডন রাওয়াই খিবা হাঙ্কে দা হামনাই না তাম মাখাই আবনি প্রসেস তাম
1: আবো নয় যে একচুয়ালি

0: যে যদি না কোন বুড়ি বক্স হাওই তংখা বিন মেন সিংখান বক্স হাও কে আং থাজিং সামা হাই আবো বেশির ভাগ চিনি বুকুং বার রক স্পেশালি সাউথ ইস্ট এশিয়ান মঙ্গলয় ট্রেঙ্গ রেস অঙ্গে বেশির ভাগ মান জাগো তাই আবো যদি না চকলেট সিস বা এন্ডোমেট্রিসিস নি বাগে বিনি রিসু পুরো বহক সাই তংখা কে আবো নি বাগে ট্রিটমেন্ট দং বিঠি বতং সার্জারি বতং এঙ্গে জং সগাম পুইলা বিঠি রেই নাইও এঙ্গে বিঠি বাই না হামজোই থাং আমা হাই আরো যেখুরো বিনি রিসুমা থাগো আপুরসে আরো হামুয়ো আবনো নিঠি রিব কমপ্লিটলি হামনি মাইয়া নমনি অপারেশন খাই না হাঙ্কা অপারেশন খাই যদি সিস কিখাই রেখা বা অবরি পোলা রাইখিব গাঙ্গা আরো হামনাই অবরি রাইখিগুই মাইয়া হ্যাঁ বরি সুমানি থাকি থানাই আমি কক সালাই আমাকে সার্জিক্যাল মেনুপো শুনো আবু ন্যাচারেলি হিঙ্গে তো যিনি তকতুই পাইখে রিসুমা থাকো আং যে জায়গা হয় যে তকতুই তো আমার যদি না রাইখি বেড়ে কাঙ্কাই তো বিনব রিসুমা থাকি
1: থাকে
0: রোগ ফাইতে রিসুমা থাকে
1: আবনো আও চিনি বুড়ি রক বসাং ইয়াঙ্গে ব চিনি সোসাইটি ও চিনি থাংসুঙ্গ বেলাই খেন বই বাই তলা খানা শিখ যাগো হাইনি বাকে চিনি বুড়ি রং ওয়ান ছকমা হাঙ্কে আবনো যে পুইলা অ বরক রি দা সুকা সুয়া সারাই তরিয়াক রি রক সুমানি আও বিনি বাহাই আবরং তৈব চিনি সোসাইটি ও চিনি অমাহাই দফারক চং নাই যাগো আগিনি জরা তো তাইব ন রি সুমানি জরা ব চরাই রি দা সু সুয়া আবরণ তৈব কাইসা আমহাই নগ নুখুনি বুমা বফারক ওয়ানালাই মা তংলাই ফিয়াবা চং তাবো অর সারানি থাকমা হাঙ্কে রি থাকমানে অ জরা রগ চিনি বুড়ি রগনি তো গবাং মানো কেবেং মূ রক নুক জাগো বাকসানি বা বসাক সাজাক ফানংসিনাই গবাং মানো আ প্রবলেম রগ্ন চং বাহাইকে কাটিনাই বা চং আবার তামুখে খালাইকে হাঙ্কে চিনি অ রি থাকমানে অ জরা ও চং অমাহাই জং জালং চং কাটি উই টংমান
0: আও ওয়াই সারি সুমা থাকাঙ্কাই তো বুড়ি রং নিলাই বা গৌ মানো প্রবলেম ফাই তাই প্রবলেম ফাই হিঙ্কে যেফুরো চিনি বুড়ি রক রিসুমানি থাকা হিঙ্কে কাইসা হরমোন দো আবার ইস্ট্রোজেন হই ন বরংনি বসাকনি ইস্ট্রোজেন কমাই থাকো হিঙ্কাও ইস্ট্রোজেন বাই বুড়ি রক আবংখা ইস্ট্রোজেন বাইসে বুড়ি হিনজাগো সার হিঙ্কে রমদি তাবো জেসফান আং এক্সাম্পল এই কক সাজিমানো রমদি চলামাসা বুড়ি মাসা না হামজাই তংখা হিঙ্কে অবিনি বুড়ি হামজা হামজাই আবার ইয়াকারি থাকা যে কবরমা হাই বা যে বরক সোয়াক দিলি সোয়াক নই তংনাই যেফুর সোয়াকমা নি হাঙ্কে বিন ইয়াগ্র কলিমা হাই ন বুড়ি রং যেফুর রিসুমা থাকা হাঙ্কে অ ইস্ট্রোজেন কমাই থাকো বরক ইস্ট্রোজেন কী হাঙ্কে বংশাগ কমা প্রবলেম ফাই কারণ আটুমসা ইস্ট্রোজেন বং যত বংনি ওয়েলবিং হন বংনি যে লাইফ বং মেনটেন খাই তখন আমার আটুমসা কী থাকাকে অনেক প্রবলেম নুকজাগ যেমন আবো যেমন রিসুমা থাকা আবো আবো যেদিন রিসুমা থাকা আদিনি সিমি আবো রিসুমানে আংখাজিং সামা হাই আবার তিনটা স্টেজ দো কাছে পেরিমেনে পোষণ আবো চল্লিশ বছর নিসিমি না আবো তুরুক তুরুখে হরমোনি লেভেল কমি ফাই তা আপুর না কিসা প্রবলেম নুকজাগি থাকো যেমন তাবো ওয়াইসে রিসুমা থাকি থাকা হাঙ্কে ইমিডিয়েটলি থাকি থাকা হাঙ্কে ন গরক আটুমসা ব কলমির ফাইনাই
1: কলম
0: ফ্লামাই হক নাই হরক মুক্তিমাই আংনাই বিনি কনসেনট্রেশন বো কমি থানাই কেসা হন ইংলিশ বাই ব্রেন ফক হন বিনি মেমোরি রক আসে ইস্ট্রোজেন লেভেল কমি থাকুইমানী লামা রক পয়েন্ট ইনফেকশন রিপিটেড ইনফেকশন আর থই চলাচল কমই থাকো যে ইউনারি ট্র্যাক ইনফেকশন কাইসা রোগ
1: দুইমান
0: প্রবলেম নাই বিনি লগি সঙ্গে তোমাকে হবো তেব কষ্ট রকম হতো আমার
1: তোমার সঙ্গে রগুলাই কেন মানে শাক সয়া হাই ইংটা না
0: তাই কিছু ইম্পর্টেন্ট প্রবলেম নুকজাম মানে ইংকে যেফুর রিসুমানি থাকা হিঙ্কে ভিটামিন প্রায় ক্যালসিয়াম কমি থাকো ক্যালসিয়াম কমি খাঙ্কে তামুং চিনি বেকরেং পাতলা হই থাকো বেকরেং পাতলা খাঙ্কে নাম সামুং কিসা পানো কারাক রক তাঙ্কা বালতি নবে তুই রক টিসা খাঙ্কে ন আবার তেরাই থাকো তা আবো এক্স রে রকলাই নুক জায়গা গাবো হাই না সারা জীবনও নাম খেপ খেপকে সাবই থাকছি না আমার হাই রকম
1: আও চিনি বুড়ি রঙনি হিঙ্কে বেলাই খেন লাংমা আপনার ন চিনি ঈশ্বর জন সামে রহকাবা অ জঞ্জাল নাম হাই আপনার ফাইট খাই না মা থাকি বুড়ি আজাইখাবা আপনার তৈ নবো চিনি আসলে সাক নিরিউই দিবা চিনি সাক নাটিনা বগে এক্সারসাইজ হাইক প্রাণায়াম রোগ মাখাইনাই আমি এর না সাকে আও হে অব ন চিনি বুড়ি রক্ত টাবুক নগ নুখুঙ্গ বসাই বসাবাই টংলা নাই অ জরাবো হে যৌই ফাটো জলি রক থাঙ্গো চিনি দর্য সহ্যর কমি থাঙ্গো থামচির কাবো হঙ্গা আজর নগ্ন খুঁনি বরক রক হঞ্জাংলাই রকব আবরং তুই কিসে সাইমানাইনি নাঙ্গুগো গে চ বুড়ি রক হঙ্কা হঙ্কে

0: सगांग बारी आनी कोकनो किसी सांग सहमाना मुसुंगो
1: पुइला न नॉर्मली एक्चुअली जेहेतु सुंग तो चीनी नॉर्मल प्रोसेस न हो जे सुंग तो ताऊक तो शिव यापने सहमान हो जे हम तो ये मैंने पुस्त रंगा प्रॉब्लम नगुने आगे तो हम है कुन उनको रोकरी जे चीन बरोग वास्तव एवरेनेस करी जे मैंने पुस्त रंगे ताम उंग या नेगे नॉर्मली न अब अनेक समय अब बरोग सहमी अपन नगमा जांग मैंने पुस्त तो खांग वर हने नाई नेगे ताऊक तो सुंग सहमान जांग ताजिन सामा है वैसे सुंग मैंने पुस्त अंखा हंगे काफ्रोके बरी रोगनी साग नी जे इस्ट्रोजन लेवल कमी थांगो
0: के ओ इस्ट्रोजन ए
1: हार्मोन ओ इस्ट्रोजन का बेलाई सिनी बैकग्राउंड बागी नांगो प्लस निनी बखानी बागी बनांगो आमन बागी ओ इस्ट्रोजन एक्चुअली टेबलेट बतांगो बिनि क्रीम बतांगो हंगे अब तो सुंग अनेक समय सुंग डायरेक्ट बनो बिथिरी आता हंगे लाइफस्टाइल मॉडिफिकेशन हनो लाइफस्टाइल माने ताबुरम नि जे माई चंग रोगो कैल्शियम तांगो विटामिन तांगो आमदि ऑक्साइड ननि सुंग बने एनकरेज खायुता हंगे लाइफ स्टाइल रिडक्शन माने नि योगा रक नै मेडिटेशन रक खलाय रो आम हेरोटा आमोंखे लाइफस्टाइल चेंजेस खलाय उता सगाम पुला आमो बायसेन अंगलिया एंखे आफ्रो अंके निनि ओ जे हार्मोनल थेरापी न संग एचआरटी नै आफ्रो का इस्ट्रोजन न संग रनन सुर खाय उता
0: माने बो तैसांग फिनै हे जा ओ प्रियस तेंग थांग फिनै एमति जा
1: प्रियस तो या माने बिनि ओ जे जे कॉस्ट ओं तमारो जे आतो तो गो मारो
0: तुम फला मानि रो बखा दक दक क्लि मानि रो
1: मुक्त्री मा यांग मारो जोली मारो आमरो হামুটা তাইছে কমি উঠা
0: আবো কি ইনজেকশন বিশিংতি দাং নাই না সামুনি বিশিংতি
1: আবো ট্যাবলেট তঙ্গ ট্যাবলেট বড় উঠা গে আবো ক ক্রিম তঙ্গ ক্রিম রেখাকে নং ক্রিম ফুলজাং নাই তঙ্গ ফুল যে যাখন ফুল কাকে আবো বসা হাব থাং উঠা
0: ও ও গাং কি আবো তো বেলা খিনা নাং কক মানি গে নরক তো খানাই নে তঙ্গ না লোকর গে আম হাই জরাও তাবুক নি চিনি বড় রক তো সামু নং মং বাই বেলা খিনা সং সার নি মানি জামা বাই চিনি জরা সপায়া সানি পানো জরা সপায়া সানি পানো বাক্সা বাক্সা বা আম হাই যে 40 ইয়ার্স বা 50 ইয়ার সপায়া সানি পানো বাক্সা নি বা সে কেবেং মং নুক জাগো আম হাই থাকছো বাক্সো আম হাই জং খানা মানি জং তো বুরি বা আম হাই বুমা রক নি কগ্র হন জং সানা থাকান কে 42 45 রক ন থাকছো বাক্সো গই নাই বড় আম হাই কে থাজিং সার সং সাইব খনা রাকা আম হাই নুক জাগো চিনি তাবং নে ও জরা বতো বেলাইখানো মল হামিয়া জরা জং সামুং নং মং বা হাইনো জং কাহাম সে মাসালিয়া আগিনি হাই অর্গানিক আগিনি হাই পিউর নি কোনো সামুং সে করে খা হাইনি বাগিন জং তাবো যত ন বেমার বাই ক ফাজা হংকে আবনো সারানি মুসুংগো জং তাবক সাইমান খা যে আবনি বকাইসা লামা তঙ্গো আরো জং মলম ফুলিমানো ক্রিম ক্রিম হাই জাতীয় ফুলিমানো চিনি বসাকন ইনস্ট্রোজেন হরমোন বাড়ি রানি বাড়ি রানি বাকি তেই জং সামুং ব টেবলেট রক ব সাউই মানো আমহাই ক্যালসিয়াম রক গে আও সং তিনি বেলা খেন অমহাই কক রক জং খস খনায়াকো ফিয়া সং তিনি অমহাই কক ন সং তিনি খনা লাইখা জং রি থাক মানে জরাও জং কেবেং মং ফাকে আংকে বা জং অংনানি সকাং বা থাকি পাইখা আংকে জং বাহাকে তংনাই আবরণ তৈ জং তিনি সালাই দঙ্গ গাংকে অ জরাও জং তাইব সুংনানি মুজঙ্গ চিনি তিনি জং বেলাইখান কপাল কাহাম হনি মানো বাক্সা বাক্সা বা আম হাই বেমার হাই কফাওয়াই থাঙো তাই যে ব হামৈসে মানিয়া মানে ব বিনি মেন্টালিটি ব কাইসা ওয়ান ছক মানে ব নক নক খুঙ্গো ব বিনি তাম হনাই আং খরকসা মকল বসকাং নক মানে খরকসা বাসৈন ব জেফর বিনি রি থাকা আপরকে বন হসপিটাল বটিমা খাইছো আমাই ইং তিং তিং তে ব বিশিনি বিশিতাম পরকে একদম থাকসগৈ থাঙ্কা আমনি ইয়াগুলো ব হসপিটাল ক্লানি নাঙ্কা গবাং মানে বিনি ব কেবং ফাগে হিংকে আ জরাও তাবক সংসানা থাকা হিংকে থাকসগৈ থাংমানি ইয়াগুলো ব জং তাম খ্লাই টংলাই নাং আপনি কিসা সং খানালাইনে থাকসগৈ থাঙ্কা ব তাবক থাকি বিশিসা বিশিকনে ইং থাঙ্কা হিংকে আবার ইয়াগুলো বইনি বন সং তাম খাত চালানি বা নাংনানি বা তাম খাত টংখা চিনি ব হামনাই
1: আও আবার তো বেলাই কাহাম কুইশন আং সালামু সুমান হিংকে সংখাচিন সালাইমানি হাই যে থাকি থাঙা কেন যে প্রবলেম যে নুক চকমানি আবার একচুয়ালি আমার হাইয়া যে যত বরং থাকানো বিথি নাঙো যত বরং কাইসা কাইসা জেসমেন কাইসা আঙ্গো নাঙো ক্যালসিয়াম বা ট্যাবলেট চালা নাও আমার হাইয়া আবার বরক টু বরক ডিপেন্ড খাই যে আং খাচিং যে সামানে হাই যে বরক সোয়াগ নুন টাই মানে ইয়াকে কবর হাই মা হাইয়া যত বরক তো ইয়া বলে
0: আমার
1: হাইয়া তাকে আবার পার্সন টু পার্সন বেড়ে খাই আমার হাইয়া যে যত বরক ন রিসুমা থাকা কেন বিথি চালা নাং নাই বা বন জেসমান কাইসা অঙ্ক ট্রিটমেন্ট মারা নাই আমার হাইয়া কারণ বাক্সা বরক কোন প্রবলেমই আফা নং দং মানো বরক বাক্সা বরক সয়প তং মানো আমার হাইতা তাবুক যে বরক যে নুক জাখা উমেন হেলথ ইস্যু তৈ কাইসা স্টাডি খাইকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কে আজাগো অস্টাডি নুক জাখা যে যত বুড়ি ন রিসুমা থাকা ন বিথির ন নাম আমার হাইয়া যে বরক নি প্রবলেম গো আমার হাই বরক রং সিমিছে বিথির দিহনে কাইসা অঙ্গ তং স্টাডি ত to

0: আবন বাদিনে সঙ্গ সঙ্গ যে হসপিটাল আও দূরক ফাইয়াঙ্গে সঙ্গ যত বরং ট্রিটমেন্ট নিয়ে একচুয়ালি যে বরক প্রবলেম উংজাগ আ বরং সঙ্গ ট্রিট খাই হেঙ্গে তাবুক সঙ্গ ট্রিট টাম খাই এবার সঙ্গ যে বরক রিসুন থাকেন নাইখ্যাঙ্গে সঙ্গবন ক্যালসিয়াম চানানি বাকি এনকারেজ খাই যেমন নম দি যেফুর
1: বিনি উমর নাই এটা বিনি বয়স নাই
0: আসি আং সামা হাই যে আবার তো তিনটা স্টেজও থাকু এরি মানে পোসন মানে থাকনানি নাই নাই তো খা মানে পোসন থাকা আঙ্গে পোস মানে পোজল আঙ্গে তারপর সিমটম থাকু বা প্রবলেম নুক যাবে
1: থাকসবই থাকা আঙ্গে
0: হেঙ্গে অ উঙ্কো অ্যাকচুয়ালি এটা মানে এই সিঙ্গা বিনি 50-50 ওয়ান ইন্ডিয়া ও ম্যাক্সিমাম রিনি রিসুমা থাকু এগা সঙ্গ যেসব বরিফান চিনি হসপিটাল ফাইকা এগা সঙ্গ 45 ইয়ার্স অনেক সিম নম্বর ক্যালসিয়াম চানানি বাকি এনকারেজ খাই
1: বাক্সা বাকি বড় রকম কাহকে 55 ওখান থাকে আমি জ্বরাব নুক যাব আর জ্বর আছে বাক্সা বসারক মানে পাইও থাকনানি জ্বরাও বাক্সা একদম পরিচয় কালন বসারক খেপ মানে আমরব আগে খনাকা হ্যাঁ যদি সালাই দো মানে যে ব্রী রকনি রি থাক মানে সকাং তাই রি থাকি জরা তাই রি থাক মানে ইয়াগুলো যাম তামো চিনি সাগো যেমার গফা বা চিনি জঞ্জালো নুকজাক আও গে অবন চিনি ব্রী রকমখা চিনি ব্রী রকমখা বেলাই খেন চিনি সাকন যান সগৈনাই দি যো বসাই বসাবে মা দঙ্গ নক নকুনি বড় রকম যা দঙ্গ ফেয়াবা আ জরাও চিনি থাজিং খানাকা যে চলা রক বাই বসাই বসা রক বাই লগি সংরক বাই টংনা মুসংগলা থনা চানা মুসংগলা অ কক রক নইব গে আবার বেলাই খেন বসাই বসা হানজাংনাইব বুঝিনানি নাঙ্গো তামলে হানবা আজরাও চিনি বুড়ি রকম প্রবলেম তো চলা রক তো বাহাইকে সাইমান নাইবা হিঙ্কে বরক বাহাইন ওম হাইকে যে তিনি অ পান্ডার খাই টংমানি বিং তৈ সাইমান খাঙ্কবা নক নুখুঙ্গ আসে কেবেন মূ ফাইগলাক তিনি অ কক নাই দমনি যদি বরক খাই দোকানকে তাকুক যদি খাই দোকানকে বরক বরক আনসুক যে বুড়ি রং আমি প্রবলেম দোকানকে বরক আমি জঞ্জালক ফাই হই আগে আবনি বাকি যুড়ি রকমকে যি রি সমানি সিমিন গাহামকে যিনি সাক নাইগলি মা থাংাই হিঙ্কে আও হিঙ্কে পাইথাগ আঙব সঙ্গে মসঙ্গ যে খাই দাই তাকুকাই বুকুক সং বরক অর বুড়ি সিমি খাই ক গিয়া চলা তাই যিনি তাকুক বুকুক সঙ্গ খাই দখানা হিঙ্কে বরক ন অ জরাও যক নুখুনি বরক বাই যাইকে দখানবা যিনি অ জরার যাইথংমান যন হামজাক মংরক তামরক দখানবা যাহাম ও আমি চিনি অ বুড়ি রক মেনে বসং মানে জরাও চিনি নক নুখুন বড় রক বাই ভাগ্য টংনানি তাই অ বুড়ি রক নাম কক জানানি মসুম
0: আও যে আসে কক সালাইয়া মেনে পোসনি টপিক তৈনাই তাবুক যে সাইমানো যে চিনি তাকুক বুকুক সঙ্গ যে পাড়া রক টংনাই রক বরক তো আমি কক রক কুনি সব সালাইয়া তাই অকব খনায় গুনা খনাপানো সাইমিয়া যে আমি প্রবলেম হই বুড়ি রকনি বড় আমি কাছে এক্সপিরিয়েন্স দো হেঁকে আমি যে টপিক রক মেনে পোস টপিক রক একচুয়ালি যে বরক সিজাক রক বরক সে আমি টপিক রক ডিসকাস খাই বা সাইমানো হেঁকে যে পাড়া টংনাই রক নয় বা চিন্তাকু বুকুক সঙ্গ যে আগর জলখান টহাবা যে কাছে শহর খান টহাবা যে টপিক নই বরক সাইমিয়া হেঁকে বরক নিবাগে আসানা মুসংমান হেঁকে তাবো অবশ্যই চিনি সোসাইটি সিমিয়া গবং মা যত বড় সোসাইটি ফানো আমার হাই প্রবলেম নুকজাগো হেঁকে আমার বাকি নয় যেফুর যে বুড়ি রক যদি ন 40 ইয়ার্স রক লাইজাক বা মেনোপোজ না কাসুই তখানকে বড়নি সাইকোলজি ন বা যে মেনোপোজ তাম তাম প্রবলেম আবার তো সালাইকে আমি রক নাইমাঙ্কে চাও তাও হিমালয় তাবুক নি গবং মা অফিস রক হবো আমার হাই মেনোপোজ নাই বুড়ি রক নি বাকি রক তাই এসা আলাদা স্পেস রক দো বা বং তাই হলিং করক রুব কোম্পানিস রকব বং বাকি আলাদাভাবে সামুক তাই এসা করক রিল্যাক্সেশন নক রুব হিঙ্কে মেডিকেল রিসার্চ রকব আমরা তুই গবংমা রিসার্চ খাই দো আমার বাকি ন বুঝিনা দরকার যে মেনোপোজ মানে আবার যে আমার হাইয়া যে আলাদা থাকা বিল কাছে জাস্ট আলাদা ফেস এন্টার খাইকা হিঙ্কে আবার বুঝিলাই দখানকে চিনি নক নকুমো তেব নাইথবি থানাই তাই চিনি সোসাইটি হবো তেব রাখে চিনি বোমা আংনের বা জেরি সুমা থানায় রা কাহামকে নাইকলি দমান
1: বরম রাক তাই আও গাবনো যেন বেড়ে রং তো সারা থাকে অরব কাছে কক দো যে কিসা আবো নামানে কক ফানা ফিয়া নাঙ্গো বাক্সা বা রি সুই দখা বা বাবু মেন সঙ্গ দখানকে বনস বেলা এখানে নেগলেক্ট খায়ো কাইসা কাইসা বিনি ইয়াকনি মানেছে চাইয়া সেলেং জাগলায়ো ফিয়াবা আবো যে বুসুক যে সাইন্টিফিক যে সাইন্টিফিক বুসুক যে আবো তানখানকে যে বাইরে সঙ্গে থাঙ্গো আমার ওখানে ওয়ান সকলাইমানি হে আবলে চিনি সাইন্টিস্ট রকলে যা সাদা সা যে বিনি তাঙ্গজাক চাখানকে নহক সানাই বিনি নামখানকে আবো কবর হাই থাকসেনাই আম হাইরক কিসিসা আবার তৈ কিসা সঙ্গনা মজুমানি
0: আবো হুঙ্কে হয়তো যেন যে নো যে সাপানো বুড়ি মেন সঙ্গে হাঙ্গা চিনি সোসাইটির নো যে ব মামের সঙ্গমাইয়া

0: बाहिर गाउँ खुना नि रिया के अब नाइ नाइ के एक्चुअली चाहिँ कल्चरल प्र्याक्टिस जे नुकजाङ नि अब आङके हामिया बुखिनिया
1: कारण
0: हिमालय चाहिँ मेडिकल साइन्स चाहिँ नाइ नाइ जे फ्रो बुढी रक मेन सुङ बरङ बसाक नि चाहिँ थुइ अङ्करु आ थुइ थुइ बाहिर नि जे इन्फेक्सन लग जे तङ मनि अब बङ बसाक हाबना नि त्यो पोसिबिलिटी नै थाङ बरङ लुङ कुलुम को साङ नि चान्स भयो बङ बाङ
1: थाङ
0: बरङ जति न आगिन दिन अब त जत बरङ त आम त नि हाइजिन क्लिनिनेस त गरि
1: हाम्रो
0: बरङ रिस टुकु यारक त हाके बा कुन सामान खाए त हाके बङ इन्फेक्सन चान्स नि लेस আমার কাছে আগে কালচারের হয়তো প্র্যাকটিস মানে আবার না হামিয়া হন মাইয়া
1: তবে
0: বংনি মই সংযোগ চাই আবার অফঙ্গাকে আমাকে সুপারস্টিশন আমাকে জেনিউন ক্লায়াতা
1: গাও গেফিয়াবা যেন আ জরাওকে আনে ওয়ান ছমানি বং কিছু সানা মসঙ্গ আ জরাওকে ফিয়াবা যেন হামজাকমা বাই যেন বরক ছেলেঙ্গাউই কাহামকে হাইজেনিক টংনানি সাফ সুতরাকে সঙ্গ টংনানি আবাসে সঙ্গ নাঙ্কুক মানে ফিয়াবা বিনে টাংজাক চাইয়া যে তাবুক তো বড় কবাং মানে তাবুক নি যে মডার্ন যুগত হাই কবাং মা প্রিয়ার সঙ্গে পেট রোগ ইউজ খাইবে নুস নুক যে যে বিনি যে সিদ্রা যে নুক ইং টংখা আইন হেলালিং যে দিকনায় নাঙি টংখা আম হাইরক তো তাবুক নো নুকলিয়া ফিয়াবা ও যে তাবো ফিয়া কমাই টংখা যে কাইসা সুপার স্টেশন হাইন আবো বানচুক থাকে আবো ফিয়া আগিনি বড় রক সে সালাম মানে বতা টাংরেডি হিন সামানি ফিয়াবা আবো বন হামজাগি বন সামুকা টাংরেডি অ জরা বিনি বেকরং রং নরমই টংখা টংমানি জরা বন সামুকরাকা টাংরেডি আমা হিমা সংখনা হে আং খাকাও হিঙ্কে আও হিঙ্কে আও হিঙ্কে আবো চিনি কাইসা যেন হামজাক মানানি নাঙ্গ যেন হামজাক মানানি নাঙ্গ নক নখুনি বড় রক বাইব আরো বন সেলেঙ্গি নরই নাকতা হাপাইডি তাবক টাংমায়া জরা বাক্সা বাক্সা বা কের ফানচে মাখাইয়া কামির আমচের গব তাবক টাংমায়ং তং হাঙ্কে কেরও ফানচে মাখাইয়াং থাং হিঙ্কে আও হিঙ্কে অ জরাব অবন বন সেলেঙ্গিয়া ওই যেন বন হামজাক মানে বিশিংতই বন সামুং টাংরিয়াব বা যেন বন হামজাগৈ আদর খাই তনমানি আমা হাইকে নুখাঙ্গাবা চাও যে বন সেলেঙ্গি বন নরে হরনানি ও দায়কুঙ্গ মথুনানি আমহাই বাক্সা বাক্সা বাসারে আসে ফুরফানোসে আমহাকে বন নরে তন যাও বিনগ মাসমরা তা হাত দিয়ে বন সেলেঙ্গে সে খিপ যাও ফের তাবুলা আমহার নুকজাগলিয়া তাবুক বলে খেয়ে মডার্ন ফাইকা তাবুক সায়েন্স রোগ তৈব ডেভেলপ মানে বাকি দা তাবুক বড় রোগব আসে খেন সীমানি হাই নুকজাগো গে আও গে আবন চিনি খাই টাই দাকতাই বুকক সঙ্গব আবন সানি মসঙ্গ যে যেন দিনে সালাইমানী বিশিংতে নরক বুঝুই মানখানা যে বড়ি রো রি থাকমানী সুকাং রি থাকমানী জরাবো তাই রি থাক পাই যেন তাম তাম টংনানি না তাই নক নকুনি বড় রক বাহাইকে অ যে রি থাকাই বড়ি বাই বিহেব খাই টংনানি না আবরতেই নরক খানা কানা কিন্তু বেলা খেন হামবাই যেন তিনি আমহাই জরা কাহামরে ওই সার যেন অকক থাই রকম যেন বুঝগৈ কলাংমানী বাকি সেরি শুক্রবৈ সামানী বাকি তাই খাই টাই লোকরব পাই ফ্লাইয়া চিনি খাপাংনি হামজাংমাইয়া ফারে চিনি অ সাক হামগ্রাইনি পান্ডানো অরণ্য থাকছে তাই সারনবা হামবাই তাই লোকনবা হামবাই খুলুমকা
0: খুলুমকা

আশিক জোড়া ডাক্তারনি পান্ধ বড়ি রকনি রি থাকমানো রেগে ককলাম সাউই খনার মানে পান্ধা খনাবাইকা তিনি ককলাম সামানি পান্ধা মানজখা ডক্টর অমূল্য দেব বর্মা আকাশবাণী আগরতলা তাবো খনাবাইনে রচাবমং রচাবমং খরাং রে ফপরি দেব

thằng tươi thằng tinh ai xin bỏ phải đi phải đi.

Lê, mình ơi.

لا منا لا نعم يا مالا فاكلة بوزاك فاينا منا

0: zule mazang yang kai khum kanai munai bai le le le le le le le munai le munai no amakang le ba ta sa sa tong ko guna munai
1: আশিক জোড়া ফপরি দেবরমণি খুক্তি ঋষাব চরসা মুখনা পাইকা আকাশবাণী আগরতলা অরণ্য পাইকা চিনি চিনি হর্ণি কক বরক আওয়াই পান্দা যতনা হাম্বায়।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো ক্ষেত্রে 4,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে আজিমগঞ্জ কাটোয়া শাখায় কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে আজ পুলকারে ট্রেনের ধাক্কায় 2 পড়ুয়াসহ 3 জনের মৃত্যু। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা রেলের। সরকার জানিয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সারা দেশে 1,90,000 কোটি টাকারও বেশি মূল্যের ক্যাশলেস বা নগদবিহীন চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। কর্মচারী ভবিষ্যৎ নিধি সংস্থা ইপিএফও ক্ষতিপূরণ ও জরিমানা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির লক্ষ্যে বিশ্বাস 2026 কর্মসূচি চালু করেছে। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে আজ নতুন দিল্লিতে মন্ত্রীগোষ্ঠীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো ক্ষেত্রে 4,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। চণ্ডীগড়ে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 505 কোটি টাকা ব্যয়ে নির্মিত উন্নত মা ও শিশু সুরক্ষা কেন্দ্র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই উন্নয়নমূলক প্রকল্পের ফলে চণ্ডীগড়ের মানুষের জীবনযাত্রার পরিবর্তন হলেও এ সুফল শহরের গণ্ডি ছাড়িয়ে হরিয়ানা, পাঞ্জাব ও হিমাচল প্রদেশ পর্যন্ত পৌঁছে যাবে। এর আগে প্রধানমন্ত্রী হরিয়ানার জিন্দ স্টেশন থেকে শনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করেছেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে

0: ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের স্বপ্ন আজ সফল হয়েছে। স্বয়ম্ভর ভারত এবং সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলেও প্রধানমন্ত্রী জানান।
1: ভবিষ্য মে জব ভি হাইড্রোজেন ট্রেন কা জিক্র আয়েগা তো জিন্দ কা সোনিপত কা হরিয়ানা কা নাম ভি আয়েগা হি আয়েগা। সবিকো পুরে দেশ কো ভারতীয় রেল কি আধুনিকতা সে জুড়ে ইস বড়ে কদম কে লিয়ে বহুত বহুত বধাই দেতা।
0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পরিচ্ছন্ন শক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে নির্মিত ভারতের প্রথম হাইড্রোজেন চালিত এই ট্রেন সুস্থিত বিকাশ এবং বিশ্বমানের রেল পরিকাঠামোর নজির হিসেবে গণ্য হবে।
2: জিন্দ মে হাইড্রোজেন বানানে কা প্লান্ট লগাযা গয়া উস হাইড্রোজেন সে বিজলি বনতি হ্যায় और उस बिजली से ट्रेन चलती है। कोई धुआं नहीं, कोई पेट्रोल या डीजल की रिक्वायरमेंट नहीं, एकदम साफ स्वच्छ और सिर्फ निकलता है पानी की बूंदे। मैं इस बड़ी उपलब्धि के लिए भारत के नेतृत्व को, माननीय प्रधानमंत्री जी को और भारत के इंजीनियर्स की टेक्निकल क्षमता को सल्यूट करता हूँ।
0: প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন। জলন্ধরে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের এনডিএ সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ প্রদানের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যেন সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। সরকারের প্রতিটি কাজে নাগরিক দেবভাব এই মানসিকতাই প্রতিফলিত হয়। অমৃত ভারত প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নবরূপে সজ্জিত পুনর্নির্মিত স্টেশন আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিহার ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের উদ্বোধন করেছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34,80,00,000 টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝে রেলগেটে আজ সকালে পুলকারে ট্রেনের ধাক্কায় দুই পড়ুয়া সহ তিনজনের মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 10,00,000 টাকা করে আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছেন তিনি। ঘটনার পরই হাওড়া ডিভিশনের অতিরিক্ত রেল ম্যানেজার সহ 10 জনের একটি বরিষ্ঠ দল দুর্ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার পর বেলা 12টা নাগাদ চৌড়িগাছা থেকে ছেড়ে আসা কাটোয়া আজিমগঞ্জ আপ ট্রেন এবং খাগড়াহাট থেকে ডাউন আজিমগঞ্জ কাটোয়া ট্রেন স্বাভাবিক গতিতে যাতায়াত করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন। এদিকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রিন্সিপাল চিফ সেফটি অফিসার এই কমিটির নেতৃত্ব দেবেন। একই সঙ্গে রেলের অপারেটিং, ইঞ্জিনিয়ারিং এবং সিগন্যাল ও টেলিকমিউনিকেশন বিভাগের 3 শীর্ষ আধিকারিকও এই কমিটিতে থাকবেন। অন্যদিকে এই ঘটনায় সংশ্লিষ্ট গেটম্যান অনুপ কর্মকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কৌশিক মাল নামে আরেক কর্মীকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সারা দেশে 1,90,000 কোটি টাকারও বেশি মূল্যের ক্যাশলেস বা নগদবিহীন চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। সেই জন্য এটি বর্তমানে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের বাস্তবায়ন সংক্রান্ত দুদিনব্যাপী জাতীয় পর্যালোচনা সভায় মন্ত্রী একথা জানান। শ্রী যাদব উল্লেখ করেন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ভবিষ্যতের উপযোগী স্বাস্থ্য ব্যবস্থার ডিজিটাল ভিত্তি স্থাপন করেছে এবং এর আওতায় 94 কোটিরও বেশি আভা নম্বর তৈরি করা হয়েছে এবং 100 কোটিরও বেশি স্বাস্থ্য সংক্রান্ত নথিপত্র বা রেকর্ড সংযুক্ত করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা ইপিএফও ক্ষতিপূরণ ও জরিমানা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির লক্ষ্যে বিশ্বাস 2026 কর্মসূচি চালু করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে যে এটি একটি এককালীন বিরোধ নিষ্পত্তির প্রকল্প যা নিয়োগকর্তাদের স্বচ্ছ, সম্পূর্ণ ডিজিটাল এবং সময়ভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট মামলাগুলি নিষ্পত্তির সুযোগ করে দেবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে 6 মাস পর্যন্ত এই কর্মসূচি কার্যকর।

0: থাকবে কর্মীদের স্বার্থ রক্ষা করার পাশাপাশি স্বেচ্ছায় নিয়ম মেনে চলাকে উৎসাহিত করা, আইনি বিবাদ কমানো এবং জরিমানা ও ক্ষতিপূরণ সংক্রান্ত দীর্ঘদিনের অমীমাংসিত বিরোধ দ্রুত নিষ্পত্তির উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বাস 2026 আওতায় 14 জুন 2024 আগের সময়কালের বকেয়া বা ত্রুটির জন্য প্রযোজ্য ক্ষতিপূরণ ও জরিমানা উল্লেখযোগ্যভাবে কম হারে পুনরায় গণনা করা হবে। এই হার হবে দু মাস পর্যন্ত বকেয়ার ক্ষেত্রে মাসিক 0.25%, দু মাসের বেশি সময়ের বকেয়ার ক্ষেত্রে 0.50% এবং 4 মাসের বেশি সময়ের বকেয়ার ক্ষেত্রে মাসিক 1%। সংসদের বাদল অধিবেশনের প্রাক্কালে আজ নতুন দিল্লিতে মন্ত্রীগোষ্ঠীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, রাজীব রঞ্জন সিং, কিঞ্জ রাপ্পু রামমোহন নাইডু এবং কিরেন রিজিজু উপস্থিত ছিলেন। বৈঠকে নেতৃবৃন্দ আসন্ন বাদল অধিবেশনের জন্য কৌশল নির্ধারণ করেন। উল্লেখ্য, সংসদের বাদল অধিবেশন চলতি মাসের 20 তারিখ শুরু হয়ে আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে আসছেন। রাত 9টা নাগাদ তিনি বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখান থেকে শিলিগুড়িতে বিএসএফ ফ্রন্টিয়ার মুখ্য কার্যালয়ে গিয়ে সেখানে রাত্রিবাস করবেন তিনি। আগামীকাল সকালে শ্রী শাহ শিলিগুড়িতে বিএসএফ সীমা চৌকিতে এক অনুষ্ঠানে পাহাড়ি সম্মেলন, বৃক্ষরোপণ এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন উত্তরকন্যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ মাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতির এটি প্রথম দ্বিপাক্ষিক সফর।
1: These state visits are being undertaken at the invitation of the presidents of Republic of Moldova, Republic of North Macedonia and Romania. The three-nation visit is of considerable historic significance as it marks the first ever bilateral visits by an Indian president to the Republic of Moldova and the Republic of North Macedonia. The visit to Romania will be the first state visit by an Indian president in over three decades.
0: ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ওড়িশার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ডের বিভিন্ন অংশেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী PV সিন্ধু জাপান ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। তিনি আগামীকাল সেমিফাইনালে চীনের বিশ্বের 4 নম্বর খেলোয়াড় চেন ইউফিয়ের মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক পরিকাঠামো ক্ষেত্রে 4,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
2: আকাশবাণী আগরতলা।
3: ইন্স্যুরেন্স পলিসি নিবো মো শালা, প্রিমিয়াম কি সাথে বোনাস কবাং মানে পই তো ক্লাইম মানে যাত
4: PLI টং ব্লে
3: হাপং নি শেবু ক্লাইনে এবাকে প্রফেশনাল গ্রাজুয়েট তাই ডিপ্লোমা হোল্ডার নাহারি মানে PLI পলিসি নি শেপ শাপ তাই পোস্টাল ডিপার্টমেন্ট নি পই তো ক্লাইম মঙ্গো তাই বুক আহামকে সবই মানা নি বগই গানা নি পোস্ট অফিস থাঙ্গে তাবু কে করিং দি এবাকে লগইন ক্লাই দি indiapost.gov.in অ ওয়েবসাইট।
2: আকাশবাণী আগরতলা কক্টমা পড়িব অমৃতা দেববর্মা তিনি নে কক্টমা বুবাগ রকংখা মন্ত্রীবাহরক নরেন্দ্র মোদী তিনি হরিয়ানানি জিন্ড রেলওয়ে স্টেশনে সিমি হা কতনে পুলা হাইড্রোজেন ট্রেন ও চেঙ্গিখা হাস্তিপা ইন্দ্রসেনা রেড্ডি নালো লোকভবন লুকুলেখামং নই সাই নিশিনি তাংবতাং মানজাগৈ ত্রিপুরা ও বাইথং লেখামং বেরাম চেঙ্গিখা মন্ত্রকর প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা হামক্রানি বেরাম ত্রিপুরা হাস্তিনে মুং তিনি হা কত রোগী 30,000 নিট ইউজি নই সাই নৈচিদক আমজক মুনে অংকারিকারিখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি মন্ত্রীবাহরক নরেন্দ্র মোদী তিনি হরিয়ানানি জিন রেলওয়ে স্টেশনে সিমিয়া হাকতনে পুইলা হাইড্রোজেন ট্রেন চেঙ্গিরিখা জিন সোনিপত রোট চেংজামা অ ট্রেন তংখর গদাল জাগতে কাহামক টাংসেপ নি ফুনুক মারে হাকতনে টাংসেপ বাইসে নামজা কাইসে কোস নি অ ট্রেন খড়ক নই সাই দক রাসক থাংলাই সুখলাইনে রং তৈ মানো হাইড্রোজেন ফুয়েল সেল টাংসেপ বাই চলিনে অ ট্রেন নি কার্বন অংখৈলা তৈনি ফাপ সিমি কাসানাই নাই মুথাংনি বাগৈ কাহামক বেরেমনি সেপ অ ট্রেনত তনি জাখা অ ট্রেন চেংজাংমা বাই ভারত ব জার্মানি, জাপান, চীন, আমেরিকা বাই বাক্সা হাইড্রোজেন ট্রেন চলনে হাকতনে মংরে মানজখা

0: ये हाइड्रोजन ट्रेन धुआं रहित तो है ही, ये मेक इन इंडिया का भी एक बहुत सफल उदाहरण है। इस हाइड्रोजन ट्रेन को भारत के ही इंजीनियर्स ने डिजाइन किया है, भारत की ही कंपनी ने इसको बनाया है। साथियों, ये हाइड्रोजन ट्रेन बाकी ट्रेनों से बिल्कुल अलग है।
1: হাস্তেও তিনি সিমে লুকুলেখামুং নই সাই নিশে সিনে চেংজাখা পুইলা বেরমো তিনি সিমে চেংজাখা বাইথেং লেখামুং বেরেম আবো টঙ্গান জুলাই সাল থামচি জরা লুকুরক অজরাও নগ আসুগুণ্য এস ই ডট সেন্সর্স ডট গভ ডট ইন পোর্টাল তাই বাইথেংনি তাই নুখুনি ককঠুম ইয়াফরমানানো হা কতুর পুইলা ডিজিটাল লুকুলেখামুং মোবাইল অ্যাপ্লিকেশন তাই ওয়েব বেরেমনি বিশিংতে ককঠুম থুমুং নাইচের মুং খাই জাগানো হাস্টেপা ইন্দ্রসেনা রেড্ডিনালো লোক ববন লুকুলেখামুং নই সাই নিজি সিনে তাং বতাঙ্গ মানজাগি ত্রিপুরানে পুইলা বড়কুঙ্গে বাইথ্যাং লেখামুং বেরেমন চেঙে দেখা আবনে উলো হাস্টেপা ককটমা থুমনাই রুনি থুমো লুকুলেখামুং নাংকুক মানো খরসাই শাখা ব হাস্টিনী লুকুরংন অ তাং বতাঙ্গ মানজাগনানী কবখা ব শাখা জুদা জুদা হাংখর পুরা আমচাই তে কামি পঞ্চায়েত বেরেমো হাপাংনি তহবিলনি বাকসাকে বাক মুংতাই সামুং চাসারিথানী নাংমানী কক ওয়ামুংনি বাগে চায়া করি কাইসা লুকুলেখামুং বলাইন নাংকুক মানে হাস্টেপা শাখা অ লুকুলেখামুং কাইনি বেরেমো পায়রি জাগানো পুইলা বেরেমো টংথাইনি টংখর নুখুং নাইচেরমুং সেপ সাপ তাই রাংরিনো তুই ককঠুম থুম জাগানো অ বেরেমো থুমজা ককঠুম উলসা বেরেমো লুকুলেখামুংনি বিশিংতেই নাইচের জাগানো বতেব শাখা লুকুলেখামুং বেরেমো খরক সাপ ফানো কারজাগিয়া অংনাতেই আবন স্রাই স্রাই খেলাইনা বাকি বেবাক নুখুংতে সামুং তাংখর লেখামুংনি বিশুং খব জাগানো লুকুলেখামুং তাং বতাঙ্গ চুবানা বাকি ব সচিব অক্রানী সিমি চেঙ্গই অঙ্গনওয়ারী সেবক খেলাইনাই কামি কমিটি ফুরংনাই সুরংনাই তাই কবনে গরংজাক রংনি থানে কবমুং নারখা
2: হর আদমি জিতনে বি সিটিজেন্স ইন্ডিয়া কে ভারত কে সিটিজেন্স হ্যায় নাগরিক হ্যায় ও সব লোক ইসমে इन्वॉल्व होने का पार्टिसिपेट करने का जरूरी है और ये इन्फॉर्मेशन ठीक से होना एक्यूरेटली होना है और इसमें हर आदमी हर फैमिली का एनरोलमेंट होना जरूरी है।
1: মঞ্চকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি আগরতলানে হাপাংনি টংথাই নগ বাইথাং লেখামুংনি বিশিংতে লুকুলেখামুং নই সাই নিশে সিনে বিশিনে তাং বতাং মানজাখা ব বাইথাং অনলাইন বাইথাংনে ককঠুম রিখা ব শাখা লুকুলেখামুং কাইসা মারি সিমিয়া আবো জুদা জুদা হামক্রাইনি সামুনে কক ওয়ামুং মুক্তাং খ্লাইনা নিলাম ইয়াঙ্গ মেয়র দীপক মজুমদার তুই দুলমুং বাই সংসজাক পান্ডাও আগরতলা পুরা আমচায় লুকুলেখামুং নই সাই নিজে সিনে চায়া করি স্রাই স্রাইকে পাইরিনা বাকে শুক্রবে সালাই জাকা মানজাখা আগরতলা পুর নিগমের ডিপুটি মেয়র মনিকা দাস দত্ত কর্পোরেটারক তাই কমিশন সাজু ওয়াহিদ এ মন্ত্রকর প্রফেসর ডক্টর মানিক সাহা শাখা হামক্রানী বেরম ত্রিপুরা হাস্তিনী মুং তিনি হা কত রুগী তিসাজাক আবনে রুগুণ থাকাই বিশি কিসারমে হাস্টেনের কেন্দ্রনে বখাটে জুদা জুদা বেরম সরকার জাফার জাগি দো তিনি অরুন্ধতী নগরের গ্রাম স্বরাজ ভবন সংসদাক হাস্টেনী পঞ্চায়েত সরকার জাফর মুং পান্ডাও বম কক শাখা তিনি পান্ডাও বেবাগে কাই বা চিসার সরকার কপ্লাই রং ইয়াগো ইয়াফারি রেজাখা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ জুদা জুদা থিম বেরেমনে আলাদা যুগালী মুং করুঙ্কুক সেবক খাইনাই তাই চেংমুংনি লুয়াজি মুং নাহানাই রং সরকার ইয়াফার জাখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ও ককটমা খনাই টংবায়ো আকাশবাণী ককটমানে আপডেট মানান বাকি লগ ইন খাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ এলার্টস ইউটিউব নাই দি নিউজ অন এয়ার অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটমা আপডেট মান রাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙানো মন্ত্রীবখরক নরেন্দ্র মোদি ও তালিন নৈচি দক শালমারি ককটি শালনি ফুং দামচি সাহ আকাশবাণী মন কি বাত পান্ডাও হা কতরতে বুই হা কতনে লুকুরক বা কগলাম সালাইন আবো উঙানো মন কি বাত ফিল সারা থামচি দক বেরেমনি পান্ডা মন্ত্রীবখরক লুকুরং বরংনি ওয়ান সুকমা খাকামা কক মন কি বাত সাহনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপস লুকুরংনি ওয়ান সুমুং রং রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 নাম্বার কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ান সুমুং রং রেকর্ড খাই মানানো আবনো কারিব 1922।

0: number of missed call review jailing manana abotibo SMS klai man bayana phone line otal ni buskang shal nei chibri shal mari jora fiokzak tongana thangnai bishuo mungshoi rima bharat britain no tui baniya ko khalaima paithago samungo sasari jakha july tal chibani sime ha kotor bai baksa tripra bo katal angtho tokni lekhamong khlai jagai tongo jotto beramo hapang beramo bo katal asai songnungni bagai mankha kha thangsa thotok kok khnadi abonoti kaisa kokmung
1: নাম করতে বানিয়া ও কতাল শেফিয়গে রেখা কতাল কনই কতর চেতন ও তালো সংসাজাকমা ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নই সাই নই চিদক হাকতর হাকতর ফাতানি খরকসা সাইনি কবাং রাং বকশিনাই রকনি মানজাক মুংবাই মুংসই ডলাই জাখা কাই থামরানি কবাং কক খালাই মুঙ্গ কুইলা বেরে মক চুকু চি সাই রাজাক রাং বকশিন মুংনি শেফ নাম জাখা নই সাজাখা আপনি বিশিঙ্গ তৈব কতর শেফ তু বুই ফাইকা ভারত ব্রিটেন নি কথা জাক রাং থংতে বানিয়া কক খালাই মুং আবো ও তালনি সালচি বা শালমারি ডিসিমি সামুঙ্গ হদা নাই মথাং কক খালাইমুং চেংজাকমা বাই কনই হাকতনি বানিয়া হালক তৈব লাইতেসা অংখা চেরি নাইক্রিং রকনি খাকামুং ওয়া রাবার চা অমতৈ ফাসুক বানি মানাইতে ইয়াকনি সাম করহাই ত্রিপুরানি আলাই দেখাই মানাইনি বাগৈ ব্রিটেননি হাতিও বানিয়ানি কতাল শেফ নাম জাগানো হাস্তিনি সাম করতে বানিয়া তাঁকরা কিরণ গীতে আবনতি শাখা
2: আমাদের ভারত দেশের কৃষক এমএসএমই এন্টারপ্রেনার্স স্টার্টআপস আমাদের স্টুডেন্টস আর যে আমাদের শিল্পী এ সবাই জন্য এটা অনেক লাভবান হবে
1: বেবাক মিলে ওই কতাল সামঙ্গ ফনাংজাকমা সিএটিএ ত্রিপুরানি বানিয়ানি দেখিল ব হামক্রাইনে কতাল লাম ইয়গই রওয়ানে কক্তমা খতল নিশমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: নিট ইউজি নই সাই নই চিদক আমজমুংনি অংকারি কারিখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাকলাইনি ও আমজমুঙ্গ খরক চিসা সাইনি গবাং আমজমুঙ্গ আশোক নাইরক মেডিকেল ডেন্টিস্ট আয়ুষ তৈ কুরংজা কোর্স বোর্ড তিনি বাকে কোয়ালিফাই ইংখা আমজমুঙ্গ আশোক নাইরক হাপাংনি ওয়েবসাইট নি সিমি স্কোর কার্ড ডাউনলোড খাই মানানো কোয়ালিফাই ইংনাই রংনি বিশিং রাও বাছি সানো সৃঙ্গাই জগ্রক NTA ni bokhakti sajaka onkhari jora saklai jaka jetikhe medical board tite counseling raida jora norogi khlai manatai kendra hapangni MSME bedingni bisingo khobjak PM bishwakarmani shepsap nahannai rogno tui tini kolya shohor hojamuni samung batang kaisa sangsajaka MSME ni agartala habanok ni bokhakti sangsajak o samung batango branding te marketing no tui koklam shalai jaka sengirika hangkor sanam kor kendro ni general manager golam sadik mia unokoti hangkor khorok tham sai sara thamchisar samung tangnai rog o samung batango man jaka MSME ni dagi phangyak su harshobardhan kanakala shaka হস্তেও তাবো খরক নৈচি সাই ব্রেরা সিনিচি ব্রে বরক জুদা জুদা কাছি সার বেরম অযোজনা বাই করংজাক তঙ্গো বিস্কাং দাম নৈচি ব্রেয় সালথাং গুমতি দক্ষিণ দক্ষিণ সিপাহী জলাতে খুয়াই হাং করে বেলাকে ওয়াতি ওয়াই মানুহিনে হজমং লেখা নবর্তিবে নাইখং খনা সালনি সাকানি তোমারে থামছে থামতে খামানি নৈচি দক ডিগ্রি সেলসিয়াস নে গানাগিনেও তঙ্গানো তিনি সালনি সাকানি তোমারে তংমানি থামছি দশমিক নৈতে খামানি নৈচি বা দশমিক চক্ষু ডিগ্রি সেলসিয়াস শারীরিক দাম বাতামি সতি থামছে জলাতে ওয়াতি ওয়াখা বা দশমিক দুই মিলিমিটার কক্রমা পাইনাল সুকাং কক্রমা বুবাগ্রক তাওসে সাফিরো মন্ত্রবক্রক নরেন্দ্র মোদী তিনি হরিয়ানানি জিন রেলওয়ে স্টেশন সিমে হাকতনে পুলে হাজুজন ট্রেনও চেঙ্গি হাস্টে পা ইন্দ্রসেনা রেডি নলো লোক বমনে লোক লেখামং নই সাই নিচি সিনে তাম বতাম মানজগে ত্রিপুরা বাইথেং লেখামং নে বেরম চেঙ্গি রেখা মঞ্চকর প্রফেসর ডক্টর মানিক শাহ সাকা হামক্রাইনি বেরম ত্রিপুরা হাস্তিনে মুং তিনে হা কত রোগে তিস হাজার নিট ইউজি নই সাই নিচি দক আমজমুং নে অংকারি কারিকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি কক্রমা তিনেন বাগে অরণ পাখে উলনি কক্রমা আওয়াই ইংগানে খনাফুং দাম সিনে সচিব বলেছিও

আকাশ বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে আজ থেকে শুরু হয়েছে জনগণনা 2027 কর্মসূচি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু জনগণনা কর্মসূচিতে রাজ্যের জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের সুনাম আজ সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যে আজ থেকে জনগণনা 2027 শুরু হয়েছে। প্রথম পর্যায়ে শুরু হয়েছে স্বগণনা পর্ব, তা চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। আজ থেকেই নাগরিকগণ এই সময়ের মধ্যে ঘরে বসেই sec.census.gov.in পোর্টালের মাধ্যমে

0: নিজেদের ও পরিবারের তথ্য জমা দিতে পারবেন। দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনায় মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব ভিত্তিক ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ, যাচাই এবং তদারকি করা হবে। 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং যাচাই করবেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ লোকভবনে জনগণনা 2027 কর্মসূচিতে অংশ নিয়ে ত্রিপুরায় স্বগণনা পর্বের সূচনা করেন। রাজ্যের প্রথম নাগরিক হিসেবে স্বগণনা সম্পন্ন করেন রাজ্যপাল শ্রী নাল্লু। এরপর এক সাংবাদিক সম্মেলনে তিনি জনগণনার গুরুত্ব তুলে ধরেন। রাজ্যপাল রাজ্যের জনগণকে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন জেলা, পৌর এলাকায় এবং গ্রাম পঞ্চায়েত স্তরে সরকারি তহবিলের সুষম বণ্টন এবং কার্যকর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য একটি নির্ভুল জনগণনা অত্যন্ত জরুরি। সম্পদ বরাদ্দ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে। রাজ্যপাল বলেন, এই জনগণনা 2টি পর্যায়ে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে আবাসন পরিস্থিতি, পরিবারের বিবরণ, সুযোগ সুবিধা এবং সম্পদ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। এই পর্যায়ে সংগৃহীত তথ্য দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা গণনার মাধ্যমে যাচাই করা হবে। তিনি এই প্রক্রিয়ায় প্রতিটি পরিবার এবং কর্মক্ষেত্র গণনার আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করেন। জনগণনা কর্মসূচি কার্যক্রমে পূর্ণ সহায়তা প্রদানের জন্য তিনি মুখ্য সচিব থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী, গ্রাম কমিটি, শিক্ষক, শিক্ষার্থী এবং অন্যান্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
1: হর আদমি জিতনে ভি সিটিজেন্স ইন্ডিয়া কে ভারত কে সিটিজেন্স হ্যায় নাগরিক হ্যায় ও সব লোক ইসমে ইনভলভ হোনে কা পার্টিসিপেট করনে কা জরুরি হ্যায় অর ইয়ে ইনফরমেশন ঠিক সে হোনা অ্যাকুরেট ভি হোনা হ্যাঁ ইসমে হর আদমি হর ফ্যামিলি কা এনরোলমেন্ট হোনা জরুরি হ্যায়।
0: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় সরকারি বাসভবনে স্বগণনার মাধ্যমে জনগণনা 2027 প্রক্রিয়ায় অংশ নেন। তিনি নিজেই অনলাইনে নিজের তথ্য নিবন্ধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়, বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি। জনগণনা 2027 আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে স্বগণনার ব্যবস্থা চালু করা হয়েছে। এদিকে মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত এক বৈঠকে আগরতলা পুরো এলাকায় জনগণনা 2027 প্রক্রিয়া সম্পূর্ণ নির্ভুল, স্বচ্ছভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটরগণ এবং কমিশনার সাজু ওয়াহিদ এ। কেন্দ্রীয় সরকারের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ বা MSME মন্ত্রকের অধীন PM বিশ্বকর্মার সুবিধাভোগীদের নিয়ে আজ কৈলাসহরে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। MSME-র আগরতলাস্থিত কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় ব্র্যান্ডিং এবং বিপণন নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। উদ্বোধন করেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার গোলাম সাদিক মিয়া। ঊনকোটি জেলায় 3131 জন কারিগর ও শিল্পী এই কর্মসূচিতে যুক্ত রয়েছেন। MSME-র সহকারী অধিকর্তা হর্ষবর্ধন কানাকালা জানান, রাজ্যে বর্তমানে 20,474 জন মোট 18টি পেশার শিল্পী ও কারিগর এই যোজনার সঙ্গে যুক্ত রয়েছেন। গত বছর স্বাক্ষরিত ভারত ব্রিটেন সমন্বিত বাণিজ্য সমঝোতা অবশেষে কার্যকর হয়েছে। গত 15 জুলাই থেকে সারা দেশের সঙ্গে ত্রিপুরার বুকেও নতুন সম্ভাবনার হিসেব চলছে সর্বস্তরে। সরকারি পর্যায়েও তরুণ প্রজন্মের জন্য পাওয়া গেল আশার বার্তা। একটি প্রতিবেদন,
2: ত্রিপুরা শিল্প ও বাণিজ্যে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে সাম্প্রতিক 2টি বড় উদ্যোগ। চলতি মাসে অনুষ্ঠিত ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 দেশ বিদেশের 1,000-এরও বেশি বিনিয়োগকারীর অংশগ্রহণে স্বাক্ষরিত হয়েছে 300-এরও বেশি সমঝোতা স্মারক। প্রাথমিকভাবে প্রায় 90,000 কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে আরও বড় সুযোগ এনে দিয়েছে ভারত ব্রিটেন সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা, যা 15 জুলাই থেকে কার্যকর হয়েছে। সামাজিক সুরক্ষা চুক্তিও চালু হওয়ায় দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ হয়েছে। বিশেষজ্ঞদের মতে মাংস, রাবার, চা, আনারস, জৈব কৃষি পণ্য ও হস্তশিল্পের মতো ত্রিপুরার বিশেষ পণ্যের জন্য ব্রিটেনের বাজারে নতুন সম্ভাবনা তৈরি হবে। ইতিবাচক প্রত্যাশার বার্তা দিলেন রাজ্যের শিল্প বাণিজ্য সচিব কিরণ।
3: এই ট্রেড প্যাক্টের জন্য আমাদের ভারত দেশের কৃষক, MSME, এন্টারপ্রেনার্স, স্টার্টআপস, আমাদের স্টুডেন্ট আর যে আমাদের শিল্পী, এই সবাই জন্য এটা অনেক লাভবান হবে।
2: সব মিলিয়ে নতুন কার্যকর হওয়া সেটা ত্রিপুরা শিল্প বাণিজ্য জগতেও খুলে দিতে পারে সমৃদ্ধির নতুন দরজা। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: নিট UG 2026 পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবারের এই পরীক্ষায় 11 লক্ষেরও বেশি পরীক্ষার্থী চিকিৎসা, দন্ত, আয়ুষ এবং সংশ্লিষ্ট স্নাতক কোর্স

0: কোর্সে ভর্তির জন্য যোগ্যতা অর্জন করেছে। পরীক্ষার্থীরা সরকারি ওয়েবসাইট neet.nta.nic.in থেকে স্কোর কার্ড ডাউনলোড করতে পারবেন। এবারে পাশের হারে এগিয়ে আছে মেয়েরা, উত্তীর্ণদের মধ্যে 58% বেশি ছাত্রী। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশন থেকে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন। জিন্দ শনিপথ রুটে চালু হওয়া এই ট্রেন রেল পরিবহনে পরিবেশ বান্ধব এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত 10 কোচের এই ট্রেন প্রায় 2600 যাত্রী বহনে সক্ষম। প্রধানমন্ত্রী আজ চণ্ডীগড়ে স্বাস্থ্য, শিক্ষা ও সড়ক পরিকাঠামো সহ 4,700 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, হাইড্রোজেন ট্রেন মেড ইন ইন্ডিয়ার সবথেকে বড় উদাহরণ। হাইড্রোজেন ট্রেনের জন্য ভারতে আগামী দিনে অনেক কারখানা হবে, তাতে কর্মসংস্থানও বাড়বে।
1: ভারত কি ইয়ে হাইড্রোজেন ট্রেন ধোঁয়া রহিত তো হ্যাই, ইয়ে মেক ইন ইন্ডিয়া কা ভি এক বহুত সফল উদাহরণ হ্যায়। ইস হাইড্রোজেন ট্রেন কো ভারত কে হি ইঞ্জিনিয়ার্স নে ডিজাইন কিয়া হ্যায়, ভারত কি হি কম্পানি নে ইসকো বানায়া হ্যায়। সাথিও ইয়ে হাইড্রোজেন ট্রেন বাকি ট্রেনোঁ সে বিলকুল আলাগ হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসের 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের সুনাম আজ সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। এরই স্বীকৃতি হিসেবে বিগত কয়েক বছর ধরে রাজ্যকে কেন্দ্রীয় স্তরে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হচ্ছে। আজ অরুন্ধতী নগরের গ্রাম স্বরাজ ভবনে আয়োজিত রাজ্যস্তরীয় পঞ্চায়েত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আজকের অনুষ্ঠানে মোট 51টি পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিভিন্ন থিমভিত্তিক বিশেষ উদ্যোগ, কর্মদক্ষ কর্মচারী এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হয়। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, গোমতী, দক্ষিণ, সিপাহীজলা ও খোয়াই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 5.4 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছে। রাজ্যে আজ থেকে শুরু হয়েছে জনগণনা 2027 কর্মসূচি। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু জনগণনা কর্মসূচিতে রাজ্যের জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের সুনাম আজ সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা।
1: এখন শুনবেন জনগণনা 2027 উপলক্ষে ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর রাজ্যবাসীর প্রতি আবেদন বাংলায় এবং তারপর এর ককবরক অনুবাদ। অনুষ্ঠানটি একযোগে আকাশবাণী আগরতলা, এফএম উজ্জয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর এবং ত্রিপুরার অন্যান্য সমস্ত রিলে কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে।
2: নমস্কার, আমি রাজ্যের সমস্ত জনগণের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা।

0: బొల్తేచాయి. జనగణనాయ్ సెన్సార్ অংশগ্রহণ করা প্রত্যেক নাগরিকের জন্য অত্যন্ত আবশ্যক। কেন্দ্রীয় সরকারের অনা অসংখ্য কল্যাণমূলক প্রকল্পের কারণে আজ জনগণের অশেষ উপকার হচ্ছে। কোনো প্রকার দুর্নীতি ছাড়াই বৃত্তি ও বর্তুকি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে। আগামী দিনে প্রত্যেক গ্রাম জেলা বা রাজ্য বরাদ্দ আশা তহবিল প্রকল্প ও পরিকল্পনা সেখানকার বসা বাসকারী জনসংখ্যার পরিসংখ্যানের ভিত্তিতেই গণনা করে দেওয়া হবে। বর্তমানে প্রত্যেক গ্রাম বা জনবসতি থেকে আলাদাভাবে তহবিল আছে, কারণ 2010-11 সালের জনগণনার সময় জনসংখ্যার পরিসংখ্যান সম্পূর্ণরূপে সঠিকভাবে হয়নি। ওই গ্রামগুলিতে আনুপাতিক হারে তহবিল আসছে না, সেই বুলটি আর জননা হয়। 2027 সালে যে জনগণনা হবে তার আগে প্রথমবার এ পর্যায়ে শুধুমাত্র গৃহ ও পরিবারের হিসাব গ্রহণ করা হবে। তার জন্য আমরা উপেক্ষা না করে কম্পিউটার পোর্টালে গিয়ে নিজেরাই ফর্ম পূরণ করবে। প্রথমে নিজেদের বিবরণ পূরণ করে পরে বাকিদের সহায়তা করতে হবে। অন্যথায় 1 আগস্ট থেকে সরকারি কর্মীরা গড়ে গড়ে এসি গণনা এনিউমারেশন করবেন। থোকন আমাদের সমস্ত বিবরণ জানিয়ে নিজেদের গ্রামের উন্নয়ন সহায়তা করতে হবে। এটি আমার আবেদন কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থীরা 17 তারিখে নিজেদের বিবরণ অনলাইন পূরণ করে তারপরেই বাইরে দিতে পারেন। বিকশিত ভারত অর্জনের জন্য ই জনগণনায় প্রত্যেকে নেতৃত্ব নিয়ে এগিয়ে এসিএই কর্মসূচি সফল করতে অনুরোধ জানাচ্ছি। জয় হিন্দ, জয় ত্রিপুরা।
1: খুলুমখা আং হাস্তিনি যত লোকর পাইসা নাঙ্কুং মানতি কক সানানি মুচুঙ্গ বরক লেখামুং এবার সেনজাস মানজনানি যত বরংনি বাগৈন বেলাইকে নাঙ্কুংমানি কেন্দ্র হাফাংবাই তুবজাক গবাংমা হামকরাই গনাং তাংবতাংনি বাগৈ লুকরংনি বেলাই হামকরাই ইংগি তঙ্গ মুংসা কেসেকারেং গরৈ সেপতাই চুবামুং সিদা সিদি ব্যাংক একাউন্ট দায়রি জাগো বসকাংসালো যত কামি হাঙ্কর এবা হাস্তেনি বকজাক রং তাংবতাং তাই ওয়ানসুকতাং আরো তংনাই লুকো বাংমারি রগিন লেখাওই বাকজাংনাই তামনি হিনমালে নিসাই চি চিসা বিশিনি বরক লেখামুঙ্গ লুকো বাংমারিনি লেখামুং কামকে খাইজাগলিয়া আবুনি বাকি অকামিরগ সৈখে লুকু বাংমারি রগৈ রং বকজাগলিয়া আবহাই কর্মুং তাই অংয়াতৈ নৈসাই নৈজিসিনি বিশিও যে বরক লেখামুং গানো আবুনি সিকাং পৈলা বখাগ নক তাই নুকুংনি লেখামুং সিমি নংগানো আবুনি বাকি চং নাসিংগৈ টংয়ে ওই কম্পিউটার পোর্টাল হাবৈ সাক বাইথং ফর্ম ফিল আপ মা খাইনাই পৈলা বাইথংনি সিনমুংরি ওই সোপনা নাংনাই আবনি উলো বৈন চুবানা নাংনাই উলো পৈলা আগোসিনসিমি হাফাংনি সেবগরক নক নক থাঙ্গি লেখানাই এবা এনোমিনেশন খালাইনাই আপ্রুচিনি যত নাংমানি সিনমুং রুই বাইথংনি কামি হামকরাইয় চুবানা নাংনাই আবনো আনি কয়মুং তাংফাং ফোরংনাই তাই সৃংনাই রক তিসিনি সালমাইও বাইথংনি সিনমুং অনলাইন সুপুঙ্গি ফাতর থাঙ্গি মানো কিয়কজাক ভারত ইংনানি বাকি অ বরক লেখামুঙ্গ যতন তুই দুলনাই ইংগি সিকাঙ্গে অ তাংবতাং চাসরনা বাকি কবমুং নারগ জয় হিন্দ জয় ত্রিপুরা।
2: এতক্ষণ শুনলেন জনগণনা 2027 উপলক্ষে ত্রিপুরা রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর রাজ্যবাসীর প্রতি আবেদন বাংলায় এবং তারপর এর ককবরক অনুবাদ। অনুষ্ঠানটি একযোগে আকাশবাণী আগরতলা, এফএম উচ্চয়ন্ত, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর এবং

0: এবং ত্রিপুরার অন্যান্য সমস্ত রিলে কেন্দ্র থেকে প্রচারিত হল।
1: অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

সমবেত কণ্ঠে শুনলেন দেশাত্মবোধক গান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা, আগামীকাল থেকে

শ্রাবণ মাস। শ্রাবণ মাসের প্রতি সন্ধ্যায় থাকছে মনসামঙ্গল গান। আপনারা অবশ্যই শুনবেন এই মনসামঙ্গল গান সন্ধে 6:30। সারাটা শ্রাবণ মাস ব্যাপী প্রচারিত হবে মনসামঙ্গল গান। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা শুনলেন। শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি গুলমোহর অনুষ্ঠানে। শুনবেন বাংলা ছায়াছবির গান, প্রথম ছবি প্রতিদান, শিল্পী লতা মঙ্গেশকর।

প্রতিজ্ঞা ছবির গান শুনলেন অন্তরা চৌধুরী এবং সহশিল্পীদের কণ্ঠে। শুনছেন গুলমোহর অনুষ্ঠান। এবারের ছবি ছুটি, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

হংস মিথুন ছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং অন্যান্য শিল্পীদের কণ্ঠে। এবারের ছবি এপার ওপার, শিল্পী আশা ভোসলে।

গানখানি শুনলেন পিতা পুত্র ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। গুলমোহর অনুষ্ঠানে এবারের ছবি বহুরূপী, শিল্পী মীনা মুখার্জী।

শুনছেন গুলমোহর অনুষ্ঠান। অনুষ্ঠানের সবশেষ গানখানি পরিবেশিত হচ্ছে মরুতীর্থ হিংলাজ ছবি থেকে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

মরুতীর্থ হিংলাজ ছবির এই গানখানির সঙ্গেই শেষ হলো আজকের গুলমোহর অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

নজরুলগীতি শুনলেন সমীর চক্রবর্তীর কণ্ঠে। মিশ্র গানের অনুষ্ঠানে এবারে রয়েছে লোকগীতি, শিল্পী আয়েশা সরকার।

সোনু নিগম এবং অনুরাধা পড়োয়ালের কণ্ঠে তুম্বিন ছবির এই গানখানির সঙ্গেই শেষ হল মিশ্র গানের অনুষ্ঠান। আকাশবাণী কৈলাসহর শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত চিন্ময় লাহিড়ী।

পণ্ডিত চিন্ময় লাহিড়ীর কণ্ঠে শুনলেন। রাগ আহিরি মলহার, এই সঙ্গে শেষ হল শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে শনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় পুলকারের 2 পড়ুয়া সহ 3 জনের মৃত্যু, বেসরকারি মতে নিহতের সংখ্যা 5। রেল মন্ত্রকের পক্ষ থেকে নিহতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আগামী রবিবার এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ মাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। ভারত আজ FIH মহিলাদের হকি বিশ্বকাপ 2026-এর 20 সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স প্রয়াত। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই প্রকল্পগুলোর লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা জোরদার করা, যাত্রীদের সুবিধা বৃদ্ধি করা এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। চণ্ডীগড় থেকে জলন্ধরে পৌঁছানোর পরপরই শ্রী মোদী অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় জলন্ধর ক্যান্টনমেন্ট সহ 75টি নতুন সাজে সজ্জিত রেল স্টেশনের উদ্বোধন করেন। এই প্রকল্পের আওতায় আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ডিভিশনের জলপাইগুড়ি রোড এবং কাটিঘাট ডিভিশনের হলদিবাড়ি স্টেশনের তিনি উদ্বোধন করেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের আওতাধীন জলপাইগুড়ি রোড স্টেশনের জন্য ব্যয় হয়েছে 34 কোটি 80 লক্ষ টাকা। অন্যদিকে হলদিবাড়ি স্টেশনের জন্য খরচ হয়েছে প্রায় 26 কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। জলন্ধর ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সন্ত রবিদাস এক্সপ্রেস ট্রেনের যাত্রার তিনি সূচনা করেন। এটি প্রথম সরাসরি ট্রেন পরিষেবা যা ভারতের 2টি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র অমৃতসর এবং বারাণসীকে সংযুক্ত করবে। নাঙ্গাল ড্যাম তালোয়ারা মুকেরিয়ার নতুন রেল প্রকল্পের অংশ হিসেবে দৌলতপুর চক কার্তলি নতুন রেললাইনের উদ্বোধন এবং কার্তলি আম্বালা ট্রেন পরিষেবার সূচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী দিল্লি অমৃতসর কাটরা 4 লেনের গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে সহ একাধিক জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও তিনি 6 লেনের গ্রিনফিল্ড সাদার্ন লুধিয়ানা বাইপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জলন্ধরে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের NDA সরকার ভারতের প্রতিটি নাগরিকের জীবনযাত্রাকে সহজতর করে তোলা এবং অগ্রগতির নতুন সুযোগ প্রদানের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। দরিদ্র বা মধ্যবিত্ত যে কোনো পরিবারই যেন সর্বোত্তম সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
1: কেন্দ্র কি ভাজপা সরকার কি ভি প্রাথমিকতা হয় ভারত কে হর নাগরিক কি সেবা, ভারত কে হর নাগরিক কা জীবন আসান বানানা আর

0: आगे बढ़ने के लिए नए नए अवसर उपलब्ध कराना और इसलिए हम नागरिक देवो भव इस मंत्र पर चल रहे हैं। गरीब हो, मिडिल क्लास हो, ऐसे हर परिवार को बेस्ट से बेस्ट सुविधा मिले, ये हमारा प्रयास है।
1: সরকারের প্রতিটি কাজে নাগরিক দেব ভাব এই মানসিকতায় প্রতিফলিত হয়। শ্রী মোদী বলেন, এনডিএ সরকার পাঞ্জাবের উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ এবং বিভিন্ন প্রকল্প উন্নয়ন কর্মসূচির আওতায় রাজ্যটিকে কোটি কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। এর আগে প্রধানমন্ত্রী হরিয়ানায় জিন্দ স্টেশন থেকে সোনিপথের মধ্যে চলাচলকারী ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রা সূচনা করেন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পরিবেশ বান্ধব এই ট্রেনটি তৈরি করা হয়েছে। এর ফলে ভারত, জার্মানি, জাপান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলির সঙ্গে হাইড্রোজেন চালিত ট্রেন ব্যবহারকারী দেশগুলির সঙ্গে একই তালিকায় অন্তর্ভুক্ত হল। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুরের মাঝে রেলগেটে আজ সকালে পুল কারে ট্রেনের ধাক্কায় দুই পড়ুয়া সহ তিনজনের মৃত্যুর ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গভীর শোক ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছেন তিনি। গুরুতর আহতদের 2.5 লক্ষ এবং স্বল্প আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। বেসরকারি মতে নিহতের সংখ্যা 5। ঘটনার পরই হাওড়া ডিভিশনের অতিরিক্ত রেল ম্যানেজার সহ 10 জনের একটি বরিষ্ঠ দল দুর্ঘটনাস্থলে পৌঁছয়। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকার পর বেলা 12টা নাগাদ চৌরিগাছা থেকে ছেড়ে আসা কাটোয়া আজিমগঞ্জ আপ ট্রেন এবং খাগড়াহাট থেকে ডাউন আজিমগঞ্জ কাটোয়া ট্রেন স্বাভাবিক গতিতে যাতায়াত করে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি সমাজ মাধ্যমে জানিয়েছেন। পরে বাঁকুড়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, তদন্তে সব দিক খতিয়ে দেখা হবে।
2: আমাদের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা জানানো, পাশে থাকা, এবং ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। তো একবারে ফুলের মতো বাচ্চাগুলো মারা গেছে, ইটস এ ভেরি পেইন।
1: মুর্শিদাবাদের বিধায়ক মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সমগ্র পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি। পরে সমাজ মাধ্যমে তিনি জানান, রাজ্য সরকারের পক্ষ থেকেও মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এদিকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এই ঘটনার এক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট গেটম্যান অনুপ কর্মকারকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কৌশিক মাল নামে আরেক কর্মীকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আগেই জানানো হয়েছে, আজ সকালে আপ নবদ্বীপধাম এক্সপ্রেসওয়ে চলে যাওয়ার পর গোবিন্দপুর রেলগেটটি খুলে দেওয়া হয়। পুরুয়া বোঝায় পুলকাটটি রেলগেট পার হওয়ার সময় ওই লাইনে চলে আসে ডাউন নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি। মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় স্কুল গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 স্কুলপড়ুয়াসহ এক স্থানীয় বাসিন্দার। রেলের তরফে 3 জনের মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি মতে মৃতের সংখ্যা 5। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। সরকার সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগে আগামী রবিবার এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। এই বৈঠকে সরকার সংসদের উভয় কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হবে এবং আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। এবারের অধিবেশন সরকার পক্ষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হবে বলে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ মাসের 19 থেকে 25 তারিখ পর্যন্ত মলদোভা, নর্থ মেসিডোনিয়া এবং রোমানিয়া সফরে যাচ্ছেন। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম বিভাগের সিবি জর্জ জানান, সংশ্লিষ্ট দেশগুলির রাষ্ট্রপতিদের আমন্ত্রণে এই সফর। তিনি বলেন, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রপতির এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। রোমানিয়াও 1994 সালের পর কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম সফর। এই সফর মধ্য ও পূর্ব ইউরোপের সঙ্গে ভারতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রতিফলন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব এর ফলে আরও দৃঢ় হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, মুম্বাই আহমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্পের জন্য ভারত ও জাপানের মধ্যে আলোচনা ভালোভাবে এগিয়ে চলেছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজ মাধ্যমে এ বিষয়ে পোস্ট হওয়া এক সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এটি ব্যক্তিগত মতামত এবং তা কোনোভাবেই সঠিক নয়। ভারতকে জাপান E20 তেল সরবরাহ করবে, তবে তা পেতে পেতে 2030 সাল গড়িয়ে যাবে। মুম্বাই আহমেদাবাদ রেল প্রকল্পের অগ্রগতির বিষয়ে জানিয়ে শ্রী জয়সওয়াল বলেন, এই রেলপথের প্রথম অংশটি 2027 সালে চালু হয়ে যাবে এবং ভারতের উচ্চ গতি সম্পন্ন ট্রেন দিয়ে এই অংশে ট্রেন চলাচল শুরু হবে।
3: Construction work has rapidly progressed. First section will be opened in 2027 itself. Therefore, both sides agreed to start the operations with Indian high-speed train. Signaling equipment has been ordered accordingly and is in line with international

0: specifications. No Japanese offer was received in this context. The project execution is in line with the common goal of starting the high-speed train project at the earliest.
1: চাবাহার বন্দরের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, মার্কিন পক্ষের দেওয়া ছাড়ের সময়সীমা কিছুদিন আগে পেরিয়ে গেছে। কিভাবে বিষয়টি আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে বিদেশ মন্ত্রক সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যে আসছেন। শিলিগুড়িতে বিএসএফ ফ্রন্টের মুখ্য কার্যালয়ে সেখানে রাত্রিবাস করবেন তিনি। আগামীকাল সকালে শ্রী শাহ শিলিগুড়িতে বিএসএফ সীমাচৌকিতে এক অনুষ্ঠানে বৃক্ষরোপণ এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। ভারত আজ এফআইএইচ মহিলাদের হকি বিশ্বকাপ 2026-এর 20 সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে। নেতৃত্ব দেবেন মিডফিল্ডার সালিমা টেটে। গোলরক্ষক হিসাবে দলে রয়েছেন সবিতা ও বিচুদেবী খারিবাম। রক্ষণভাগে রয়েছেন ঈশিকা চৌধুরী, সুশীলা চানু, পুখরাবাম, লালথান লুয়াঙ্গি, জ্যোতি ও শিল্পী দাবাস। প্রয়াত স্যার গ্যারি সোবার্স 89 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার। 1954 থেকে 1974 সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে 93টি টেস্ট খেলেছেন সোবার্স। 2 দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে 8,032 রান করেছেন তিনি। এছাড়া নিয়েছেন 235 উইকেট। ব্যাট হাতে যেমন ছিলেন বিধ্বংসী, তেমনি বল হাতেও ছিল সমান কার্যকর। স্পিন ও পেস দুই ধরনের বোলিংয়েই অসাধারণ দক্ষতা দেখিয়ে নিজেকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ অলরাউন্ডারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন সোবার্স। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জলন্ধর থেকে 5,470 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অমৃত ভারত স্টেশন যোজনার আওতায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি রোড এবং হলদিবাড়ি সহ 75টি নতুন সাজে সজ্জিত আধুনিক রেল স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকার আগামী রবিবার এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স প্রয়াত। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর খবর আগামীকাল সকাল 6:20।
2: আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন সীমান্তবর্তী অঞ্চল থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান মৈত্রী।
3: বন্ধুরা, শুরু করছি সীমান্ত এলাকার অনুষ্ঠান মৈত্রী। আজ আমরা কথা বলবো এই এলাকায় বসবাসকারী শ্রমিক ভাইয়ের সঙ্গে। আপনার নামটা বলুন।
4: আমার নাম আনন্দ নম।
3: আজ আপনি কী করেন?
4: আমি তো আর দিনমজুরে কৃষি কাজ করি।
3: কতদিন কাজ করেন মাসে?
4: মাসে তো 10-15 দিন, এর বেশি তো কাম পাওয়া যায় না, তখন তো কাম কাজ কম থাকে।
3: তো আপনি যে আপনাদের এই যে পঞ্চায়েত, এখানে তো একটা পঞ্চায়েত আছে তাই না? তো আপনাদের এই পঞ্চায়েত থেকে আপনি কি সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন?
4: পাইছি না, তবে পাইমো তো। পঞ্চায়েত তো আমার আশা ভরসা আছে না, আর পাইমো তো রেগার কাজ একটা হয়েছে।
3: মানে আপনি কি এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই যে ঘর দেওয়া হয়, যারা গরিব বংশের লোক তাদেরকে বিনা পয়সায় ঘর তৈরি করে দেওয়া হয়, যে সরকারি মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, তো এই ধরনের সুযোগ সুবিধা বা ঘরের সুযোগ সুবিধা কি আপনি পেয়েছেন?
4: পাইছি।
3: ঘর পেয়েছেন?
4: ঘর পাইছি।
3: ঘরের জন্য যে টাকাটা দেওয়া হয়েছে, তার যেই টাকাটা আপনি পেয়েছেন, সেই টাকায় কি আপনার ঘর তৈরি হয়েছে?
4: না না, হয়ে তো এই টাকায় তো ঘর আর কথা না, এরকম অনেক টাকা লাগছে, আর নিজে তো কাম করছি, অনেক টাকা লাগছে।
3: মেয়েরা কি পড়াশোনা করে?
4: না, এটা বিয়াতে বাদ লাইছি, অল্প লেখাপড়া করছে, এটার বিয়াতে বাদ লাইছি।
3: আপনি তো বিপিএল ভুক্ত তাই না?
4: বিপিএল পাই।
3: তো আপনি তো সরকারি সুযোগ সুবিধা ঘর পেয়েছেন শুধু, আর কোনো কিছু পান?
4: ঘর পাইছি, আর তো
3: টাকা শৌচালয়
4: পাইছি,
3: 12,000 টাকা করে দেওয়া হয়?
4: না, 12 না, আমার ঘর করিয়া দিছে, কাজ করিয়া দিছে, ল্যাট্রিন পাইছি, তারপরে গ্যাস পাইছি।
3: উজ্জ্বলা প্রকল্পে মহিলাদের নামে দেওয়া?
4: হ্যাঁ, আমার মায়ের নামে পাইছি আর কি।
3: আচ্ছা,
4: আপনার
3: এখন নেই?

0: তো আপনার আপনারা কি এখন আপনাদের বাড়িতে গ্যাস নেই?
1: না আমার নাই, ছোট বাইর করে আসে।
0: আচ্ছা, যে এখানে রাস্তা বড় হচ্ছে একদম মূল রাস্তার থেকে, যে তো এখানে তো অনেকের নিজস্ব জায়গা আছে, তাই না?
1: নিজস্ব জায়গা আছে, তারা তো পঞ্চায়েত থেকে অনেকটা সুযোগ সুবিধা তারা দেওয়াই, টাকা পয়সা কিছু দেওয়াই, বেটো হেল করবো দেওয়ার পরে জায়গা দিছে। অলরেডি কাজ তো এরকম শেষের প্রতি অনালি ফিস করা লাগবো আর কি।
0: রাস্তাটা কিছুটা বড় হয়েছে?
1: হ্যাঁ বড় হয়েছে।
0: বাড়িতে কি কোনো পুকুর আছে?

0: অলরেডি কাজ তো একরকম শেষের বতে মানালি ফিস করা উইব আর কি,
1: রাস্তাটা কিছুটা বড় হয়েছে।
0: হ্যাঁ বড় হয়েছে।
1: বাড়ি দেখি কোনো পুকুর আছে?
0: আছে ছোটো মোটো একটা আছে। গত বছর তো জলে লিয়া গেল সব মাছ, এক পয়সা পাইছে না।
1: সরকার থেকে তো আমরা জানি যে পঞ্চায়েত থেকে মাছের পোনা দেওয়া হয়,
0: পোনাও পাইছি না আর মাছটাই সবটি জলে লিয়া গেছে। এখন মন তো দোসরা পাইছি না, তো সেই ডিপার্টমেন্ট যেহেতু করি আনল করতো তুলে আনলো, এক পয়সাও দিছে না, এখন মন তো পাইছিও না। আর আমরা বাড়িতে কি বাড়িয়ে যে রাস্তাটার একদম অবস্থা খারাপ, কত গাড়ি বাইক বেজান ফোড়ের ভিতরের মধ্যে। এই রাস্তার লাগে সরকার কোনো সময়ও এটার কিছু করতে রাজি হন না, কেউ মাতেও না। আর এই গাড়াওয়া উড়িয়া মানুষ যারা আর গাড়ি ঘোড়া ফোড়ের আর গালাগালি চলের, এটার নজর সরকার দিতে রাজ্য
1: পঞ্চায়েত থেকে কি রাস্তা করে দেওয়া হয় না?
0: না, এটা পঞ্চায়েতে নাই, পিডাব্লিউটির বলে রাস্তাটা পিডাব্লিউটির, এইটা পঞ্চায়েত থেকে কাজ করতে পারে না, করেও না তারা। এটাও সামান্য অল্প বাঙ্গা সাঙ্গা তাহলে রাবিশ টাবিশ ধরা ফেলাইব, এছাড়া আর কিছু নেই।
1: রাস্তাটা
0: অবস্থা খুব খারাপ, যাওয়ার মতো কোনো উপায় নাই। টাউনি মানুষ তো কেউ বাইক লিয়ে যেতে পারতো না, ফুরিয়া মরবো সারা।
1: আপনাদের এই যে এলাকাতে পানীয় জল খাওয়ার জলের কি ব্যবস্থা আছে?
0: খাওয়ার জল মাত্র আর একটা কল দেওয়া হয়েছে সাপ্লাইও, এটা এখন মন তো পাইপ লাইন দিয়া দিছে বাড়ির প্লেট সেট সরিয়া দিছে, কিন্তু এটা সার্ভিস
1: এই যে জল জীবন মিশন, আমরা জানি যে এই প্রকল্পে বিভিন্ন বাড়ি ঘরে অর্থাৎ প্রত্যেক বাড়িতেই জলের লাইন পৌঁছে দেওয়া হয়েছে,
0: লাইন
1: বিনা পয়সা।
0: হ্যাঁ লাইন আইছে সঠিক, কিন্তু মনে পাওয়া গেছে না আর কি, মানে সার্ভিস হয়েছে না,
1: জল এখনো দেওয়া হয়নি,
0: দেওয়া হয়নি।
1: তো আপনাদের এখন জল খাওয়ার জল
0: তো মাত্র থাকে, অল্প জল উঠে, কোনো সময় পাওয়াও যায় না। একটা মাত্র থেকে অল্প জল উঠবো, কোনো সময় পাওয়া যায় না, একটু একটু একটু একটু উড়ে পড়বো, আস্তা বহু সময় লাগে এটা কলস বুড়াইতে, মানুষের খুব কষ্ট।
1: এমনিতে তো সেচের জলের ব্যবস্থা আছে,
0: সেচের জলের
1: এমনিতে সেচের জলের ব্যবস্থা ভালোই।
0: জল তো সরার মধ্যে কোনো সময় বান্ধা রাখলে পাওয়া যায়, মেশিন দিয়ে সিসা লাগে আর কি, মেশিন দিয়ে জল দেওয়া,
1: জলের সমস্যা নেই,
0: জলের সমস্যা সমস্যা হয় না। কোনো কোনো সময় তো ক্ষেতের সময় কোনো কোনো সময় বৃষ্টি নাই, সরাতে জল নাই, কোনো কোনো সময় একটু প্রভাব পড়ে আর কি।
1: আচ্ছা, এমনিতে আপনি তো রেগার কাজ করেন না? রেগার কাজ কতদিন রেগার কাজ হয়?
0: এখন তো কাজ কম হয়, তো কামও মাসে মাসে বছরের মাঝে বেশি হলে 10 দিন 15 দিনের বেশি বই না,
1: কাজ হয় না। তো মূলত আপনাদের যে এই যে রেগার কাজটা কী ধরনের কাজ করানো হয় রেগাতে?
0: ওখান মানুষে তো করতেও রাজি না, আর অনেক সময় ফিচারি টিচারি কাজ করতে গেলে গাড়ি দিয়ে করে, আর কোনো সময় গাড়ি দিয়ে করিয়া অর্ধেক তারা নেয়, অর্ধেক পাবলিকে পায়,
1: মানে যারা কাজ না করেও পায়।
0: হুম পায়।
1: কিন্তু আপনাদের কেন কাজে কেন যায় না? কেন
0: যায় না তো মানুষের পোষায় না।
1: কত টাকা করে দেওয়া হয়?
0: কত জানে, 200 কত টাকা জানে হাজিরা।
1: তো কাজও তো বেশিক্ষণ করতে হয় না?
0: করতে হয় না, কোনো কোনো সময় সকাল হইব 10টার সময় যাও, 4টার সময় বাড়ি যাও, এটা করে পোষাইব না, আমরা তো পোষাইত না, আমরা তো যাইতে বাধ্য না।
1: তো রেগার কাজ যখন হয় তখন আপনারা
0: বাড়ি ঘরে থাকি, তখন সময় যাই।
1: তো আপনাদের এলাকাতে কি সবার ক্ষেত্রেই নিয়ম
0: এরমও? আর যেখানেও গাড়ি দিয়ে খাটা যেত না, তখন সময় এখান তো মাটি দিয়ে মাটিও খাটা লাগবো, হাতে কুদালে হাত কুদালে মাটি খাটাও হয়।
1: আর রাস্তাঘাটের কাজ হয় না রেগাতে?
0: না এমনি তো হয়েছে না, এখন মধ্যে আমি দেখতে না হইতে
1: রাস্তাঘাটের কাজ হয় না। তো আপনাদের যে রেশনের যে জিনিস দেওয়া হয়, হ্যাঁ আপনাদের তো যে আমাদের যে ন্যায্য মূল্যের দোকানে যে জিনিসগুলি দেওয়া হয় সেগুলি সবসময় পান আপনারা?
0: হ্যাঁ পাই,
1: পান। তো আপনাদের এখানে যে মানে পড়াশোনা, হ্যাঁ স্কুল তো আছে?
0: স্কুল আছে।
1: কয়টা স্কুল আছে?
0: একটাই, অঙ্গনাদের স্কুল একটা, প্রাইমারি স্কুল একটা।
1: তো আপনারা তো কাজ করেন, আপনার তো কৃষি জমি নেই না?
0: অল্প জমি আছে।
1: কতখানি?
0: হতকিয়ার মতো একখানি।
1: একখানি? তো এই একখানি জমিতে আপনি কি করেন?
0: একখানি তো ক্ষেত করি,
1: মানে ধান।
0: ধান।
1: আর ধানের পর কি করেন?
0: ধানের পরে আর কিছু,
1: এখন তো এই যে আমাদের বর্ষার যে সবজিগুলিতে অনেকে তো ফসল তো এখন বাজারে বিক্রিও করছে, তা আপনি কি এই ধরনের কোনো ফসল করেননি?
0: করছিলাম।

0: কিছুটা করছিলাম, তো বৃষ্টির জলে খাইয়া গেছি গিয়া, মাত্র ধরা করে আইসির খাইয়া গেছি
1: ফসল,
0: কিছু জেঙ্গা, এরপরে নালি, রামাইশ, এরপরে ডুগি, এটা কিছু ফলাইছিলাম, গাছও উঠছে, মাত্র ফুল হয়ে সারছে, এত জলে বুড়িয়া খাইয়া গেছি।
1: আপনার মতো যারা অন্যরা যারা কৃষি কাজ করেছে তাদের কি, তাদেরও কি
0: তাদের একই অবস্থা?
1: একই অবস্থা,
0: জল লাগিয়েছে বিশ্রাত, মারা গেছে গাছ, মরে গেছে,
1: নষ্ট হয়েছে গাছ। তো সরকার থেকে এর জন্য কোনো ক্ষতিপূরণ
0: না কোনো পাওয়া হইছে না, পাইছিও না।
1: এমনিতে আপনাদের কি এখানে কি বন্যা হলে কি জল উঠে আপনাদের?
0: উঠে উঠে, আমরা বাড়ি করে উঠে।
1: এই এই বছর যে কয়েকদিন আগে যে একটা মানে বন্যার মতো অবস্থা ছিল, পরিস্থিতি ছিল, আপনাদের এখানে তো অনেক জল ছিল,
0: জল
1: তো আপনাদের এখানে কি বাড়ি ঘরে কি জল ছিল?
0: বাড়ি ঘরে উঠছে না, যদি আর একদাত বাড়ি গেলে উঠে গেল না সবার বাড়ি।
2: শুনলেন মৈত্রী অনুষ্ঠান, আকাশবাণী কৈলা শহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
3: গুড ইভিনিং, দিস ইজ আকাশবাণী, আই এম সাইরা মুজতবা উইথ ওয়ার্ল্ড নিউজ। দ্য হেডলাইন্স: Prime Minister Narendra Modi flags off India's first hydrogen-powered train from Jind railway station in Haryana. President Draupadi Murmu to embark on three-nation visit to Moldova, North Macedonia and Romania from Sunday. Andy Burnham confirmed as Britain's Labour Party leader, set to become UK's new Prime Minister. Legendary West Indian cricketer Gary Sobers passes away at the age of 89. And Indian team announced for FIH Women's Hockey World Cup to be held in Belgium and the Netherlands next month. And now the news in detail. Prime Minister Narendra Modi today flagged off India's first hydrogen-powered train between Jind and Sonepat at Jind railway station in Haryana. The launch of the first hydrogen-powered train marks an important step towards the adoption of clean and sustainable mobility in the railway sector. Addressing the gathering, Prime Minister Modi said that over the past 12 years, Indian Railways has witnessed major transformation. He noted that the launch of the country's first hydrogen train has given Jind a special place in India's history.
4: भविष्य में जब भी हाइड्रोजन ट्रेन का जिक्र आएगा तो जिंद का, सोनीपत का, हरियाणा का नाम भी आएगा ही आएगा। मैं आप सभी को, पूरे देश को, भारतीय रेल की आधुनिकता से जुड़े इस बड़े कदम के लिए बहुत बहुत बधाई देता हूं।
3: Designed, engineered and integrated in India, the train has been developed using indigenous technology, reflecting the country's growing capabilities in advanced railway engineering. With an operational speed of 75 km per hour on the Jind-Sonepat section and a design speed of 110 km per hour, the train is not only safer but also faster on this 89 km section. Let's hear more from our correspondent.
5: With the introduction of hydrogen-powered train, India has joined the select group of countries that have operational hydrogen-powered trains. These include Germany, Japan, China and the United States. Most hydrogen passenger trains currently operating globally comprise only two or three coaches and are primarily deployed on short regional routes. In contrast, the Indian Railway train set has been configured as a 10-coach passenger train with a capacity of around 2,600 passengers, demonstrating the scalability of hydrogen-powered rail transport for high-capacity passenger operations. The train is powered by hydrogen fuel cell technology, which converts hydrogen into electricity to propel the train. The process produces only water vapor as a byproduct, resulting in zero carbon emissions during operation. Anand Kumar, Akashvani News, Jind.
3: President Draupadi Murmu will embark on state visits to Moldova, North Macedonia and Romania from 19th to 25th of this month. Briefing media in New Delhi, Secretary West in the Ministry of External Affairs, Sibi George, said these state visits are being undertaken at the invitation of the Presidents of the Republic of Moldova, the Republic of North Macedonia and Romania.
6: These state visits are being undertaken at the invitation of the Presidents of Republic of Moldova, Republic of North Macedonia,

0: England and South Africa. In badminton, two-time Olympic medalist PV Sindhu has advanced to the semi-finals of the Japan Open 2026. Sindhu progressed after Japan's former world champion Nozomi Okuhara withdrew from their women's singles quarterfinal, giving the Indian shuttler a walkover. World number 10 Sindhu will now face China's world number 4 Chen Yufei in the semi-finals at Tokyo Metropolitan Gymnasium in Tokyo tomorrow. And now before we close, here are the highlights of the bulletin. Prime Minister Modi flags off India's first hydrogen-powered train from Jind railway station in Haryana. President Draupadi Murmu to embark on three-nation visit to Moldova, North Macedonia and Romania from Sunday. Andy Burnham confirmed as Britain's Labour Party leader, set to become UK's new Prime Minister. Legendary West Indian cricketer Gary Sobers passes away at the age of 89. And Indian team announced for FIH Women's Hockey World Cup to be held in Belgium and the Netherlands next month. That concludes tonight's World News. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: শুনলেন দিল্লী কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল 18 জুলাই শনিবার অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55, 6:02 শুনবেন অমৃতবাণী অনুষ্ঠান, 6:07 রয়েছে ভক্তিগীতির অনুষ্ঠান, মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে 6:10, সকাল 7:00 সুপ্রভাত অনুষ্ঠান, ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন 7:10, 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান সকাল 7:45, সকাল 8:00 পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শুনবেন সকাল 8:30, 8:40 রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান। সকাল 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হবে। মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান শুনবেন সকাল 9:10। বারোটা বেজে 5 মিনিটে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, মনের মতো গান প্রচারিত হবে বেলা 12:30। দুপুর 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 1:05 বাংলা ছায়াছবির গান শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, কীর্তন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দুপুর 1:40, দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 2:15 বিভিন্ন বাদ্যযন্ত্রে শুনবেন লঘুসঙ্গীতের সুর, 2:30 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 রয়েছে ঘর গৃহস্থির আসর, 6:30 শুনবেন মনসামঙ্গল গান, 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 রয়েছে রামধুনু অনুষ্ঠান, লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আগামীকাল রাত 8:30, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, চিরনূতন অনুষ্ঠানে জনপ্রিয় হিন্দি ছায়াছবির গান প্রচারিত হবে আগামীকাল রাত 9:15, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, অতুল প্রসাদের গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

রাত 10:10। 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুদের সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছে আজকের অধিবেশন। আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:34 হয়ে 20 সেকেন্ড। জয় হিন্দ।